সুরাঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন শঙ্করী দেবীর কণ্ঠে, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আগরতলা কেন্দ্র থেকে ককবরকের তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুংনি খরাং।

0: চাপমংতেই মশা মংনে বিশংতেই কাইসা পান্ডা সংসার জাগান আ পান্ডা সংসার জাগান ও টু থাউজেন টুয়েন্টি সিক্স ইংরেজি বিশ ও মে তালনি ন সাল নিশিদক সাল মারিব পান্ডা সংসার জাগান যতনবাড়ি কমিউনিটি হল করবুক সাব ডিভিশন তৈব সাজাক আরও আজকই রিক মূ বাতাইলাই মূব টঙ্গান হিনে আবহাইখলাইন সাল টেকাইসাই দো আবহাইখলাইন সালসা ত্রিপুরা হাংকরনি বিশিঙ্গ খবজাক ধর্মনগরতে কাঞ্চনপুর বখাসনি ভারত বাংলাদেশনি আরি আমজায় বারো মিটারনি বিশিঙ্গ লুকুরকনি থাংলাই সুখলাইথানি ও বিএনএসএস টু থাউজেন্ড টুয়েন্টি থ্রিনি ওয়ান সিক্সটি থ্রি দ্বারা কেরং রায়দান ফিনেই রাজাকা ও রায়দা হরনি দামদকনি সিমেতেই নি ফুংনি দামদক জরা বজাক টঙ্গান ও রায়দা ফিনজাক টঙ্গান টু থাউজেন্ড টুয়েন্টি সিক্স ইংরেজি বিশিনি ও মে তালনি সাল থামসি সালমারি জরা জরা নরক খনাক আনি ইয়াফাও যে তোমানি সাকালম অজর
1: ফাইদে আনির তামু কক্তম সঙ্গাব খাইন হারলে অবংখা তিব্রা সাহামক্রাই বেদেক হাস্তে হাফং কাইসা কক মনে বিশংতি খেসা কলাইকা রংরেম দক নিশিমিং রংরেম জারো রংসরং টংনাই রংসরংনাইতে রংসরংনাই জগ্রক বরক প্রি মেট্রিক স্কলারশিপনি বাকি বিএমএস পোর্টাল অনলাইন টি কয়লাই ইয়াফারি মানবায়ন অ পোর্টাল আবংখা বিএমএস ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অ পোর্টাল অব অনিসাই নিচিদক ইংরাজি বিশিনি বিসকাং জুনতালনি সালথাম জি সালমারানি বিশিঙ্গ কয়লাইরেনে নাই কয়লাই আফরফুর রংনকনি রিচম বাই হাকে স্কুলনি ইউনিফর্ম বাই কানে মোজাক পাসপোর্ট সাইজনি মাংপিলি নাই তাই নাই এস টি সার্টিফিকেট তাই সেকান রেমনি রংসরমানি মার্কশিট ইনকাম সার্টিফিকেট তাই রেশন কার্ড রংসরংনাই এবার রংসরংনাই জেগনি মংতনা নাই তাই নাই ব্যাংক অ্যাকাউন্ট অবাইক্লাইন দাকলাই নৈসাই নীতি ডক তাই নৈসাই নীতি সিনেরিং বিশিনি বাকি স্যাম্পলস কলেজ বি এ কোর্স এডমিশন হারজাগি দো ইংলিশ কক বরক সোশিয়লজি ফিলোসফি হিস্টোরি তাই পলিটিক্যাল সায়েন্স এডমিশন বাকি কয়মংলাই রইমানে ও নৈসাই নীতি ডক ইংরাজি বিশিনি বসকাং জোল তালনি সালচার সালমারিনি বিশঙ্গ আবার বাকি ইমেল রাখা এস পি সি এ জিটি টু সিক্স এট দা রেট জিমেল ডট কম তাই কেরঙ্গি নাইমাননাই অবংখা অকক দুগ্লম বরংখা চকো ব্রী থাম দক সাবা স্নি চার স্নি বা অকক দুগ্লম্বর অব কেরঙ্গি

অবহাই ক্লান হাই না হাই মানখা বংখা লুকরুকনি বাইপচারি তঙ্কচাং তে কাহাম করংনো বহি তোনাইনা বাগৈ বিশালগড় তে সুনামরা বকাক্সতিনি ভারত বাংলাদেশনি আরি আমসানি বারামিতানি বিশৃঙ্গ সালব্রম হরনি দামচানি সিমিতেনি ফুনি দামবাজারা লুকরুকনি থাংলাই সুখ্রাই থানিব বিএনএসএস নৈসাইনি চিথামনি সারা দক চিথাম দারান দারা কেরং রায়দানো ফিনি রাজাকা রায়দাও সাজাকা ও রায়দা ফিনজাক রমা থাইরগো বড় রক গবাংকে থাংলাইসু ক্লাইমানগলান দেব সাজাকা হাস্তিনি নাইমা থাংবদল পুলিশ তাই এস ডি এম নি গসিজাকলাই মানজাগর হাফাং সামগ থেফাজাংনাই বড় রক হামিয়া নাজাক সুনা নামাই আবাহাই বেমার গানা বড় রক ও রায়দাও খবজাগলা ও রায়দা ফিনজাক দানো ও নৈসাইনি চিদক ইংরাজি বিশিনি বসকাং জুন তালনি সালচিনি সালমারি জরা ও রায়দানো রাখকীয় বরকব বিএনএসএস নৈসাইনি চিথামনি সারদক চিথাম দারা কেরং নরক সাবুই মাজরা বেরজাগান ফদিন কাসু জরাচং কক থমর খানানি হালাকে তাবু খানালেন সেবগ বরক তলা মানিক অবংখা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা ত্রিপুরা হাফাংনি বখাক্তি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সেবক তলাং জাগি তঙ্গ বুকসা আসুথাই তঙ্গ কাইবা আর রংমারি এংনা নাই কসিজাক ইউনিভার্সিটি নি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইজাক তাই বাংলা কক বরক কক থাইব মানজাক।

আমার বাকি অমর নানা নাই নখাবি সে ব্রেজিনী বিশিং খাদেজাগরণী বাকি তে বেশি বাস হলের টঙ্গানি সাজাকা অনলাইন তে কয়লাই জমা রানী নামাই বেসকাং জন্টালনি সালচিনী সালমারী বিশিং আপনি বাকি লগন খাইনাই মানে অ ওয়েবসাইট আবংকা www.tpsc.gov.in ওয়েবসাইট লগন খাই নাই মানে অবাহিকেতো ত্রিপুরা হাপুনি বখাটি ফরেস্ট গার্ড কিসা বুকসা আসুথাইনে সুকুনা বাকি কয়লা ইয়াসা জাগাই তঙ্গ আর বুকসা আসুথাই তঙ্গ গাইসারা দকসিসিনি আবার বাকি রংমারি না নাই ইয়া মানে ন মাদিং পাস তাই আপনার বাকি অমর না নাই নখা বেশি চিচানি সিমি নখা বেশি ব্রিচিনে বিশৃঙ্গ খাতে জারণের বাকি অমর কিসিসা হলের মুখ টঙ্গানো হানিব সাজাকা আপনার বাকি অনলাইন তৈ কয়লা রেনে পাইথাক সালমারি জাকা অ মেটালনি সাল থামচিসা সালমারিনে বিশৃঙ্গ আমজক মুং তাই সাক বাইথাং নাইকল মুং হায়কা বা দাদাক সিদাক ইন্টারভিউ আবো কলেতানে বিশৃঙ্গে সাইমানা জাগেন হানে কক মুং কাইসাও সাকলাই জাকা বাইদিন কাসো জরাচং খানালাইকা সেবক বরক তলামানে কক তাবো খালায়ানে রেজাবমু রেজাবমুঙ্গ খরং রানো কন্ততি জমা দিয়া

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুংনি খরাং, আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ সকাল 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে, 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 7:45 গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন পূর্বা দামের কণ্ঠে। সকাল 8টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত। 8:15 শুনবেন অনুষ্ঠান যা দেখলাম এ জীবনে, এতে বলবেন বিলোনিয়া সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বিমল দাস। এরপরই শুনবেন গানের ভুবন অনুষ্ঠান, সকাল 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 শুনবেন গানে গানে অনুষ্ঠান, সকাল 10টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 দেশ বন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, সকাল 10:30 শুনবেন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান জয়তী চক্রবর্তীর কণ্ঠে। সকাল 11টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, বেলা 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আবারও শুনতে পাবেন আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, দুপুর 2টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে মিড ডে নিউজ, 2:15 শুনবেন অনুষ্ঠান আমার চোখে আকাশবাণী, এতে বলবেন সাংবাদিক এবং সমাজকর্মী তুষার দেবনাথ। এরপরই শুনবেন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান, ২:30 শুনবেন রবিবারের আড্ডা, 3টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল 5টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 5:10 শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছবির গান, 5:45 শুনবেন লোকসঙ্গীত অনুষ্ঠানে লোকগীতি, 6টায় শুনবেন ককবরক অনুষ্ঠান, এতে প্রথমেই শুনবেন ককবরক নাটিকা রাং এর দ্বিতীয় পর্ব রচনা নন্দকুমার দেববর্মা, এরপরেই শুনবেন সুখময় দেববর্মার কণ্ঠে ককবরকে আধুনিক গান, 6:30 শুনবেন খেতে খামারে অনুষ্ঠান, এতে শুনবেন উচ্চ ফলনশীল মরিচ চাষ এর উপর একটি নাটিকা, উপস্থাপনায় কিষাণবাণীর উপস্থাপকরা, 7:05 শুনবেন

শিক্ষাঙ্গনে আকাশবাণী এই অনুষ্ঠানটি 7:35, 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান এবং আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত আটটায় শুনবেন লাইভ টক শো রবিবারের আড্ডা, 9টায় শুনবেন বাংলা নাটক প্রসঙ্গ হরধনু, রচনা চন্দন সেন, প্রযোজনা সৌমেন বসু। রাত 10টায় শুনবেন হারানো দিনের গান। 10:30 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। আজ সকালে অনুষ্ঠানে প্রতিদিনের মতো আজও আমরা প্রথমেই ফিরে তাকাবো ইতিহাসের পাতায়। আজ 24শে মে 1822 সালের আজকের দিনে ইকুয়েডর স্বাধীনতা অর্জন করে। 1844 সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদ ভবন থেকে মার্কিন আবিষ্কারক মরিস 40 মাইল দূরের বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান। টেমস নদীর উপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত করা হয় 1862 সালের ঠিক এই দিনে। স্যার সৈয়দ আহমেদ খান আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন। এটিই পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। সালটি ছিল 1875। 1902 সালের আজকের দিনে ব্রিটেনে প্রথম এম্পায়ার ডে পালিত হয়। রিও ডি জেনেরোর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গায় 328 জন নিহত এবং 5 শতাধিক আহত হন 1964 সালের ঠিক এই দিনে। সাল 1972 কবি কাজী নজরুল ইসলামের ভারত থেকে ঢাকায় আগমন। রাষ্ট্রীয়ভাবে তাকে জাতীয় কবির স্বীকৃতি দান করা হয়। 1985 সালের আজকের এই দিনে বাংলাদেশের উরির চরে জলোচ্ছ্বাসে 11,000 লোকের প্রাণহানি ঘটে। 1991 সালের আজকের এই দিনে বর্ণবাদী ইসরায়েল সরকার দ্বিতীয়বারের মতো 14,400 ইহুদিকে ইথিওপিয়া থেকে অধিকৃত ফিলিস্তিনে নিয়ে আসে। উত্তর পূর্ব আফ্রিকা দেশ ইরিত্রিয়া ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সালটি ছিল 1993। 1994 সালের আজকের দিনে মক্কায় পদদলিত হয়ে 270 হাজির মৃত্যু হয়। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয় 2000 সালের আজকের দিনে। 1544 সালের আজকের দিনে উইলিয়াম গিলবার্ট

রবার্ট ইংরেজ চিকিৎসক জন্মগ্রহণ করেন। ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট জন্মগ্রহণ করেন 1886 সালের ঠিক এই দিনে। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ঊনবিংশ শতকের অন্যতম বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিস্টধর্ম প্রচারক জন্মগ্রহণ করেন 1813 সালের 24শে মে। সাল 1819 রানী ভিক্টোরিয়া যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রানী ঘোষিত হন। 1858 সালে আজকের দিনে সারদারঞ্জন রায় বাংলার যুব সমাজে ক্রিকেট খেলার প্রচলক জন্মগ্রহণ করেন। ১৫৪৩ সালের আজকের এই দিনে জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস পরলোক গমন করেন। বাংলার গীতি কবি বিহারীলাল চক্রবর্তী ১৮৯৪ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৯ শতকের বাঙালি কবি প্রয়াত হন 1903 সালের আজকের এই দিনে। সাল 1910 জর্জ ফ্রেডারিক বার্কার, যিনি ছিলেন একজন আমেরিকান চিকিৎসক এবং বিজ্ঞানী, তিনি পরলোক গমন করেন। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অমিতা সেন 1940 সালের আজকের এই দিনে প্রয়াত হন। শুনলেন আজকের দিনে ইতিহাসে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনাবলীর কথা।

আজ সকালে অনুষ্ঠানে এই সপ্তাহের যোগাসন, এতে আজ শুনুন ধনুরাসন নিয়ে কিছু কথা। ধনুরাসন একটি অত্যন্ত কার্যকরী যোগাসন, যেখানে শরীরকে ধনুকের মতো বাঁকিয়ে ভঙ্গি করতে হয়। নিয়মিত এই আসনটি অভ্যাস করলে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়, পেটের মেদ কমে এবং হজম শক্তি উন্নত হয়। এখন বলছি ধনুরাসন করার পদ্ধতি সম্পর্কে। শুরু করুন, মাদুরে উপর হয়ে শুয়ে পড়ুন। হাত দুটি শরীরের দুই পাশে সোজা করে রাখুন। পা ভাঁজ করুন। হাঁটু ভাঁজ করে পায়ের গোড়ালিগুলোকে যতটা সম্ভব নিতম্বের কাছাকাছি নিয়ে আসুন। গোড়ালি ধরুন, হাত দুটি পিছনে নিয়ে এসে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি শক্ত করে ধরুন। উপরে তুলুন। এবার গভীরভাবে শ্বাস নিন এবং হাত দিয়ে পা দুটিকে বাইরের দিকে টানুন। একই সঙ্গে মাথা, ঘাড়, বুক এবং উরু মাটি থেকে উপরের দিকে তুলুন। ভঙ্গি ধরে রাখুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রেখে এই ভঙ্গিতে 15-20 সেকেন্ড স্থির থাকুন। ফেরত আসুন। শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে পা এবং বুক মাটিতে নামিয়ে পূর্বের উপর হয়ে শোয়ার অবস্থায় ফিরে আসুন। ধনুরাসনের উপকারিতা: মেরুদণ্ডের নমনীয়তা, পিঠ ও মেরুদণ্ডের পেশিগুলিকে শক্তিশালী করে এবং নমনীয়তা বাড়ায়। হজম শক্তি বৃদ্ধি: পেটের অঙ্গ প্রত্যঙ্গগুলোতে মৃদু মালিশের মতো কাজ করে, ফলে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়। পেটের মেদ কমায়: তলপেট ও পেটে জমে থাকা মেদ কমাতে দারুণ সাহায্য করে। রক্ত সঞ্চালন: রক্ত চলাচল সচল রেখে হৃৎপিণ্ড ও ফুসফুসকে শক্তিশালী করে। ক্লান্তি দূর করে: কাঁধ ও ঘাড়ের আড়ষ্টতা কমায় এবং পিঠের ব্যথা উপশমে সাহায্য করে। কোমরে গুরুতর ব্যথা, হার্নিয়া, উচ্চ রক্তচাপ বা আলসার থাকলে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই আসনটি করা থেকে বিরত

থাকবেন। এই সপ্তাহের যোগাসনে এতক্ষণ শুনলেন ধনুরাসন, এর উপকারিতা সম্পর্কে। আপনারা শুনছেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। এখন আজ সকালে অনুষ্ঠানে এখন শুনুন একটি রবীন্দ্রসঙ্গীত।

আজ সকালে অনুষ্ঠানে শুনলেন একটি রবীন্দ্রসঙ্গীত। আজ সকালে অনুষ্ঠানে এখন স্বাস্থ্য তথ্যে আজ বলছি হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা যায় সে নিয়ে কিছু কথা। হার্টের সমস্যা হলে সাধারণত বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, হাত বা পায়ে ফোলাভাব এবং অতিরিক্ত ক্লান্তির মতো লক্ষণ দেখা দেয়। বয়সের সাথে সাথে এই লক্ষণগুলো ভিন্ন হতে পারে, তবে প্রাথমিক পর্যায়ে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। হার্টের সমস্যার সাধারণ লক্ষণগুলো এরকম: বুকে অস্বস্তি বা ব্যথা, এটি হার্টের সমস্যার সবচেয়ে সাধারণ লক্ষণ। বুকের ঠিক মাঝখানে প্রচণ্ড চাপ, ভারী ভাব, শক্ত হয়ে থাকা বা জ্বালা পোড়ার মতো অনুভূতি হতে পারে। শ্বাসকষ্ট, কোনো কারণ ছাড়াই বা সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট হওয়া বা শুয়ে থাকার সময় শ্বাস নিতে সমস্যা হওয়া হার্ট ফেলিউরের লক্ষণ হতে পারে। ব্যথা ছড়িয়ে পড়া, বুকের এই ব্যথা অনেক সময় বাম হাত বা উভয় হাত, পিঠ, ঘাড়, চোয়াল বা পেট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। অস্বাভাবিক ঘাম, শারীরিক পরিশ্রম ছাড়াই হঠাৎ করে ঠান্ডা ঘাম হওয়া হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান লক্ষণ। হৃৎস্পন্দন অনিয়মিত হওয়া, বুক ধরফর করা বা হৃৎস্পন্দন খুব দ্রুত বা খুব ধীর গতিতে চলার অনুভূতি, পা ও গোড়ালি ফুলে যাওয়া, হার্ট ঠিকমতো পাম্প করতে না পারলে শরীরে তরল জমে যায়, যার ফলে পা, গোড়ালি বা পায়ের পাতা ফুলে যেতে পারে। অতিরিক্ত ক্লান্তি, সামান্য কাজ করলে চরম দুর্বলতা বা ক্লান্তি লাগা, যা সাধারণত পর্যাপ্ত বিশ্রামের পরও দূর হয় না। মাথা ঘোরা বা বমিভাব, মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া, বদহজম, পেটে অস্বস্তি বা বমিভাব হওয়া, এই লক্ষণগুলো দেখা দিলে বা সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন বলছি হার্ট অ্যাটাক প্রতিরোধের উপায় কী কী। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ধূমপান বর্জন এবং ওজন নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমানো যায়। সেই সাথে রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে ও মানসিক চাপমুক্ত জীবনযাপন করে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। হার্ট অ্যাটাক প্রতিরোধের প্রধান উপায়গুলো হলো সুষম খাদ্য গ্রহণ, খাবারে অতিরিক্ত তেল, চর্বি, চিনি ও লবণ কম ব্যবহার করুন, প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি, তাজা ফলমূল, লাল চালের ভাত, ওটস এবং পর্যাপ্ত ফাইবার বা আঁশযুক্ত খাবার রাখুন। নিয়মিত ব্যায়াম, প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট মাঝারি ধরনের শারীরিক ব্যায়াম বা দ্রুত হাঁটাচলা করুন, এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং হার্টকে শক্তিশালী করে। ধূমপান ও মদ্যপান বর্জন, ধূমপান ও তামাক সেবন হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ, তামাক জাতীয় পণ্য সম্পূর্ণ পরিহার করুন এবং অ্যালকোহল গ্রহণ সীমিত করুন। ওজন নিয়ন্ত্রণ, অতিরিক্ত ওজন ও স্থূলতা হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়, ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে বডি মাস ইনডেক্স নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, উচ্চ রক্তচাপ, খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগগুলো নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত প্রেশার ও ব্লাড সুগার পরীক্ষা করুন। মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন, অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ হৃদযন্ত্রের ক্ষতি করে, যোগব্যায়াম, মেডিটেশন বা পছন্দের শখ চর্চার মাধ্যমে মানসিক চাপ কমান। পর্যাপ্ত ঘুম, প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা গভীর ও নির্বিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন।

হার্ট অ্যাটাক যে কোনো বয়সে হতে পারে, তবে বয়স্কদের মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায়। হার্ট ফেলিওর একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে।

এর সাথে বিদায় নিচ্ছি আজকের আজ সকালের অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে কাল সকালে। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তর ও পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেছেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ড জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলেও রুবিও আশা প্রকাশ করেন।
1: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
0: চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবে।

0: করবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের PM বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাদের পরিবার। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসে 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিবি জি রামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও একই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হওয়ার কথা। তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু স্থানে রাতের বেলায় উষ্ণ আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর আজ আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মোট 21 রাউন্ডে গণনা শেষ হবে। উল্লেখ্য, গত 29 এপ্রিলের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আসায় কমিশন সামগ্রিকভাবে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। 21 মে পুনর্নির্বাচনের দিন ওই কেন্দ্রে 88% ভোট পড়েছে বলে কমিশন জানিয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডা বলেছেন, স্বাস্থ্যসেবা পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেসের 23তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। শ্রী নাড্ডা জোর দিয়ে বলেন, চিকিৎসকরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সফটওয়্যার হিসেবে কাজ করেন, অন্যদিকে পরিকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হার্ডওয়্যার হিসেবে কাজ করে। মন্ত্রী মন্তব্য করেন, দেশের উদীয়মান বিশেষজ্ঞদের সম্মানিত করার মাধ্যমে ভারত তার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করছে।
1: We all know that under the visionary leadership of Prime Minister Modi ji, we want India to be developed India, Viksit Bharat by 2047. And when we talk about Viksit Bharat in 2047, health or healthy India is a very key factor. Because if we are healthy, certainly we'll be able to get the success.
0: ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কঙ্গো ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। মহারাষ্ট্রে নাসিকে TCS কেন্দ্রের সঙ্গে যুক্ত যৌন নিপীড়ন এবং জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার ঘটনায় নাসিকের একটি আদালত 1500 পৃষ্ঠার চার্জশিটে জমা দেওয়া হয়েছে। SIT-র প্রধান সন্দীপ মিতক জানান, গতকাল 4 অভিযুক্ত মতিন প্যাটেল, নিদা খান, দানিশ শেখ এবং তৌসিফ আত্মারের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়। তিনি জানান, এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই অতিরিক্ত চার্জশিট দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ শকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং অ্যারোস্পেস উৎপাদন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালী উন্মুক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই অগ্রগতির কথা ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয়াদি নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি ট্রাম্প জানান, তিনি ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডন এবং বাহরাইনের নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের অবস্থান ক্রমশ কাছাকাছি এসেছে। আজ আইপিএল ক্রিকেটের দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 6:30। এদিকে লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 19তম রোজগার মেলায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কর্মযোগীদের উপর জনগণের আস্থা রয়েছে এবং নিষ্ঠা, সঠিক আচরণ ও দায়িত্ববোধের মাধ্যমে সেই আস্থা আরও শক্তিশালী করা তাঁদের কর্তব্য। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশ ভারতের উন্নয়ন যাত্রার অংশীদার হতে আগ্রহী। যুবকদের জন্য কর্মসংস্থান, সুযোগ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি করতে ভারত নানা দেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলছে এবং বিশ্বে একটি নির্ভরযোগ্য সাপ্লাই চেইন পার্টনার হিসেবে উঠে আসছে বলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরায় সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের সামর্থ্য পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন। প্রথম রাউন্ডের মেধা তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 22 এবং 23 জুন। দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 24 জুন। এর ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 25 থেকে 29 জুন পর্যন্ত। তৃতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 30 জুন। এই তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 1 এবং 2 জুলাই। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 3 জুলাই। এর তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 4 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে গতকালই খবর জানা গেছে। সরকার বৃহত্তর জনমত গঠনের জন্য ভিভিজি রামজি আইন 2025-এর খসড়া বিধিমালা প্রকাশ করেছে গতকাল। গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালাটির উপর আপত্তি বা পরামর্শ জমা দিতে পারবেন। বিকশিত ভারত জি রামজি আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005-কে প্রতিস্থাপন করছে। আগরতলা লোকভবনে গতকাল হরিয়ানা থেকে আগত একদল শিক্ষার্থী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে যুব সঙ্গম ষষ্ঠ পর্বের কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার শিক্ষার্থীরা ত্রিপুরা সফর করছেন। এই সফরটি এনআইটি কুরুক্ষেত্র এবং এনআইটি আগরতলার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। রাজ্যপাল তাদের ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যকে উপলব্ধি করতে উৎসাহিত করেন। উপস্থিত ছিলেন এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক শরৎ কুমার পাত্র। টিএসআরের সামাজিক কল্যাণ কর্মসূচি অনুযায়ী বাহিনীর 10ম ব্যাটেলিয়নের উদ্যোগে গতকাল মান্দায়ের এনইসি কলোনি স্কুল মাঠে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আশিগড়, এনইসি কলোনি এবং তুইপাথর এলাকার 183 জন গ্রামবাসী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এলাকার দরিদ্র পরিবার স্কুল পড়ুয়াদের মধ্যে মশারি ও পাঠ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই সঙ্গে স্থানীয় যুবকদের হাতে একটি ফুটবল ও জল পরিশোধকও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহের বিরুদ্ধে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়। আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল আগরতলা গ্যারিসনে যোগব্যায়াম ও মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেনা সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা এবং চাপ মোকাবিলার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে যোগব্যায়াম, শ্বাস প্রশ্বাসের অনুশীলন এবং মানসিক দৃঢ়তা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রকের জনভাগিদারী কর্মসূচির অন্তর্গত সবসে দূর সবসে পেহলে এই

ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব ঊনকোটি জেলাতেও পালিত হচ্ছে। এই উপলক্ষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অন্তর্গত দেউড়াছড়া এডিসি ভিলেজ কমিটির কার্যালয় প্রাঙ্গণে গতকাল প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। গোমতী জেলার কিল্লা ব্লক ও করবুক ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজ এলাকায় পৃথক পৃথকভাবে জনভাগিদারি শিবির অনুষ্ঠিত হয়। কিল্লা ব্লকের ভিডিও মনোরঞ্জন দেববর্মা গতকাল জানিয়েছেন, কিল্লা ব্লকের কিল্লা ও নোয়াবাড়ি, রাইয়াবাড়ি এবং কোয়াইমুড়া এডিসি ভিলেজ অফিসে অবস্থিত আদি সেবা কেন্দ্রগুলিতে গত 20 মে থেকে পিএম জনমন এবং দাজগুয়া প্রকল্পের অধীনে তথ্য, শিক্ষা ও যোগাযোগ সংক্রান্ত বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি শেষ হবে আগামীকাল 25 মে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র 10 দিনের ব্যবধানে চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। আগরতলায় পেট্রোলের দাম লিটার প্রতি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 102.31 টাকা। প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে 91.23 টাকা। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলা ও তার আশেপাশে এক পশলা বৃষ্টি হয়, সেই সঙ্গে ঘণ্টায় প্রায় 85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আগরতলা তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 77.4 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব করিশ্মা জমাতিয়া মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী হাক্তরনি শিকলা হদানো হামসাজাক ভারত সংসাই তিসানা বাকি তাইব বার যাই আসা গইতে সাক্তারে সামুং তাংনা কবকমু নারকা মেয়া ফিলচি চুকু রোজগার বানিংনি পান্দা বিডিও কনফারেন্স নি সেভ বাই ককনারুমাও মন্ত্রী বক্রক অকক শাখা মন্ত্রী বক্রক শাখা ভারতনি হামসামুঙ্গ হায়ংনি জুদা জুদা হাক্তর মানজাকনা খাতুংজাক শিকলা হদানি বাকি সামু মানথগ্রিমা সেপ তাই হায়ংনি সহিমানমা শ্রান্তি সাথানি ভারত জুদা জুদা হাক্তর বাই দাইলাই দঙ্গ তাই হায়ুঙ্গ খা খম খম রহরি দঙ্গ দাইলাইজাক অঙ্গি বাজাই দঙ্গ আগরতলা গভর্নর হাউস মিয়া হরিয়ানানি ফাইনাই রংসরংনাই রো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বাই মালাইকা কাইসা ভারত কাহামকুক ভারত সামুং বুতাংনি বিশিঙ্গ খবজাক যুব সঙ্গম সিক্স বেরামনি সামুং বুতাঙ্গ মানজাকনানি ফাইকা হরিয়ানানি অ রংসরংনাই বদল রক অ পান্ডানো সংসাখা এনআইটি কুরুক্ষেত্র বাই এনআইটি আগরতলা থানসাকে মালাইমা পান্ডাও রংসরংনাই রক ত্রিপুরা বেড়াইমুনি করোনা হাস্তেফানো সাবই খারেখা হাস্তেফা বরংন ত্রিপুরানি লাইবুমা হুকুমু মুকুমু রুগজাক বেড়াইখিরি থাইরংন নাইনানি বাকি কবকা আর তংখা এনআইটি আগরতলানি তাংফাং প্রফেসর শরৎ কুমার পাত্র হাফাং কতরকুক গবাংকুক লুকুরক নাইমা ইয়াচাকনা বাকি বিজিবি রামজি কেরং নৈ সাই নৈ চিবানি খবজাক পুইলা বেরামনি রাইদা বিটি মিয়া কারিখা কামি হামক্রাই কক চংলাই নক শাখা জে সাপরক দাইজাক গরংজাক তে মথা বসকাং জুন তালনি নৈচি সানি বিশিং অ পুইলা বেরামনি রাইদা বিটিনি সাকা কক কাসুমুং এবা কক বিটি রেমানানো খুরসাইমানো বিকশিত ভারত জি রামজি কেরংনি নাহারমুংকা বিশাও সালসারা সামুনি মানথাইন বাংরিউই বিশাও সালসারা নৈচিবা খ্লাইনানি অ কেরং বসকাঙ্গ জুলাই তালনি সাল পুইলানি সিমে হাক্তর গনাঙ্গি সামুঙ্গ ফনাংজাগানো হাস্তেনি হাফাংনি ডিগ্রি কলেজ রগ বিশি নৈ সাই নেচি দক নৈচি স্নি রং বিশি ও গ্রেজুয়েট পরিমুঙ্গ বর্তিনি সামুং অ মে তাল নি সাল নৈচি চুকুনি সিমি চেঙ্গানো অ সাল নি সিমি কুচুক রং নাইখুংনি স্মার্ট পোর্টালনি বিশংতৈ অনলাইন কয়মুং বলাই ইয়াচাকমুং চেঙ্গ্রি জাগানো কয়মুং বলাই রানানি পাইথাক সাল জুন তালনি সাল স্নি জরা পুইলা খিপিও বর্তিনি বাকি রংমারিনি মুংরেম কারি জাগানো জুন তালনি সালচি চুকুও পুইলা খিপিও রংমারিনি বুমুং বুতাংন রুগৈ বর্তি খ্লাই জাগানো জুন তালনি সাল নৈচি নৈ তাই সাল নৈচি থামো ফিরনে খিপিও রংমারিনি বুমুং বুতাং কারি জাগানো সাল নৈচি ব্রৈ জুন অবন রুগৈ বর্তি খ্লাই জাগানো সাল নৈচি বানিসিমি সাল নৈচি চুকু জুন জরা ফিলথাম খিপিনি রংমারিনি বুমুং বুতাং কারি জাগানো সাল থামচি জুন ফিলথাম খিপিনি রংমারি বুমুং বুতাং রুগৈ বর্তি খ্লাই জাগানো জুলাই তালনি সাল পুইলা তাই সাল নৈ সাল মারিব ফিলব্রী খিপিনি রংমারিনি বুমুং বুতাং কারি জাগানো সাল থাম জুলাইও অ রংমারিনি বুমুং বুতাং রুগৈ বর্তি খ্লাই জাগানো জুলাই তালনি সাল ব্রীনি সিমি সাল দক সাল মারি জরা কুচুক রং নাইখুংনি বিখাক্তি অ ককটমা সাবই মানজাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচি সা সাল মারি ও কক তি সালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাট পান্ডান হাক্তর তাই বই হাক্তরনি লুকরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচি ব্রী বেরামনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরংন বরংনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাদ সাহারনানি কবকা মাইগভ ওপেন ফোরামো এবার নমো এপস লুকুরংনি ওয়ানসুক মুরংন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800-11-7800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুক মুরংন রেকর্ড খাই মানানো আপনো কারিব 1922 নম্বর মিস কল রিউই যে লিঙ্ক মানানো আবতৈব এসএমএস খাই মানবায়ানো ফোন লাইনত তালনি বুসকাং সাল নৈচি চুকু জরা ফিয়কজাক টঙ্গানো হাক্তর গনাঙ্গি পেট্রোল তাই ডিজেল মরকা সালচিনি বিশিঙ্গ অব বাই ওয়াইথাম পেট্রোল তাই ডিজেলনি মরকমুং বাংলি জাখা আগরতল পেট্রোলনি মরকমুং বাংলি লিটার থগৈ খক সারা নৈ তাই পুইসা লেপ থামচিসা ইয়াং ডিজেলনি মরকমুং বাংলি লিটার থগৈ খক চুকুচি সাতেই পুইসা লেপ নৈচি থাম ওংখা দিয়েসার বাই লুকু হামক্রাই সামু বুতাংনি বিশংতৈ সেঙ্করা কাইচি বেটেলিয়ানি লুয়াজিমা বাই মিয়া মান্দাইনি এনএসসি কলোনি রংনকনি থংখলাও সাকনাইমুং শিবির সংসাজাখা শিবির আশিগড় এনএসসি কলোনি তাই তুইপাথর আমচাইনি খরক সারা চারচিথাম লুকুরক সাক নাইজামুংনি সেবনাহারখা বরকনো সাক নাইচেরমানি ইয়াগুলো রংনাই একে বিথিব্রাই বাকজাখা আপনো কারিব আমচাইনি গরি বিগ্রা নুখুং তাই রংনগো পরিবই তংনাই রংনক গুন্দা রংসরংমুংনি মানেরকবো বাকজাখা আমচাইনি শিকলারনি ইয়াগো কাইসব ফুটবল তে ফিল্টারকবো রিজাখা পান্ডাও উমর কাসুয়া কাইজাকমানো কাসুনানি তে লাহার পাতিমুংনো কাসুথানি হজাক
খলাইনি কক্রকব সালাইখ বয়ার খং নিবাক্তি হজা খাইজাক হাস্তিনি গ্রং গ্রং থাইও ফেরানক গুইবাতেবাই মানো আগরতলাও তিনি ফুংনি খামানি টংমারি টংমানে নৈচি নৈ দশমিক বা ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি টংমারি টংগানো থামচি ব্রী ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ককবর বাই ককটমা পরিমং তাবুনি বাকি অরণ পাইখা উলনি ককবর ককটমা আওয়াইঙ্গানো তিনি সানজা দামসিনি তামুই সতী ব্রী জিবাও

শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্র থেকে সংবাদ আকাশবাণী বিরোনিয়া। এখন শুনুন গীতালীয় অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পূর্বাদামের কণ্ঠে।

গীতালি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত পূর্বাদামের কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত।

আমার নাম বিমল দাস, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। আমার মূল বাসস্থান সাবরুমে। পড়াশোনা প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর সাবরুমেই। 1984 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর আগরতলা MBB কলেজে ভর্তি হই রাষ্ট্রবিজ্ঞানের অনার্স নিয়ে। ছাত্রাবস্থায় বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হই। পড়াশোনা জীবন শেষ করে ফিরে আসি সাবরুমে, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হই। 1990 সালে আমি সরকারি চাকরি পাই, মনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক হিসাবে কাজে যোগদান করি। দীর্ঘ কর্মজীবনে একটা বড় সময় কেটেছে বিলোনিয়া মহকুমায়। ঋষিমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বরপথে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করি। 2014 সালে ঋষিমুখ থেকে প্রমোশন নিয়ে বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে কাজে যোগদান করি। দীর্ঘদিন শিক্ষকতা করার কারণে বহু ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় হয়, যা আজও আমার কাছে স্মৃতি হয়ে আছে। একটা কথা বলতে হয়, আমি যখন বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ছিলাম, সে সময় আমাকে দীর্ঘ 2.5 বছরের বেশি সময় স্কুল পরিদর্শক বিলোনিয়ার কাজের দায়িত্ব সামলাতে হয়। শুধু তাই নয়, এই সময়টাতে আমাকে বিভিন্ন স্কুলের DDO-র হিসেবে কাজ করতে হয়েছিল। এই দীর্ঘ শিক্ষকতার জীবনের আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। 2025 সালে আমি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করি। এখন বর্তমানে আমি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সংবাদপত্রের সঙ্গে যুক্ত আছি। সংবাদপত্রের সঙ্গে কাজ করা আমার জীবনের প্রায় 45 বছর অভিজ্ঞতা। কাজ করতে গিয়ে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে, সাহিত্য সংস্কৃতির দিকপাল লোকদের সঙ্গে পরিচয় হয়েছে। সবচেয়ে বড় কথা, বিলোনিয়ার আমার নিজস্ব একটা পরিমণ্ডল আছে। সেই পরিমণ্ডলে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক মান এবং ক্রিয়া জগৎ

0: যে লোকরাও আছে। ব্যক্তিগতভাবে আমি খেলাকে খুব পছন্দ করি, বিশেষ করে ক্রিকেট খেলা। এটা সবাই জানে, ক্রিকেটের মূল উদ্যান ইডেন উদ্যান। বহুবার আমি ইডেনে গিয়েছি খেলা দেখার জন্য, ভারত পাকিস্তান ম্যাচ দেখেছি, শ্রীলঙ্কা ভারত ম্যাচ দেখেছি, সাউথ আফ্রিকা ভারত ম্যাচ দেখেছি, ওয়েস্ট ইন্ডিজ ভারত ম্যাচ দেখেছি, এবং এটা আমার অনেকটা শখ। ইডেনে খেলা মানেই গিয়ে দেখতে হবে। জীবনে চলার পথে খেলাধুলার পাশাপাশি আমার বিভিন্ন সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখতে খুবই ভালো লাগে। একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে সমাজের বিভিন্ন সমস্যা, সমাজের মানুষের অভাব অভিযোগ নিয়ে কথা বলতে আমার খুবই ভালো লাগে, এবং আমি আমার এই অবসর জীবনটা সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই। আজকে আকাশবাণী বিলোনিয়াকে অভিনন্দন জানাচ্ছি, আমাকে আকাশবাণী বিলোনিয়ার কেন্দ্র থেকে মানে কিছু বলার জন্য। সঙ্গে আরেকটা কথা বলি, আমার সৌভাগ্য হয়েছে যে আকাশবাণী শান্তিনিকেতন পশ্চিমবাংলার ওই কেন্দ্র আমি গিয়েছি, ওখানের বিভিন্ন কাজকর্ম আমি প্রত্যক্ষ করেছি। বারবার মনে হয়েছে যে আকাশবাণী বিলোনিয়া ও আকাশবাণী শান্তিনিকেতন যেন আমার কাছে একটা আকর্ষণীয় স্থান। ধন্যবাদ।
1: যা দেখলাম এই জীবনে, এতে আজ শুনলেন বিলোনিয়া সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিমল দাসের কথা। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন গানের ভুবনে অনুষ্ঠান। গানের ভুবনে অনুষ্ঠানে আজ শুনবেন কিশোর কুমারের কণ্ঠে বিভিন্ন বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন লুকোচুরি ছবি থেকে।

ছবি পারাবত প্রিয়া।

গানের ভুবনে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কিশোর কুমারের কণ্ঠে বিভিন্ন বাংলা ছবির গান। গানের ভুবনে অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি শুনুন রাজা হিন্দুস্তানি ছবি থেকে, গানটি শুনুন অলকা ইয়াগনিকের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদের অনুরোধ পাঠিয়েছেন তাপস গুপ্ত, পিয়ালি প্রামাণিক, অন্তরা বিশ্বাস, রূপঙ্কর মজুমদার, অনির্বাণ চক্রবর্তী। ওনারা লিখেছেন উত্তর উত্তর জোলাবের এই কাকুলিয়া থেকে।

আমিন সাবরি ও ফরিদ সাবরির কণ্ঠে শুনলেন সবশেষ গানটি সিরফ তুম ছবি থেকে, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

দেশবন্দনা অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী পিলোনিয়া। এখন শুনুন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান, শিল্পী জয়তী চক্রবর্তী।

সুরভি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান জয়তী চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

아니 가만히다. 우리 북성 아석자라생 하직 미커랑 반다 큰아내께. 다북증 기자 꼭나 보아로 큰아내는 아니 가방이다. 우리 북성. 먼트리버크럭 너는무디 하카토는 시클라 하다노 함세작 바로 청사이 디샤나바기 따이보 바르자야사기 대이 삭타리 샤몽땅나 꼭문나르카 미야 필치 주고 루스가르 바넥니 반나 비디오 컨퍼런싱 셰바이 꼭나르크나 마와 먼트리 버크럭 어꼭 샤카 아고틀라 거버너 하우스미야 허리야니 파이네이릉 스르나르크노 하스테바 인드루스나 레디 날루바이 말아이카 가이샤 바르카함 ভারত ছামং বুতং বিশিঙ্গ খবজাক যুব সঙ্গম ডক বেরম ছামং বুতং মানজাগানী ফাইকা হরিয়ানী হরং স্রাই বদল ডক হাস্তানী হাপং ডিগ্রি কলেজ ডগ বিশি নৈসাই নিশি ডক নৈচিনি রং বিশিনি গ্রেজুয়েট পরিমঙ্গ বর্তিনী ছামং অ মেতাল সাল নৈচি চুগুনিসিমি চেঙ্গান হাকতর গনাঙ্গি পেট্রোল টাই ডিজেল মরক্কা সালচিনি বিশিঙ্গ অ বাই ওয়াই থাম পেট্রোল টাই ডিজেল নি মরকমুং বাংলি জাকা হাফাং কতরকু কবাংকুক লুকুরক নাইমাই আচাকমা বাগি জিবিপি রামজি কেরং নৈশাই নিচিবা খবজাক পুইলা বিরামনি রায়দা বিটিমিয়া কারিখা অনুকটি হাঙ্ক রামচাইনি কিসাসে কামচায় ফেরাং মানজাগী কাসনাবগী যাই যাই আপনি অনুকটি হাঙ্কন নাইকল ফাং মেডা জৈন ককসাকা আগরতলনে তিনি ফুংনি খামানি তুমারি টংমানি নিজি সাইদ্য ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুমারি টংমানি 34 ডিগ্রি সেলসিয়াস কানাগিনি তাবুকচং ককবরক নি তাইনি তিন সারানো পান্ডা বকরি বদল খানাই যত্ন আনলগিও তঙ্গি আবুনিলো হাইনহাই ককবরক পান্ডাও লাইবনে ঘটমা

ককটিশালনি দীপর জরাও যতন ন খাক ফুরবাইলাম সগ আকাশবাণী আগরতলা তেই চেংজাগো তিনি নি দীপর জরানি ককবর আওয়াই পান্ডা হাইকে চেং তিনি পান্ডানি পুইলাও খেলায়েন জেরে রকনি পান্ডা বখ্রি বদল তিনি নি বখ্রি বদল পান্ডা খ্রাইনি রকংখা চালিতাবাড়ি নি চড়াই রক তেই অবন সংসাখা ভূপেশ দেব বর্মা

0: নরনি পাল খাই রে সব মু বেলায় খে খেনা থাক না হিংকাই পাল খাই রে সব মানে ইয়াগুলো সঙ্গাবো কঠমা থাইছে খেনা লাইনাই না সাবসি সাই খেনা রে হিংকাম
1: আন বুম রে বকা দেব মা আং তাবো কঠমা সাই খেনা আন কঠমা আন বুম গাই তো খাবাই শিয়াল সালসা তো খামা সা বর মহান ফান সা মানে অবন সানা বাগে বু ফান ফান কে নিবে দগো আসুগা শিয়াল মাসা আবন নগে বাহান সানা মুসং জাখা তাই আবু ফান তলাও আসু গই খা তো খানো নাইছে শিয়াল সাখা খুলম কাকি চিং তো খা নং হাই নাই থক তক আং তাই নিগে খ বসং নাই থক নি নিবু গরাং রং নি নি খরাং খানা তক মালে সানা সকরে দ থাই সে রসাম না বখানা গ্রানা শিয়াল নি ই ক রখানা বা বুত ওয়াতা খা বেলাই ন হামজা খাতাই রসা বই খানা রনা হনে খোয়ানা নাই দরব না বিনি খুকনি আমুই বাহান হাওয়া কলাই থাকা লগে লগে না শিয়াল অ মুই বাহান খসাই আর নি খালাঙ্কা আমি কথমারন পাইখা
0: বিনি কথমা বেলাই খানা তো খানা অ কথমা খানাই না রকম বুঝি খা
1: বড় খামিয়ানি কক কাহাম না খানা মাসাইয়া
0: বড় খামিয়ানি কক কাহাম না কক কাহাম ফন খানা মাসাইয়া না বড় পঙ্খা থকাই গায় কথমা খানা মান ইয়া বলো সঙ্গাবো মে বিষ্ণু খুকতই মে বিষ তামসি সাইড খানা রিনা হিনকাম না
2: আং তা কক টং সাই খান নাই আন কক টং বুম খাই মা সকাল কে জরা ফাইবেরি চালাই বাসা ফাইদি লামপ্রা তিয়া রঙ্গই তা তং সিলে রই না সিংলাক জরা বারো দিয়া ফিরি সুকাঙ্গ তঙ্গই চিনি মানি ক ক বড় কক থাই নং সুন না নক বুড়ু নক থাই হাসুক বাই তেবুং নাই নাঙানো তা তং সিদি লেয়ারি না সিংলাক হাসুক বাই তেবুং রক লাই নাঙানো চালাই রক ফিয়া চিনি সুমাই আন কক টং রন পাইখা
0: বিনি কক টাং বেলাই খানা তো খানা গাই কক টাং কঠমা খানা মানে ইয়াগুল সং তাবু হাইন হাই রসাব মং খানা লাইফিনাই সং রসাব খানা রেনাই মে বিশ বাই রেবিকা গাই দন্দরং রসাব মং রসাব খানা রিলা।

0: জেরাই বুয়া থাপ থাপ আং কক তাং অ জাগান পাই খা
1: কক তাং খনামানি ইয়া গুলো সিং তাবু তাই তাং সা কথমা খনালাইনাই সিংন কথমা সাই খনারেনাই শর্মিকা
2: আন কথমানি মুংখে সিংহ বাই সিংজ সারসা সিংহ মাসা বুফাং তলাও ন বার শিব শিব থুই দংমানি আ বুফাং তলাও ন সিংজ মাসা বিনি হাকরনি অংখরি খাইসিকতে খাইসিকতে সিংহনি গুম্বলামো হাবৈ রেখা মনি বাকে সিংহ সিসাই থাঙ্গা তেই জলি জাগে সিনজন বুথারনা নাইখা সিনজ আফুরু বুখা জাকদরিন সাকা অবলংনি বুবাগ্রা আং তসিদতেই অমহাই খেলাইয়াবলা খাইরগৈ আন মথাংজাদি সাজালে সালসা আং ন সুবাসুনাই সিংহ খাইরক জাগৈ সিনজনয়াকারী রেখা তাই সিনজ বসুবাসুনাই হিনৈ সুমাই তাংখা সালকিসা ওল সিনজ সিংহ বরক খরকসা নিজাল গজাখা সিংহ দুঃখু মানৈ গিরিজাগৈ মানসাক সিরিখকা তাই জালনি ইয়গ্ন নাইখ্যা ফিয়ায়গৈ মানলিয়া আফুরু আসম সা বিকি সিং সিনজ আয়াংতৈ থাঙ্গৈ দংমা জরা ব সিংহ আক জবকলাই দংমানি নুগৈ তাই নুকমা বাই বাকসান মথাংনা বাকৈ সামো ফাইকা বিনি আবুয়া কুবুক কুবুক রক বাই জাল সাজুই খিবিখা তাই সিংহন মথাঙ্কা সিংহ ববিকি সিং সিনজন খাকা হামিয়া ফারৈ আর নি কুটু লঙ্কা আন গঠমারন বাইকে হামবাই
1: বিন গঠমা বেলাই খানা তকানা অমু বাইন রক্তা মো বুঝিখা
2: চিকন ব কত ন সুবাসুরি মানু
1: চিকন ব কত ন সুবাসুরি মানু না ইংকাই সিংহ জালক সাউই বিপদ নাং দমা না ইংকা আজরা ও সিংহ বাইং তৈ লাইসি চংমা জরা বনুগুরিখা যে সিংহ বিপদ নাং টংখা ইংকাই বাফরু তাম খাইকা বিনি বুয়া কপলা কপলা বাই তাম খাইকা ফ্রো
2: ফিয়কা
1: ওয়ারই আ জালং কুই আ সিংহন ফিয়ক কথা না ইংকাই সিংহ নাইরে বুসুক ফান না বত ফান যে আর নি ইয়গি মালিয়া সিনজ থাঙ্গই বিন বুয়া বাই ও জাল ওয়াসুই সাসু বাই সে বন ফিয়গী মানুষ না ইংকাই চিকন ফান বুদ্ধি তংখাই ইয়গী মানো না কথমানে ইয়াগুলো জংটাবো খামারিনি খুবই তেটাংসা ককটাং খেলাই ফিনাই
0: আনকক্রাম বুমকাই চাকরাক সা আনকক্রাম বুমকাই চাকরাক সা মুকুরি সা চাকরাক জব বাংসা ওমাই বুয়া কথার বহ কথা সাকলোয়া ফিহাই বাসাই সাও থুজি সাও সাও হিমতে তুই কস কুথং সাও ইয়াকারিয়া সামাং সামাং অক্সিপুঙ্গিয়া টেবল সাও সানই আনকক্রাম জান পাইখা
1: পিন কক

0: বলাই খানা থাকো না
1: গে নরক ন তাবক আং ফুমং মং এবার ফ্যামল মং সাই হ্যাঁ নরক মান খাইব সাদি মাই খাইব খাই দং এটা বুঝিখা গে পুইলাও আং সাই নরং ন আসুক পেথা আসুনাই বার কর্ম বার নাই অব তামনা হেন চাকুমরা ও গে নক চাকুমরা সা সাবাই বিশেষ চাকাই বহুক দেরাও না আও দেথাইছে সাই খিক্রক লাঠা বক্রক জানটা নক সাইডেমান তামাব ও আনরস না অমন অম তুই বহেন চিনে কবরবাই শিকা গেটেথাইছে সাই আং নং ন রাজানী পুখ্রি ফোন কলাই মানিয়া ও তাম মকল নকাই সাইডেমান আপন মকল বহিনলায় ফিয়া নারকা বহিনলায় সাইমাকা গে তাবুক তেথাইছে সাই আং নং ন বুমা বাত্রেং বসা লক্ত্রেং অবতাম সাইডেমান আবতাম ও রসামাই রম নং নন শিশি রসামাই রম তামখাই আর আবং রকসুক চাও না মাই রকসুক লাই না তাবুকাই আসে গরি খেনা আব গমাই রক থাঙ্কা নং নগত টংখা আব তো টংবাই খ ও টং না হাইবান আমি সুনাই আসে গরি খাতা মেল মাংসে সুক লাই হাই দা গে তাবুক আং তেথাইছে সাই নং ন সালক খুরম পুই হর বিগ্রা আবো তাম সাইডেমান সাই মেয়েদা আবো হাই নক সাই মানাবো ক গিয়ান আবো হাই মাজাং কে খাকা মাজাং মাজাং খাই কদা মাজাং হিকে আবো ও আগি ও রি রক টি সাইতন মানে থাই আর কাইসে জাগা ও আর ইন থেবই টি সাইতন মানে আর জাগান মাজাং হেন আবো সালো হাই সিমি বার টি সাইতন যাবো হর হাই ব টি খাই চমজাগো খেনটা হাইরকটা বুঝিকা হিকে ও তেথাইছে নং ন সাই আং বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আবো সাইডেমান সাই মেয়াদ আবো বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আবো হাই রানদারি মানো হেনু ন কাদ্রক রানদারি ফুরো নুনুকা এই আবো না হেনু হিকাই আও চিনি থানি জরার সুকরই মসুক সঙ্গে নসং মা মতাকসে নাই গাই যত্ন হামবাই দো গাই সিনিয়া পাও জরা রকম গরি খাবা সিং অরণ মা বসালাইছে নাই পাইথাগো হাইনহাই রেডু খাই দংনাই খাজানি তাকুকটাই বহুক চং দং আনি খানি হামজাকমাতাই সিবাইয়াফরই নরংনি পাল খাই রেসাব মং রেসাব মানে বিসিং ফিখাই সিং জিনি পান্ডা ন অরণ মতাকি রিলাই সিনাই

0: আশ্রিক জোড়া চেরে রোগনি পান্ডা বখ্রি বদল খনারি জাখা তিনি বখ্রি বদল খাইনাই রোগ ওখা চালিতা বাড়ি চেরে রোগ তৈ অবন সংচাখা ভূপেশ দেব বর্মা তাবু খনারি জাগানো খরকসাবাই রেচাবজাক রেচাব মুনি পান্ডা খানিমারি তিনি খানিমারি পান্ডাও চং খালাইনাই হিরণ দেব বর্মা খরাঙ্গ রেচাব মুং তৈ অবন কমথিংনাই উষা দেব বর্মা
1: আনি খানি খাজানি খাচুকনি তাকুকতেই বুকুকসং চং যতন সাইমানো তিনি লেলামানি সাল তেই জড়া হানই সালনি সাল ও লেলামানি

아버님 지금 안 가면 살기나리까? 뭐 간다 이제 앞으로 라싱에서는 아주 가 버그니 이제 무아파 이제 나나다브라 주스록 리클랑머니 아버님 뜨냐이 뭐 비니 한어때요 펄어까? 뭐 코필 네 가샤 어사이 노후니 마노 보통고 뭐 그방마 꼭감 사원이 바그이 महाराज गंडार राजधानी त्रिभग त्रिभेखने कैसा ठाई दंग आठ चीनी हर निमताई बनो आशीर्वाद रुईनाई और वो पुईला भी हानो चेंगमानी चीनी हर निमताई चीनी बुआ ग्रानो बेलेखेनो कहम के डेन खाना रही और ব জগর খাই নেই ও জায়গাও বিনি হানবতে উফার কা সঙ্গত সাইমন চিনি রাজা চিনি বুয়া গ্রাজে ফ্রু তংখ্রু আফ্রু মতাইর গাই বরক কক সালাইমানো তৈ মতাইর বাই গানা গিনা আসুগুন তঙ্গু তৈ মতার কক বাইন বরক হারক নরক চালগু হই সাইমন আবু বিজাব যে সিজাকি কক দিয়ে সালাই দু চিনি মতাই হরনি মতাই চং অগ্নি দেবনি সাইমানো বরকনি বজে নাইমানি চিনি রাজা গান্ডার জে নাইমানি আবু বেবাক বিনি সুরিমুং বরক ফুলফিল খাই বনরক্ষা গান্ডার ব বেলাইখেন বারো কংনার গরং দেই ব যুদ্ধ বখলাইনা গরং ব চিনি হানি বাগিরথি তে পদ্মানি কন্নই মালাইমা ঠায় বর বি হানো আসক্তি বুয়ারকা গৌরহনি কাইসা ঠাই দঙ্গ বি রাজধানী গানাও বি দলে গানাও কাইসা কতরখে রাজবেহে রাজবাড়ি বসামটেগা আজাগ যে ঠায় বিয়াগৈ গঙ্গা পদ্মা আবহাই প্রাগনি ইঙ্গিঞাই আর কাকিথামানী অথায় গান্ধারঙ্কা গঙ্গানী যে দৈমা দমানী আসরা বিনি দেশ ন ব আসরা রহরকা আপনি গানাগিনি ন বগিরাটনি কাইসা সাগর দৈমা দঙ্গ তাবুকনি যে বসাজলা বিনি জিয়ান খামানি ত্রিবিয়া খাই আবনি থেকে বমামানি গান্ধার আসুদরাতিয়া তেব কবং হাসালমা তৈনাই ববি হানো রহরকা উত্তরবাবাদিগি ভারতনি সিন্ধু নদ আজাগ বহাইন ববি দেশ নতে ফারকা গান্ধারঙ্কা বি কাইসা কতর ককঠাই বোমাংখা মহাপুরুষ হইনাই আনবগী আজাগা কাইসা টাকফন থাই দু ও গঙ্গা গানাও গান্ধার বত্ত হই কাইসা বু ও বেলাইখন টাকফন বই যত্ন নাইলে গান্ধারঙ্কা বেলাইন আজাগাও ব কবংমা সাল রোমাইনাই কবংমা দরমরণ তৈনাই ব বি ফাইথাক থাকমানী আগুল ব বি বিসা দরমন হাইনহাই বি থাইন রেগিলান থাকা আং খরচা খরচা বুয়াগ্রানী সানাই অর আং তাও গান্ধারনি সাকা আপনি লহাইনি টাকাই সান সানাই আকাশার কীসা যাবমুং খালাই তামহনি আনসুকলে আনি খাবনি যাওয়াটি বুসং টংদি যা লাইবনে কতমা খামানি আগুলো হাইন হাই রেসাবমুং খালাই হাইন হাই আং লাইবনে কতমা টেকাইসা সে বুয়াগ্রানী বিয়ং বিয়ং বরক থাইরক সামলাঙ্কা তৈ বব হাইকি খাইলঙ্কা আপনি তিন নামাই কক সালাই আনি খাবনি দাউটি বুক সং দিনে লাইবনে কথমো আং গান্ধার চিনি বুয়াগ্রা গান্ধানী সিমাং সাইত বরক বুব হাই ফাইকা আপনি যেন ফাইতে ফাইতে দেবটকে আং জেফ্রপন বান্ধব ফাইকে আং আর থেকে স্টার্ট খাইনাই আর থেকে চেঙ্গিনাই আং ফাইনাই আং পাইথাক নোট খেলারাই বুঝর আং সাকা তেই পাইথাক চিনি রাজা যে দমানে হাজরতেই ফাইতে ফাইতে তো বেলাই দুঃখ নাই হাইপন আইনি সিমান আং ফাইত দাউ সজরা

அனை கவனி டாக்டர் போக்ஷாங் நான் கனச்சும் உஜ்ஜனத்தினை கோக்குடப் பாண்டு சரத்தப் பண்டுக் மேக்க ஹாட்சோ அங்க லைபோனே கொத்தமாக கியாசாய்தங்களைமின் நருக்னோ அனை கவனி டாக்டர் போக்ஷாங் ஆனால் சேத்தங்கனே அவன் நோங்னோ கியாசாய் கனடைச்சங்கு தோர் மோகனை தோங்க கைஷா சினி வாக்கரா கண்டானே பினி விசாசலா பினி புஃபா போனக்கு வாங்கமா ராங்கிரி ரீக்கிலாங்கா ஹைஃபனோ போ বিনিমা ফমানি রং রিরি কিলং মানি নো ব সামুং কাহাম ফনাঙ্গি নাই বহাই নো বিনি বাবানি হাইকে নো সামুং কাহাম খাইকা ব বেলাইক নো বড় কাহাম তংমানি তৈ মুনো চুবা সরনাই তংমানি ব দরম বহাই নো খাইও বেলাই দার্মিক তৈ বিনি হাস্তে ও বেলাইকে না টংকসাং পি ফাইকা ব দরমনি গানা গানি বিনি প্রজা রকনো যে নাংমানি সাথে নিন রক ব্যাপাকনো ব আর রত্নাকরণী গানাও তঙ্গিনাই ব বিনি অহংকার লোভ তাই বিন নাসলেমানি আবহর বিভাগনো খিবির বাইখা ববু বাই বেলেকন টংঠ চাঠকে মানে কেরেখে তঙ্গু ব বেলেকন দরজাবো গান ব কেমন আসে লাগজারিজব তঙ্গিয়া তাই বিনি হামজাকমা খাইরকমা যতনে বাকি দঙ্গু ব বিনি ক্রজারকন বেলেকেন রাঙ্গি বাই চুয়াও জেফ্রু মূসাসক নাঙ্কা ববে বাকন বর্ণরু বমহাই ধর্ম বর্ণ বেবাকন ব দঙ্গু আনবাগি বিনি শাসন কালো আহিন ব জেফ্রু ডেস চালুবি দঙ্গু আফ্রু বিনি রাজারক বিনি প্রজার বহাইন মিনালো জে তংনাই রক যতন সাধারণ বড় রক কাহাম করেনকে মা তংকা আনবগী ব আবুনে লহমানকে সেলাইফ্রু হাইন হাই ব জেফ্রু বহাইনি শিকলা সক্কা আর কিসে কিসে কে রেজাক পাট পাটকে আং আবু নুন সাইখানে বিনি বিশ্বাস লাই আসেখা দৃঢ় হনে যাই আবুনে লোকে যেন দৃঢ় নার হাইন হাই কিহা সাইমালে আবনু আজিং সাকা কাইসা রাজানী কী চা বি কাহিনী সামানি আগুলো বি লাইভ মনে কক্ঠমা সামানি আগুলো আামুং টাংসা তানাই নকটিম বাকি হাইকেন দিন পান্ডন যেন কক সালাই নাই আংবাই আজিংকে টাংসা রেসাবমুং নিনে বাকি আনি খাবাং দাওটি বুকসং

아니 가만히 다 우리 국장 하는 크라이트모 우진 대표님 거북벌 반다 사라사 포인트 메가 하트소 라이브네 거통어 하나지 인포메이션 동만이 지나가니 시리즈니 라자니지 승노 바로 땀게 싱하선 자룰랑카 땀게 버럭지니 바게 샤문 카일랑카 데이 가비스크 부아그라치니 하오 동이 동만이 안 파이타네 시미 기샤 하나지 동만이 너무 사이크나리가 봉록 심판선 모이트 나락낸 바기 안 기샤 저스 아 지니 아기니 거그나 코르사마니시 앙탱 사마니 향께 어로 더모트 প্রচেতনে পরে দৃঢ় ফাইকা কংমা চিনি অর টঙ্গু আং ভেজান সাইমানা আবত সাইমিয়া আবনর টঙ্গু দুর্ম নুয়ে প্রচেতা প্রচেতনে পরে আং সাকা পরাচি কংমা টঙ্কু আং যে মানসা কর নগ্ন সাইখনারে একচুয়ালি আরও নাইনে গিনাকু তেই সাব সাব তং আং সামানি প্রচেতানি পরে প্রচেতানি আংন শাখা দুর্ম নিমিত প্রচেতা প্রচেতানি উল হাই ধর্ম দৃঢ় ফাইকা কাঙ্কে তাবুক পরাচি হি টঙ্গ প্রচেতানি উল হাঙ্কে বিনি যতন ছেই অকরা বসা পরাচি ত্রিবেক নি অডিশ্বর ব পুইলা মালায়ু ব ক্ষত্রিয় সমাজ টংমণি তেই ধর্ম বহিনে বেড়াইখেন গরং টংমণি বিনি দেশ হাসন খ্লাইপুর রাজ্য বেলাইখেন টংকচাং তেই খুরমপুই বাংখা বিনি টংকচাং তে বাইবচারি বিনি বেবাক সৈন্যরণ বাহিন বেলাইখেন কাহাম কেতনকা মহারাজ পড়াচি ব বেড়াইখেন বুনি যে নাংমানি সামগ্রী নব খাইরো তেই খাবাই খুবাই বইন বেলেখেন চুবাও ভগবান চুগো দিগ্বির যাত্রা খাইগান কেন বেলেখেন কাইসা কাহাম সামগ্রক মানি মানি অন্দাগী ব আবন বাকি বিনি বাইকেন ওয়ান চুগিনাই ব বেলেখেন হামিয়া সামুং খাইনে বাইকে কাহামকে খাইনাই বিনি বুয়াও হাজে সামুং খাইকলামানি আবনও কাহাম খাইমান বহাইন ওয়ান চুগিন সামুং খাই দো আনবাগী ব বিনি বিষ্ণু পুরাণ কাইসা কিসি যা খুরজা জাগমানি কক টঙ্গু ব বসরকে কাহাম সামুং খাইলামান অ বহাইন অকনি ন সংস্কৃত বাইন সেজাক আব বিনি শ্রীধর স্বামী বন খাই সালাংমানি কক টঙ্গু এতেন যজাটি সাপ পরিণামও সেচাও সৃষ্টিত শ্রীধর স্বামী বনর সাইকেলাঙ্গ বিষ্ণু পুরাণ মেনে কাহা বিজাব টঙ্গু আর কাইব্রি বেচেব তেই সিসনি অধ্যায় আর সিজাক টঙ্গু আর বিভাগ ন বিনি কক সাজাগু যে যগ টংসং টংনাকে যে বটাবো হানক যেন যত্ন কাহাম কেতনা নাগু আবাই ব যত্ন সামানিছি যেন বাকসা করে দিবা নকাহে টংলায়ও হাইফন কিসিচা রাং রোগনি বাকি কিসিচা নকথাই রোগনি বাকি যে অক বাইব রোগ করি থাকো বুটা ভয়ালেও আবহাই ব অকগ্রন সাইকলামানি যে পড়াচি সামানি যিনি বয়াগ্রা যে রকম হাইটা অবাইকে ইংয়াবনাই বাহে কাহাম ক্রেঙ্গে টঙিমান যেন সাজা সালনে জেফাই সঙ্গারো আবনো যেন বাহে কাহাম ক্রেঙ্গে টঙিনাই তো কাহাম ক্রেঙ্গে থাঙিমান আবুনি ওয়ান সুকমানি বিনি বখাও নাজি যেন ওয়ান সুকনে হেঙ্গে চিনি আগিনি বুয়া গারক বসে বখা কোয়ার বখা কাহাম যে মানসাক চিন বাকি খাইনান বাই ওয়ান সুক আবুতো যেন আসিনে তো কস কগিয়াকো অবো বিফুর খাইসনি কক্সি অবরক আপ্রুন চিমি চিন রাজা টঙি টঙ বসে যেন চিনি এনসেস্টর চিনি বসে যেন কসামনি সিমি অর অ হাও টঙি টঙমানি হ্যাঁ দিবা হিঙ্কাবন নাই দি আর তেও টঙ্গ বিনি গবাং মা বুনি মানথাই সক্তাই তেই বিনি রাজ্য তেব কাহামকে স্নামনি ব তেব কাহামকে খাইনান বাকিনাই অমনায়ু ব যতনি বাকিন কাহাম বিনি হাইনি তে খাই সারাই আছে ওখা আবুকে পড়া বসু নাই বেলাকেন জেপুরু পড়াচি যতন থাই পড়াচি দিগ বিজয় ও ইয়া করে নেই
বিনি সানাজি ক্লাংথাংপুরু বিনি বাবানী সিংহাসন বাসক ফিকা পরাবাসু বিনি বাবুকে বেলাই তামনি সেনা ইয়াক ওয়ার তংমানি বুঝুন দানখ্লাইনি তংমানি আপন বাকি বেলেখানো বুঝ হামজাকমানি বাকি বেলাই দানখ্লাইমান বাকি বিনি রাজকুস বহাইন যে খাটিজাক তংমানি আবরক শূন্য হই থাকা আসকে বাপুরু বেলেখানো বিনি বাবু হাঙ্গে পরাচি পম হাই বরক তংমানি যা বুঝি সানো আবন বুঝরু আভাইকে দানখ্লাইনি বরক তংমানি আন বাকি সাজলা যেখন পরাবসু জেফ্রু সিংহাসন আজক ফাইকা আফ্রু হাঙ্কে বিনি রাংরি রক বিনি আসে ক্রিয়া হাইফেন ব বেলেখেন স্ট্রাগল খাইকা তেই ব সাইটকা ব স্রাবসানী বিশিঙ্গন স্রাবসা বলতে হানো আরো সিজাক ককমি গবং স্ট্রাগল খাইমানী আগুলো হাইনে হাইব রং পয়সা রক আজি ফিকা সামগ্রক খাই ফিকা তেই ব বিনি মন্ত্রী রক ন যতন ন হাইন হাই রাঙ্গি সাম পিড়ি ব হাইন হাই বিনি দেশ ন বিনি সাজন কালো টেবু টংটক জাতককে প্রজার ন বংখা তেই হাইন হাই টংকচাং কিউলি ফে কেসার কি হিসাব যেফর রাঙ্গি ক্রেংফুর রোগ আরও আসে সেই যে খুরসা যাক করি হাইফানো আবু তো নাইন কাইসা দেশ চালনাকে রাঙ্গি বনাঙ্গু অন বাকি রাঙ্গি ক্রেঙ্গে কিসার বিয়াল ফাইনাই হাই কে কিসা জঙ্গাল ফাইনাই হাই দিবা অন বাকি আরও আং অবনি কেসারও হাইন হাই যা দাবু লাইবনে কটমা সাইতমনি আগুলো কটমা সাইতমনি আগুলো কে সানাই যেন রাঙ্গি রবো অম হাইকেন খাতে নারক নানো যে ফিউচারের বাকি দাম বাই হাঙ্কে যেফর নামফুরমকে নেসে গানানি বরং ফানো নাঙ্গলাক নিনি ক সুবাস নামফুরমকে আহন বাকি কেমন ডিপেন্ড খাইনাই সাইজন সাকা বাসা ওই বাহিকে নিজে গাহাম খাইমান আবনে ওয়ান সুনান বাকিব অরো অ তাবু সিজাগো আং নো কে খুরসা সাইকেলারি মানুষ তামনি হিঙ্গাঙ্কে জেফ্রুনি থানে কী হিঙ্গাঙ্কে গানাগিনি নিজে কাহম বরক জিরে জে কুফানো হাসালেই থাঙ্গু তামবাই হিঙ্গাঙ্কে রাঙ্গি অমাই কেসা মানে যে মানে বাই বাই কাহাম বানাং নক নকুংসে হিক সাই কক ফানং ইমানো যেন কমন অমহাই নগু বা বাহন নক গানাগিনি বরক অমহাই হাসালেই থাংলাই মানে অন বাকি যে মানসা গুণের উপর ডিপেন্ড এগিয়ে বাহিকে সাং সাক কেসা বাজাইমান আউগনাই রাজি অর যে আংটিনি কিসি চা লাইবনে কথমা সামা কক তোমার সামানি আগুলো নংনাং অবু গিয়া সাইকেলারি মানুষ চিনি বড় বেলাই কেন অমা হাই যে যেন খাতি লাইয়া ফিউচার বাকি যেন ওয়ান সুকিয়া যেমন আবার নষ্ট হলাই পাইলেও আবু চিনি বাই বেলাই কেন হামিয়া ওকে কাছারাও হ্যাঁ কেবন থাচিং চিনি পড়া বসু বিনি পারাছি বিনি বাবা যেকে ও খেলে লাংমানি আগুলো ব্যবহার বেলাই কেন কষ্ট জাগে নাই রাঙ্গি কিরিং মানে হাইন হাই বাবু ন সাম পিকা গানকে আবু নো আসু জোড়া সামানি আগুলো হাইন হাই যে কিসা রেসাব মুং খালাই ফিরা না রেসা মুং খামানি আগুলো হাইন হাই নাই খালাই ফিনাই আং বহাই কক সামাং সামাং কমি থাকুন বাকি নরকনি বাকি যে মানসা আংব নাই নাই রেসাব মুং ব তামলাইনাই কসাম কটাল সাপলো যেন খালাই দিন বান্ধব ট্রেক কাইসা রেজাব নি বাকি

আনি খাবানি দাউটি বুকচং লাইমানি ককটমা খানামানি আগুলো কিসে কিসে রাস্তা মন খানা লাইতঙ্গ তিনি নিচিনি পান্দাও খাকলায়ও আং কক ডুবাইনার কক সাইমি এফনও খাকলাই নর খানাই তং না হানাই যাই আগিনি সিরি সিটিনি খরক বসে চিনি বুয়া গ্রা আর সাসন খাইলেঙ্কাতে তাম তাম খাইলেঙ্কা আমন কি যা শর্ট ফর্ম নং নং সাইতঙ্গ তাই বুঙ কি সাং নং সাইতঙ্গ আঙর সাকা পড়া বসুনি পড়া চিনি উলো বাহাইন আং থাইচিং সাকা যে বিবাও বেলাইখানো বাকা কাহাম বুঝ বাকি বেলাইকে বাক মানি বাকি রাজকু শূন্য থাকা ব কিসা যেন জালকলাইকে হাইফানো রাজারক তো বরফনি বখরক আলাইদা বরফ বেলাইখানো বাকা বাকাহাম সামুকলাই হাইন হাই রং পয়সার আজই নাই প্রজার খুচিখানো তনকা আপনি উল ব বেলাইখানো কাজিয়া বালুগুই তংমানি জাগুলো ব উল গানকে সারাই কেসা আসাইকা বিনি বাহাইন বিনি সেরাইনি বুঙ্কা পারিষদ পারিষদ যেফ্রু হাইন হাই সিংহাসনা আসুকা আপনি উল ব বিনি বিনি বাবা আসে আজই কলাংমানি যা জাগো ক্রি চমানি জাগো ব বাহাইন বেবাগন কাম করিকে টংকা তৈ ক্রি রোগ নাইন তমুং টং কচাং টংনান বাকিনাই ব খাইকা ব কিছিচা মানে আসেক রাজা রং বয়স আসে কবাং গিয়া যেন যত সাইমনো মানবাই বুক কিসা বিনি সাজন কালো কাহামনো খাইলঙ্কা ব বেশি বানচি দিয়া আবুনে লঙ্কে ব থেমানি জাগলো বিনি বেসা বেসাজলা অরিজিৎ ন বিনি উত্তরাধিকার আর গ্রাং থাকা অরিজিৎ জেফ্রু হাইন হাই বুয়াগ্রানি থায় আচুখা ব বাইন বে বেলাইখানো বাকা কাহাম বুইন বাগো তৈ হাইফানো ব বেলাইখানো রং গ্রং টংমানি তৈ জেসাফানো সামু হাইমিয়াং হাঙ্গে ব বিনি টং কচাং বাই কক কাহাম বাই বুইন সামু কাহাম খাইমানি নুকজাকা জরানি বিশিংতেই রাজানি সেরাই আসাই বাকি তিনি ববাহাইন বেলাইখানো বাকা হামজায়ঙ্গি মহামণি কপিলনি আর থাঙিনাই মুনি কাহিসা টঙ্গ আগে তো মুনি রক রাজা রোগ যত থাইমন টঙ্গ কপিলনি আর থাঙিনাই ব বিনি ইয়াকুঙ্গ থাঙি কলাইকা মহর্ষির নি আশীর্বাদ বাই ব বুড়া কালো কাইসা সেরাই আসাইকা বিনি বেসা জালানি মুং নারাখা সুজিত বখাই কিসা সাকরাঙিনাই সেরাই মামানি বেলাই সাকরাংমানি আগে বসাই মায়া আঙিনাই ব মনিরগো থাঙি বেড়াইখা বেলাইখানো সুবু সুরিখা কমা মনির থাঙ মালাইকা উল হাঙ্কে মহর্ষি মনি হিনাই খরচা মতাইনি হননি আগে তো মনির মতাইন মানিলাই হ্যাঁ দিবা বংনি তাম বেস তাম তং যেন সাইমি আব বিনি আশীর্বাদ বাই ব সাকরা উমর সাই কেসা আসাইখা বিনি মুং নারাখা সুজিত সুজিত নিনাই বিনি জরাও হাইন অরিজিৎনি বিনি কক রোগ নহাইন ব মুতু নারাখা হাইজি গানকে মহারাজ সুজিত কিসা চি চিকন চিকনকে সেজা কর মহারাজ সুজিতঙ্কা ব রাজনীতি ধর্মনীতি তেই যুদ্ধ বহাইন বেলাইখানো গরং টংমানি বিনি সাজন কালো বহাইন হাস্তেও বিনি হাও বেলাইখানো টং কচাং টংমানি বিনি গবাং কুক সাজন কালন বেলাইখানো টংথসা থক তেই টং কচাং টংমানি আবুনে ল হম্প বহাইন সারাই কেসা আসাইখা বিনিকা সারাইনি মুংকা পুরব বাহানি পুরব বাহানি সারাই কেসায় আসাইখা বিনি ব বাহাইন আসে গবাং বানচিলিয়া কক সাদাই সাথে কক সালাই সালাইতেন অমাহাই রক লাই থাঙ্গো হ্যাঁ ফাইজি টাকা সার সাবং খামানি জাগুলো হাইন হাই যেন কক খালি ফাই লাইবনে কতমান নরলে মুচুনা মান আং খরক বসে রাজানি কক সাইখানি কাতেনি ককরি হাইপানো মুচুটো নারংনান কয়ে আংটো সিজাক টমান বাকি নরকনো আং স্টাডি খেলাই ফেকেন গিয়া সাইখানি বাকি আউন বাকি তিনি নজার গবাং মানো রাজানি কক নরকাই সাইখানিকা সালাইকা যেন মুচুনা রাখনা নাঙ্গো অমাহাই চিনি লাইবনে কক্টমা রকনো বগি থাকে গিয়া চিনি সিরি সিটিনি তাম তাম তং যেন আবরও কিসা আর সাইমা

앙 다진 거 사만 있는 게 어자고 파리 첫절아 사가 뭐 해노 멜레크노 지니 제 프로자 동나르노 제스파노 미아마록 만작등 제스파노 함야사양이 동등 아본저로보 멜레크노 뭐로노 해노 로기 오르카 지니 라자록 멜레크노 부카카 홈 부카카 와르 부록 제만착 프로자록 노 까함크는 그 도노바기 완수가 আপনার পারিষদ নি পড়ে অরিজিৎ অরিজিৎ নি বলো আং অরিজিৎ সামানি তাক সুজিৎ সুজিৎ বহাইন মহারাজ সুজিৎ বহাইন বেলেখেন কাহাম তঙনি বব পূরব্বাও সেটা আং তাক থাকছি নাই পূরব্বার নি বিনি শাসন কালো বিনি যে বজেফ্রু রাজা তংপ্রু আপ্রু টংকসাং বেলেখেন কমাং টংমানি ব রাজা বাই প্রজারকন হাসালকে কুন্দিন পানো ওয়ানসুগিয়া বজেহুর পানো যে আগিনি চিনি মুনি ঋষি করে দিবা তাবো তো আবর নুগলি আছে তাও খেতে থকাই মাংসে আবহাই আগিনি হিঙ্গাকে মোটাই এবার সানো সঙ্গ মুনি ঋষি রুকাঙ্কে বরক যে সামানি বরক যে সাকলাই মানে আপক নাঙ্গু বিনি উপেটাস ভাই বজে সাকলাই মুনি বিশংটিকে ব কবাং যজ্ঞ দান দক্ষিণা অবয়রক খাইকা অক্ষয় কীর্তি হিনি টংমারক বুক খাইকা তেই কামা সামগ্রক বুক খাইকা বাবা হাইন কিসা কবং অমর অংমানী আগ্রু নী বসা আজাইখা বিনি বসান বুকা বিবর্ণ বিবর্ণ বহাইন বেলেখন ধার্মিক তেই কাহম বরক টংমানী বাবা হাইন বিনি বাবানি হাইকেন বিনি বসা হাইকে বিনি প্রজার ন বনায়ু ব বিদ্যা বৈব বিবাক ন টংমানি গানকে অর আং পারিষদ অরিজিৎ সুজিত পূরব্বা বিবর্ণ তাও হাইন হাই বিবর্ণ বহাইন বেলাইকে সাক হামি আমি টংমানি ইয়াগুলো বসালচা বিন মশলা একাইসা টঙ্গো বজেফ্রু হানো ইয়াকরি থাকা মতাই চাকা আপনি রঙ পুরুষেন নাই সাজলা অজাগব বিনি হাইন হাই ইয়াসাক ফিগা বিনি সিংহাসন পুরুষেন বহাইন বেলাই কেন কাহাম টংমানি বকে বেলাই মতাই রেক্রাক পন্ডিত ক বিনি যত্ন বেলেখেন ব হামজাগো তেই বরম দৌ বিনি প্রজারনি বাকি বেলাইখেন কাহাম সামু বহাইন খাইমান অনুরোধ যাব আনি খামানি ডাক্তার বুক সঙ্গ আং দুইটা জোড়া নরক বাই চিনি লাইভ প্রথম আসানে আমি খেরা চাবং খালামানি যাকলো আং বাসানাই ফাইজিংকে কাতারতে রং সারা চাপ মুং নরকের বাকি কক সালাই সালাইতে কেউ বোরিং ইংয়াজাত কিয়া কক সালাই সালাইতে রেসামুক খালামাই হ্যাঁ দিবা যত্ন কাহাম করেন টংটি আনি খাপনি তাহলে বুকসম

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার তিন দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দর বীর সিং। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে বলে শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন।
1: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. And in our meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent and to East Asia.
0: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তিনি বলেন, সন্ত্রাসবাদের কারণে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী শতাব্দীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একমত।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে 4 দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। উল্লেখ্য, কোয়াড হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4টি দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি মঞ্চ। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী 26 তারিখে শুরু হওয়ার কথা। এই বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও মার্কো রুবিও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাবের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত সরকার ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ না

নির্দেশ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে ইবোলা রোগের কোনো ঘটনা এখনও পর্যন্ত শনাক্ত হয়নি। উল্লেখ্য, কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছেন। 13 রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামজোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রহ্মপুত্র বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সিকিম ব্রহ্মপুত্র নদীর সুরক্ষা, সেচ ব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার প্রস্তাব জমা দিয়েছে বলে সরকারি সূত্রে খবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত বোর্ডের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অল ইন্ডিয়া রেডিওর 90তম বার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী @90 উদযাপন করছে। 3 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে 50-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, 1936 সালের 8ই জুন প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও ভারত চীন যুদ্ধের কিছু পরেই 1962 সালে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র স্থাপন করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে এবং খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে কথা বলতে ট্রাম্প ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরিনের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, গত 1 সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তোলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিপজ্জনক রাসায়নিকের আরও একটি ট্যাঙ্কের বিস্ফোরণ থেকে বিপর্যয় এড়াতে দমকলকর্মীরা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছেন। লস অ্যাঞ্জেলসের গার্ডেন গ্রোভ শহরের 1,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া প্রায় 50,000 মানুষের জন্য অতিরিক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার চমন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় থাকা 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেলওয়ে স্টেশনে থামিয়ে দেওয়া হয়। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবুর ইউসুফজাই জানান, শহরে বিস্ফোরণের ঘটনার পর কোয়েটার সকল সরকারি হাসপাতাল সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের কিন ইউয়ান কাউন্টির কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 82। শুক্রবার বিস্ফোরণের সময় 247 জন শ্রমিক খনিতে ছিলেন, যাদের মধ্যে 2 শ্রমিক এখনও নিখোঁজ। ঘটনার পরই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। চীনের খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সামাজিক মাধ্যমের এক পোস্টে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। 125তম ফ্রেঞ্চ ওপেনের আসর আজ প্যারিসে শুরু হচ্ছে। 25তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে নিজের অভিযান শুরু করবেন নোভাক জোকোভিচ। 3বারের এই চ্যাম্পিয়ন এবং তৃতীয় বাছাই খেলোয়াড় আজ রাতে কোর্ট ফিলিপ সাত্রিয়েতে অনুষ্ঠিত সেশনের শুরুতে ফরাসি বিগ সার্ভার জিওভানি এম্পেতেসি পেরিকার্ডের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই এবং 2024 সালের ফাইনালিস্ট আলেকজান্ডার জাভেরেভ এবং সপ্তম বাছাই টেলর ফ্রিৎজও উদ্বোধনী দিনে পুরুষদের সিঙ্গলসের লড়াইয়ে নামা অন্যতম প্রধান খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বিবৃতিতে জানান, টুর্নামেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ফিফা তাদের এই অনুরোধে অনুমোদন দিয়েছে। 2027 সালের শুরুতে এই টুর্নামেন্টের আগেই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে
ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে

0: এই পদক্ষেপ গ্রহণ করা হলো। উল্লেখ্য, বিশ্বকাপের সময় অ্যারিজোনার টাক্সানের পরিবর্তে ইরান মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন করবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার জন্য যোগ্যতা মান 10.16 সেকেন্ড। দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ কুজুর দৌড় শেষ করেন 10.2 সেকেন্ডে। তিনি যোগ্যতা মান পার হতে ব্যর্থ হন। আইপিএল ক্রিকেটে আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। এই খেলা শুরু হবে 7:30। 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গতকাল জেনেভায় শেষ হয়েছে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি মানব স্বাস্থ্য সুরক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে। সম্মেলনের মূল ভাবনা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য পুনর্গঠন একটি যৌথ দায়িত্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার 3 দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেলস্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

কক্ট কক মানে সালাকে আনি খাবানি দাউটি বুক চং টিকিৎসা জরা লাই মানে কটমা আনারা যে তুপজাক তো মানে দিনে হাজার দিন আংন সাইক নাই নাই জেফ্রো আর থাইচিং নৌকা ম্যাকবর্ণ ফাটসাকে মাতাই চাকা চারং মানে ইয়াগুলো বিকর্ণ হনে যাই বিনি খরকসা মানে বেসাজলা ফাইকা বহাপন মেনে উমর কাসুকে আংমানি বাকি নাই বাহিকে ডেস চালনাই বুঝতো নাই জাগুন টংমানি আপনি বজেফ্রু উমর কাসুকো বন রাজসিংহাসনা আসুকা আপনি ব সমান হই ফাইকা ব সমানকা বেলাই নগ্রং ব জেফ্রু বিনি হাও গ্রী গবং টংমানি বই টাতাল বরক গবং টংমানি আবহাওয়ার নব কাসুইনাই বাহিকে কাহাম করেন টান থানমান আবন নাইকা ব আশেক সামুং খাইমানে ইয়াগুলো বহাই ন আশেক কাহামকে টং কচাং বা সুখ উপভোগ খাইমালংলিয়া বিনি বাগ্য বাগ্য গ্রী ব কাইসা বেলাই কেন বেমার হামিয়া মানজাগিনাই দাতি ন মতাই চালাঙ্কা বহমানি চাই খরচা দমানি বিখা কীর্তি কীর্তি জেফ্রু বি সিংহাসন আসুখা আবনে হাঙ্ কেন বি সামু খাইনি বি বাবা যে সামু টাকফানো চেঙ্গি কেনমানে পাইরি মেয়াকে আবরণ পাইরেন বাকি বনায়খা ব ইন্দ্র মতাইনি গানও থাঙ্কা তেই বরফনি সুখ দুঃখ গানাও তঙিনাই মহারাজ কীর্তি গবং মা গাহাম খাইনাই সামুকা গাহাম খাইনাই সামু খাইলঙ্কা বহাইন আসে গবং দগি দংলিয়া আবনিয়াগুলো কনিয়ান নিয়ে খরচা আসাইকা মহারাজ কীর্তি থিমানিয়াগুলো বিনি পুত্রঙ্কা কনিয়ান বহাইন ধর্ম দংমানি বেলাই খানো বইন মায়া গান দমানি ববি সুশাসন কংমা আর আংরি রক আজিগুলাং থাঙ্গা বি সাহাতে খরচা দো প্রতি সভা হই করিয়ান সাজলা ববাহাইন বি উত্তরাধিকারী মাংখা আগি তো রাজা নি সা রাজা আঙ্গো আবাহাই মং নুগো ববাহাইন বি বাবাহাইন বেবাক ন বড় কাহাম দমানি বই সুবানাই দমানি ধর্মব খায়ো বিনে পাইথাক জেফ্রু বতাই চালাই আফ্রু বিনে বসাজলানো বকলাঙে থাকা হ্যাঁকে তেটাংসা রচাবং খামি আগলো টিকা সাউনে আং তাকে সাপানো হাবি নং বাকি তেটাংসা রচাবো

0: Day Stadium in Mumbai at 3:30 p.m. For Rajasthan Royals, it is a must-win game in the pursuit of a playoff berth. For Mumbai Indians, it was one of the most disappointing seasons in the franchise, as they've already been eliminated from IPL 2026. In another clash of the day, Kolkata Knight Riders will face Delhi Capitals at Eden Gardens in Kolkata. The match is scheduled to begin at 7:30 p.m. Last night, riding on an unbeaten 101 runs with skipper Shreyas Iyer, Punjab Kings defeated Lucknow Super Giants with 7 wickets at the Ikana Cricket Stadium in Lucknow. Chasing a target of 197 runs set by Lucknow Super Giants, Punjab Kings scored 200 for 3 in 18 overs. Prav Simran Singh made 69 runs. Earlier, Punjab Kings won the toss and opted to bowl. And now, before we end the bulletin, the headlines once again. India and United States reaffirm strength of strategic partnership between the two countries. External Affairs Mr. Dr. S. Jaishankar calls for early trade deal, stresses on diversified energy supplies for the country. U.S. Secretary of State Marco Rubio describes India as one of the United States' most important strategic partners. BJP candidate Debangshu Panda secures massive lead in West Bengal's Faulta Assembly constituency re-polling. Government advises all Indian citizens to avoid non-essential travel to Congo, Uganda and South Sudan in view of Ebola outbreak. 24 people killed in a blast in a railway track in Quetta in Pakistan's Balochistan province. And in tennis, French Open Grand Slam begins today in Paris. And with that, we end the midday news.
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি ইংরেজি সংবাদ। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান আমার চোখে আকাশবাণী। বলবেন তুষার দেবনাথ, সাংবাদিক এবং সমাজসেবক, রাজনগর বিলোনিয়া।
2: নমস্কার, আমি তুষার। আমার চোখে বেলুনি আকাশবাণী শুধু একটা বেতার কেন্দ্র বা সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি আমাদের আবেগ, আমাদের স্মৃতি, আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের রাজনগর, বেলুনিয়া, ঋষিমুকু, আশপাশের প্রত্যন্ত অঞ্চলগুলির কর্মযোগী মানুষ, প্রতিভাবান শিক্ষার্থী, শিল্পী ও সাধারণ মানুষের কথা আকাশবাণী সবসময় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। আকাশবাণীর মাধ্যমে গ্রামের অজানা প্রতিভা পরিচিতি পেয়েছে, মানুষের সংগ্রাম ও সাফল্যের গল্প পৌঁছে গেছে দূর দূরান্তে। একটা সময় ছিল যখন সন্ধ্যায় সবাই রেডিওর পাশে বসে থাকতাম, আমাদের রাজনগরের পাড়ার চায়ের দোকানে রেডিওতে আওয়াজ ভেসে আসতো সেই পরিচিতি কণ্ঠস্বর, যেন আমাদের মানুষের মনকে এক সুতায় বেঁধে রাখত। আজও সেই দিনগুলি স্মৃতির কানে বাজে। আকাশবাণী ছিল আমাদের কাছে একটি বিশ্বস্ত খবরের মাধ্যম, মানুষ বিশ্বাস নিয়ে খবর শুনত, দেশে বিদেশে ঘটনা জানত, গান শুনত, নাটক শুনত, আর নিজেদের সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়ে উঠত। আধুনিক প্রযুক্তি ও যুগের সাথে তাল মিলিয়ে আকাশবাণী তার আন্তরিকতা, বিশ্বাসযোগ্যতা, মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক কারণে আজও সমানভাবে প্রাসঙ্গিক। বেলুনিবাসীর কাছে আকাশবাণী শুধু একটা সংবাদ সংস্থা নয়, বহু বছরের পুরনো আবেগ, ভালোবাসা, স্মৃতির একটি জীবন্ত প্রতিচ্ছবি। ধন্যবাদ বেলুনি আকাশবাণী।
1: শুনলেন আমার চোখে আকাশবাণী, ইনি বললেন তুষার দেবনাথ, সাংবাদিক এবং সমাজসেবক, রাজনগর বিলোনিয়া থেকে। শ্রোতা বন্ধুরা, সুরভি অনুষ্ঠানে এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী শম্পা কুণ্ডু।

0: সুরভি অনুষ্ঠানে শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন শম্পা কুণ্ডু। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী মেলোনিয়া, এখন শুরু হচ্ছে আমি নারী এ অনুষ্ঠান। এই পর্বে আজ শুনবেন রবিবারের আড্ডা। রবিবারের আড্ডায় আজকের বিষয় আমরা কথা বলব নারীর স্বাস্থ্য নিয়ে। যে কোনো সুস্থ এবং বিকাশশীল সমাজ তৈরির প্রাথমিক কারিগর এই সমাজের মেয়েরা। তাই মেয়েদের সুস্থ থাকা এবং সুস্থ রাখা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী ভবিষ্যতের জন্য। একটি মেয়ের জন্মের শুরু থেকে তার ভেতরে ভবিষ্যৎ মাতৃসত্তা লুকিয়ে থাকে। প্রতিদিনের বেড়ে ওঠার মাঝে সেই মাতৃসত্তা ধীরে ধীরে পুষ্ট হতে থাকে। যে শরীরে প্রাণের সৃষ্টি হয় সেই শরীরের আন্তঃকর্ম পদ্ধতি যে খুবই বিশেষ এবং বাকিদের থেকে আলাদা সে বিষয়ে আমাদের কারোরই সন্দেহ থাকা উচিত নয়। সেজন্য নারী স্বাস্থ্য বিষয়ক প্রসঙ্গ উঠলে আমাদের সেটা অবশ্যই মাথায় রাখা প্রয়োজন যে একজন সুস্থ নারী সুস্থ সন্তানের জন্ম দেন এবং এই নারী স্বাস্থ্য কেবলমাত্র মাতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার সামগ্রিক শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতারও ভিত্তি। শ্রোতা বন্ধুরা, আজ আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন মৌসুমি সাহা, তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা। আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি মৌসুমি সাহাকে। এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ মৌসুমি। আজ প্রথমেই কথা বলবো যে বিষয় নিয়ে আমরা শুরু করলাম কথা, যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, নারী স্বাস্থ্য, এ নিয়ে তোমার মতামত বলো।
1: সবার আগে আমি আপনাকে ধন্যবাদ দেব যে আমাকে এখানে এসে এবং নারী স্বাস্থ্যের উপরে কিছু বলার জন্য এতটুকু সময় মানে কি বলবো চান্স দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। তো যেহেতু নারী স্বাস্থ্য নিয়ে আমাদের কথা, এখনকার দিনে আসলে আমরা সবাই জানি নারীরা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আসলে একজন নারী শুধু একজন মা নয়, একজন বোন নন, একজন স্ত্রীও নয় বা একজন কন্যাও না, তিনি কিন্তু একটা পরিবারের ভিত্তি, একটা সমাজের ভিত্তি এবং একটা ভবিষ্যৎ প্রজন্ম গড়ার প্রধান কারিগর, যেটা আমি আমি মনে করি। তাই আমার মতে প্রত্যেকটা নারীর সুস্থতা মানে পরিবারের সুস্থতা এবং একটি সমাজের সুস্থতা, এবং একটি নারী যদি সুস্থ থাকে তখনই আমরা বলতে পারবো যে আমাদের দেশটিও উন্নয়নের দিকে যাচ্ছে,
0: সমৃদ্ধ।

0: পরিবার এবং সমৃদ্ধ সমাজ তখনই হবে যখন নারীরা সুস্থ হবেন, সাবলীলভাবে এগিয়ে যেতে পারবেন, সেটাই।
1: হ্যাঁ, আর বর্তমান যুগে নারী শিক্ষা, কর্মক্ষেত্রে, খেলাধুলা, চিকিৎসা, প্রশাসন সব ক্ষেত্রেই কিন্তু নারীরা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা আমরা সবাই জানি
0: হুম
1: বা
0: হুম
1: সবাই দেখছি।
0: হুম
1: কিন্তু এত দায়িত্ব পালনের মাঝেও এখনো আমাদের এখানে অনেক এমন নারী আছে যারা নিজেদের স্বাস্থ্যের প্রতি
0: স্বাস্থ্য
1: যথেষ্ট
0: সম্পর্কে
1: গুরুত্ব,
0: হ্যাঁ সচেতন নয়।
1: হ্যাঁ হ্যাঁ সচেতন নয়, ফলে তাদের নানা ধরনের শারীরিক সমস্যা হচ্ছে, ওরা নানা ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছে।
0: হুম হুম
1: তাই তাই আজকে মানে আমি নারীদের যে নিজের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হওয়ার দরকার, এটা নিয়ে কিছু বলতে চাই, আর অন্য কিছু না। আসলে নারীর স্বাস্থ্য গুরুত্ব, কেন নারীদের স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়া দরকার? সবার আগে আমাদের যে যে আমি ওই নারীদের উদ্দেশ্যে বলছি যারা নিজেদের জন্য সময় বের করে না,
0: হুম
1: সারাক্ষণ স্বামী,
0: এটাই
1: সন্তান,
0: হুম হুম
1: বাবা, মা ওদের
0: দায়
1: পিছনেই
0: দায়িত্ব,
1: থাকে।
0: হ্যাঁ দায় দায়িত্ব ওসব পালনের মধ্যে দিয়ে নিজের কথা ভুলে যান। হুম হুম
1: তো ওইটাই বলছি, তো নারীদের জীবনে বিভিন্ন সময়ে নানা শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, একদম কৈশোর থেকে শুরু করে মানসিক, গর্ভাবস্থা, মাতৃত্ব এবং মেনোপোজ যেটা আমরা বলি, প্রতিটি ধাপে নারীর শরীরের বিশেষ যত্নের প্রয়োজন পড়ে। একজন নারী যদি সুস্থ থাকে তখনই তিনি পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে
0: হুম
1: এবং সমাজের উন্নয়নে আবদান রাখতে পারেন। কিন্তু এই অসচেতনতা, অপুষ্টি, মানসিক চাপ এবং সঠিক চিকিৎসার অভাবে অনেক নারী নানা রোগে আক্রান্ত হচ্ছে।
0: হুম
1: নারী শুধু রোগমুক্ত থাকা নাম নয়, বরং শারীরিক ভাবে, মানসিক ভাবে এবং সামাজিক সম্পূর্ণ সুস্থ থাকাই হলো প্রকৃতি সুস্বাস্থ্য, যেটা এখনকার দিনে অনেক নারীরাই মানে কি
0: পাচ্ছে না।
1: বলবো,
0: হুম হুম
1: হ্যাঁ পাচ্ছে
0: উপযুক্ত
1: না।
0: পরিবেশ পাচ্ছে না অনেকেই।
1: হ্যাঁ, তো সবার আগে যেটা দরকার নারীরা, সকাল থেকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, সকালে যখন একটা নারী, ওদের সকাল শুরু হয়, ফার্স্ট
0: হুম
1: শুরু ওদের ব্রেকফাস্ট দিয়ে,
0: হুম
1: তো সকালে শুরু হয় নিজের খাওয়ার কথা চিন্তা করছে না, যে
0: সেটাই
1: বাচ্চা এখন
0: সেটাই
1: স্কুলে
0: হুম
1: যাবে,
0: হুম হুম
1: স্বামী স্বামী অফিসে যাবে, আর উনি যদি নিজে একজন ওয়ার্কিং লেডি হয় তো তো হলোই,
0: আরো
1: তো
0: বেশি চাপ। হ্যাঁ
1: আরো বেশি চাপ,
0: হুম
1: কারণ তখন তিনি মানে ওনার মনে এই প্রশ্ন আসে যে আগে আমি আমার স্বামী, বাচ্চা এবং
0: হুম
1: পরিবারের অন্যদেরকে,
0: হুম
1: অন্যদের জন্য আগে রেডি করি।
0: হুম
1: তো নিজের যে একটা ব্রেকফাস্ট নামে কিছু আছে, ওই জিনিসটা নিজের যে লাগবে উনি ওটার দিকে একদমই গুরুত্ব দেয় না,
0: হুম
1: যাতে করে তাদের শরীরের মধ্যে যে একটা পুষ্টির দরকার ওইটার প্রচুর পরিমাণে ঘাটতিতে দেখা যায়।
0: হুম
1: তা আসলে একটা নারীর শরীরে শুধু ভিটামিন না, ওদের একটা নারীর শরীরে আয়রনেরও ভীষণ গুরুত্ব আছে, ক্যালসিয়ামেরও ভীষণ গুরুত্ব আছে
0: হুম
1: এবং পর্যাপ্ত পরিমাণে জলেরও ভীষণ মানে
0: হুম
1: গুরুত্ব আছে,
0: বিশ্রামও
1: ফলে
0: দরকার, পর্যাপ্ত ঘুমও দরকার।
1: ঘুমেরও
0: হ্যাঁ
1: দরকার।
0: হুম
1: কিন্তু এখনকার দিনে ম্যাক্সিমাম আমি দেখছি যা মানে কি বলবো, ওরা ঠিক মতো মানে আয়রনের অভাবে
0: হুম
1: ওরা অনেক রোগে
0: বিভিন্ন
1: ভুগছে।
0: রোগে, হ্যাঁ ক্যালসিয়ামের অভাবে এই যে ব্যথা, বিভিন্ন রকম ব্যথা, হাড়ের জয়েন্ট পেইন, এ সমস্ত কিছু হচ্ছে। সেটা আসলে আমাদের গাফিলতির কারণেই আমরা ভুগি, তা ঠিক। যে ওই যে বললে যে পরিবারের যত্ন আত্তি করতে করতে নিজের জন্য আমরা সময় পাই না বা অবহেলা করেন অনেকেই।
1: এবার আমি আরেকটা উদাহরণ দিই, যখনই আমরা বাড়িতে মাছ রান্না করি বা
0: হুম
1: পনির
0: হুম
1: রান্না করি,
0: হ্যাঁ
1: তখন কি
0: হ্যাঁ
1: হয় যে মানে যে না, পনিরটা আমি খাবো না, আমার
0: হ্যাঁ
1: বাচ্চা খাবে
0: এটা
1: না।
0: তুমি যখন বললে
1: হ্যাঁ
0: তখনই আমার মাথায় এলো সেটা, সত্যি মায়ের ভূমিকা বা একজন বৌমার
1: স্ত্রী
0: ভূমিকা বা
1: স্ত্রী
0: স্ত্রীর ভূমিকা, তখন ওটাই মাথায় থাকে যে না ওদের দি, দেখা যাবে পরে যা থাকবে সেটাই খাবো। তো সেটা করতে করতে হয় কি নিজের জন্য হয়তো থাকেই না। হ্যাঁ
1: থাকে না,
0: হুম
1: তো নিজের জন্য তখন ওই যে
0: হুম
1: থালিতে বা বাটিতে একটু ঝোল পড়ে আছে, ওই ঝোলটা দিয়ে আমরা
0: হুম
1: নারীরা খেয়ে নিই।
0: হুম
1: তো
0: হুম
1: তখন কি হলো, এই যে ক্যালসিয়ামের কথাটা বলছি,
0: অভাবটা
1: যে
0: হুম
1: তো ওদের জন্য আমরা রেখে দিলাম, তো আমি যে খেলাম না, তো এখানে কিন্তু আমার শরীরটা ক্যালসিয়ামটা পেল না।
0: হ্যাঁ, ঘাটতি।
1: হ্যাঁ, ক্যালসিয়ামের যে ঘাটতিটা হয়েছে তাতে করে তখন আমাদের হাড়ের মধ্যে যে

0: ভয় হওয়া শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে এটা ঝুঁকিপূর্ণ একটা সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমি সব নারীদেরকে বলছি যে কমসে কম নিজের জন্য একটু বাঁচিয়ে রাখবে, কারণ আমার কথা হলো আমি যদি সুস্থ না থাকি তাহলে আমার বাচ্চাকে কে দেখবে আর স্বামীকে কে দেখবে,
1: দেখভাল করবে
0: পরিবার। আরেকটা কথা, আরেকটা যেটা মানে বেশিরভাগ নারীরা মানে অনদেখা করে দেয় সেটা হলো জল। কাজের ফাঁকে ফাঁকে মানে ওরা জল যে খেতে হবে, জল খাওয়াটা ওদের কাছে মানে মনে হয় যে সময় নষ্ট। আমি এখন একটা জায়গায় বসে একটু জল খাবো, ওইটা ওদের কাছে মনে হয় যে না এখন এই জায়গাতে বসে জলটা খাওয়ার থেকে ভালো আমি আরেকটা কাজ করে ফেলি, জলটা আমি পরে খেয়ে নেবো।
1: পরে খেয়ে নেবো, হ্যাঁ খাওয়ার
0: হ্যাঁ
1: ক্ষেত্রেও তাই হয়। এমনিতে ওই যে বলে ব্রেকফাস্টের ক্ষেত্রে বা ধরো লাঞ্চের টাইমটাও আসলে মেয়েদের সেটা সময় মতো হয় না, না একটু পরে করছি, এই কাজটা করে নি, ওদের একটু খাবার দিয়ে দিই তারপর করব, এই করে করে নিজস্ব গাফিলতির কারণেই আমরা আসলে ভুগি, মেয়েরা ভুগে।
0: হ্যাঁ,
1: হুম হুম
0: তারপর এটা তো গেল হলো একটা, কিন্তু
1: হুম
0: এখন শুধু পুষ্টি খেলাম
1: হুম
0: কিন্তু পুষ্টিতে তো হয় না, আমাদের শরীর চর্চারও প্রয়োজন, ভীষণ
1: ফিটনেসের জন্য।
0: গুরুত্বপূর্ণ,
1: হুম হুম
0: ভীষণ গুরুত্বপূর্ণ। এখন আমি খেয়ে খেয়ে জাস্ট মোটাই হয়ে যাচ্ছি কিন্তু
1: হুম
0: আমার ফিটনেস কিচ্ছু নেই, তাহলেও এটা আমার লাভের না।
1: হুম
0: তো আমাদের শরীর চর্চারও ভীষণ প্রয়োজন, ব্যায়ামেরও প্রয়োজন।
1: হুম
0: এখন প্রশ্ন আসতে পারে যে ব্যায়াম করার সময় কোথায়?
1: এটাই
0: হ্যাঁ
1: সময়টা বের করে নিতে হবে নিজের থেকে তাহলে।
0: হ্যাঁ
1: হুম
0: ব্যায়াম করার সময় কোথায়? দেখো,
1: হুম
0: 24 ঘন্টার মধ্যে
1: হুম
0: আমি যদি আমাকে আমার জন্য 20 মিনিট সময়ও ব্যায়ামে দিতে না পারি
1: হুম
0: তাহলে কি? অনেক সময় দেখা যায়, অনেক মানে এটা একদম বাস্তব একটা কথা বলছি আমি, অনেক সময় দেখা যায় যে আমরা যখন রিলস দেখি,
1: হুম হুম
0: রিলস দেখতে দেখতে
1: অনেক
0: কখন যে
1: সময়, হ্যাঁ ঠিক কথা,
0: 8 ঘন্টা 1 ঘন্টা
1: 1 ঘন্টা
0: পার
1: কেটে
0: হয়ে
1: যায়
0: যায়।
1: যখন আমরা মোবাইল
0: হ্যাঁ
1: নিয়ে ব্যস্ত থাকি, সেটাই অনেক
0: হুম
1: সময় কেটে যায়। হুম
0: অনেকটা সময় কেটে যায়, তাহলে ওই জায়গাতে তখন কিন্তু ওই জায়গাতে আমরা সময়টা নষ্ট করছি।
1: হ্যাঁ
0: তাহলে ওই
1: হ্যাঁ
0: জায়গাতে যদি আমরা ওই সময়টা নষ্ট না করে
1: কাজের
0: শুধু
1: কিছু যদি
0: বিশটা
1: করতে
0: মিনিট
1: পারি,
0: হ্যাঁ
1: হুম
0: 20টা মিনিট যদি আমার শরীরটার
1: নিজের
0: জন্য কিছু
1: জন্য।
0: করতে পারি
1: হুম
0: তাহলে আমাদের অনেক উপকার হয়।
1: হুম হুম
0: যেমন আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে,
1: হুম
0: বা যাদের ডায়াবেটিস এর ঝুঁকিটা কমে যায়, বা অনেকের হৃদরোগ মানে হৃদরোগ হওয়ার সম্ভাবনাটা কম থাকে, তারপরে মানসিক চাপও কমে যায়, এবং
1: হুম
0: যেটা মেইন আমি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই সেটা হলো আমি আত্মবিশ্বাসী হই,
1: হুম হুম
0: আমি মানে ভীষণ আত্মবিশ্বাসী হই। তার সাথে সাথে আরেকটা যেটা ভীষণ দরকার, আসলে আমি পুরুষ ভাইদের উদ্দেশ্যে করে বলছি, অনেক সময় দেখা যায় যে ঘরেতে যে নারীরা আছে ওদের মানে ওদের মনে কি চলছে, বা কখনো
1: হুম
0: কখনো
1: হুম
0: এটা জিজ্ঞাসা করা দরকার।
1: হ্যাঁ হ্যাঁ ওটাই, মানে স্বাস্থ্য
0: হ্যাঁ
1: বলতে শুধু আসলে শারীরিক স্বাস্থ্যের কথাই বলা যায় না,
0: না
1: মানসিক মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাও আসে, সামাজিক মানসিক সমস্ত ব্যাপারটাই এসে যায়। তো মানসিক একটা মেয়ে যে সংসারের সমস্ত কিছু দায় দায়িত্ব ভার গ্রহণ করছে, তার মানসিক স্বাস্থ্যটা ঠিক আছে কি না সেটাও দেখার দায়িত্ব অন্যদের, পরিবারের অন্যদেরও
0: অন্যদের
1: কিছু
0: হ্যাঁ
1: একটা দায়িত্ব রয়েছে যে তুমি খেয়েছো কিনা। আসলে দেখবে যে অনেক খুব কম পরিবারেই হয়তো আছে এরকম যে সবার খাওয়া দাওয়ার পর সেই পরিবারের মহিলাটা খেলো কি না, কী দিয়ে খেলো সেটা দেখার কারো সময় থাকে না বা ওটা প্রয়োজন মনে করেন না অনেকে।
0: কয়েকজন মনে করে না।
1: হুম জিজ্ঞেসও করেন না তুমি কি খেয়েছো সেই ব্যাপারটা, বা ওর মানসিক অবসাদ আছে কি না, মানসিকভাবে ও সুখী কি না, এটা খুবই দরকার। ঠিক হুম বলো।
0: তো এটাই আমি বলছি, আমি আমার নিজের ব্যক্তিগত থেকে একটা
1: হুম
0: বলি,
1: হুম
0: যেমন আমি এখন সবাই ভালো আছে কিন্তু আসলে
1: হুম
0: আমরা কি, আমরা ফিজিক্যালি ফিট আছি, আমরা পার্লারে যাচ্ছি,
1: হুম
0: ব্যায়াম করছি,
1: হুম
0: সবটা করছি,
1: হুম
0: কিন্তু ঘরে আসলে একটা নারী একটু শান্তি চায়।
1: হুম
0: সাপোজ আমি মানে কেউ আমাকে জাস্ট বললো যে তুমি কি এটা খেয়েছো,
1: হুম
0: বা একটা একটা আমি কাটলো, যেহেতু এখন গ্রীষ্মের সময় আম কাটার পরে বললো যে ধরো তুমি একটা খেয়ে নাও,
1: হুম হুম
0: বা ওইটা না, বা তুমি কি খেয়েছো, যে
1: হুম
0: আমাদের আমরা নারীরা কিন্তু এর থেকে বেশি কিছুই যায়
1: হুম
0: আমরা না, মানে ওরা জাস্ট একটু মানে তুমি খেয়েছো,
1: কনসার্ন
0: বা
1: দেখানো। হ্যাঁ
0: হ্যাঁ একটু কনসার্ন করলে মনে
1: হুম
0: হয় যে যাক, এতটুকু আমরা মানসিক তৃপ্তি পাই যে কমসে কম আমাদেরকে জিজ্ঞাসা তো করেছে।
1: হুম
0: তো তো অনেক সময় কি হয় মানে

0: আমরা আমাদের মধ্যে এমন অনেক সমস্যা থাকে যেটা মানে সবসময় সবার সঙ্গে আমরা ডিসকাস করতে পারি না। আমাদের একটা মানে আমরা মেয়েরা স্পেশালি মেয়েদের বা নারীদের ওরা লজ্জা বোধ করে
1: হুম হুম
0: ম্যাক্সিমাম সময়ে, যখন আমাদের পিরিয়ড চলে বা
1: হুম
0: মাসিক চলে,
1: হুম
0: ওই মাসিক চলাকালীন অনেক মেয়েরা মানে সবার সঙ্গে মানে কি বলবো মানে খুলে কথা বলতে পারে না। তো সেই জন্য
1: শারীরিক
0: ওই
1: বিভিন্ন
0: টাইমে,
1: সমস্যাও দেখা দেয় ওই সময় অনেকের।
0: হ্যাঁ
1: হুম
0: ওই সময় নারীদের সবচেয়ে বেশি কেয়ারের দরকার পড়ে,
1: হুম হুম
0: স্পেশালি যেমন যখন ওদের মাসিক মানে চলে, যে ওরা স্যানিটারি প্যাড নিচ্ছে কিনা,
1: হুম হুম
0: পরিষ্কার পরিচ্ছন্ন
1: হুম
0: আছে কিনা, ওই টাইমে ওরা ভালো খাওয়ার খাচ্ছে কিনা, এবং ওদের মানে বেশি কোনো ব্যথা হচ্ছে কিনা, তো এসব জিনিস ভীষণ ভাবে আমাদের মানে
1: খেয়াল রাখতে হবে
0: খেয়াল রাখা
1: আমাদের।
0: ভীষণ
1: হুম
0: দরকার।
1: হুম
0: তো এটা তো গেল, কিন্তু মানসিক স্বাস্থ্য কেন গুরুত্ব?
1: হুম
0: একটা এখন কথা হলো যে মানসিক স্বাস্থ্য ভীষণ একটা ইম্পর্টেন্ট। আমি যেটা মনে করি, বর্তমান যুগে নারীরা পরিবার এবং কর্মজীবন দুটার দায়িত্ব একসঙ্গে পালন করছে, তো মানে দুটা কাজে যখন ওরা পরিবারকেও সামলাচ্ছে, কর্মজীবনকেও সামলাচ্ছে, তো দুটো সামলাতে গিয়ে ওরা
1: হুম
0: মানসিক চাপ
1: নিজেদের
0: এবং,
1: জন্য সময় পান না, বা অনেকটা মানসিক
0: হ্যাঁ
1: এত প্রেশারে
0: হ্যাঁ
1: থাকেন, পারিবারিক টানাপোড়েন, আবার সামাজিক দায় দায়িত্ব, বাইরের কাজ, এসব নিয়ে সত্যি একটা অবসাদগ্রস্ত হয়ে যেতে পারেন বা অস্থিরতা থাকতে পারে।
0: হ্যাঁ
1: হুম
0: তো এবং ওদের মধ্যে অনেক মানসিক চাপ বেড়ে যায়, অনেক হতাশা বেড়ে যায়।
1: হুম
0: তো অনেক অনেক নারী নিজের সমস্যার কথা কখনো কখনো প্রকাশ করতে পারে না, যার ফলে ওদের অনেক বড় সমস্যার পরে মানে
1: হুম
0: সম্মুখীন হতে
1: হুম
0: হয়।
1: হুম
0: তো সেই জন্য মানসিক সুস্থ থাকে মানে মানসিক ভাবে কিভাবে সুস্থ থাকবো, তো সেটার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে ঘুমাতে হবে,
1: হ্যাঁ
0: নিজের জন্য সময় রাখতে হবে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে। কখনো কখনো আমরা কি করি, আমাদের মানসিক চাপ কমানোর জন্য কখনো কখনো আমরা বই পড়ি,
1: হুম
0: কখনো কখনো গান শুনি,
1: হুম
0: বা
1: এটা
0: কখনো
1: হুম হুম
0: কখনো হ্যাঁ
1: একটু ঘুরতে
0: ইতিবাচক কোনো,
1: যাওয়া, হ্যাঁ
0: হ্যাঁ বা
1: একটু ঘুরতে
0: কখনো
1: যেতে
0: কখনো,
1: পারি, তাহলে
0: হ্যাঁ
1: একটু
0: হ্যাঁ এটাই,
1: একটু ভিন্ন রকম ভাবে দিন কাটানো, অন্যভাবে ছোটখাটো কোনো অনুষ্ঠান, নিজেদের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া, সময় কাটানো, এসব।
0: এটা করলে অনেক মানে অনেকটা কি হয়, মানসিক যে চাপটা থেকে আমরা নিজেদেরকে একটু স্বস্তি দিতে পারি। আরেকটা কথা হলো কি, একজন মা সুস্থতার উপরই এক শিশুর ভবিষ্যৎ নির্ভর করে, যেটা
1: অবশ্যই। হুম
0: আপনি আমাদের
1: হুম
0: মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলেছিলেন।
1: হুম
0: আসলে গর্ভাবস্থায় যদি কোনো মা সচেতন না থাকে, তখনই তখন মা এবং শিশু দুজনের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।
1: হুম
0: তো এই তো ওই সময়টার জন্য যে মা মানে মাতৃত্বকালীন যে সমস্যা মানে সময়টা আছে,
1: হুম হুম
0: ওই সমস্যার সময় সবচেয়ে বেশি যে যেটা দরকার, ওটা হলো মানে প্রতিটি নারীকে নিয়মিত ওদের স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা করা
1: হুম
0: ভীষণ
1: অবশ্যই
0: দরকার।
1: দরকার। হ্যাঁ
0: হ্যাঁ
1: সুষম
0: এবং
1: খাদ্য, পর্যাপ্ত
0: হ্যাঁ
1: পরিমাণের
0: খাদ্যটা,
1: খাদ্য, ভালো খাবার, বিশ্রাম।
0: হ্যাঁ
1: হুম
0: বিশ্রাম
1: হুম
0: এবং চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় ওই পরামর্শ মেনে চলা,
1: হুম
0: এবং মাতৃত্বকালীন যদি নিশ্চিত পরিমাণে আমরা নিজেদের যত্ন নিই, তাহলে আমরা যেটুকু আশ্বাস রাখতে পারি যে আমাদের
1: একজন সুস্থ
0: সন্তানও,
1: সন্তানের জন্ম দিতে পারেন তাহলে মা।
0: হ্যাঁ
1: হুম
0: নারীরা বিভিন্ন ধরনের রোগে, আজকাল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে,
1: হুম
0: যেমন রক্ত স্বল্পতা, ডায়াবেটিস, থাইরয়েড এর সমস্যা, হাই
1: হুম
0: বিপি,
1: হুম
0: আবার ব্রেস্ট ক্যান্সার, আবার
1: হুম
0: কখনো কখনো ইউটেরাস ক্যান্সার মানে ইউটেরাস ক্যান্সার মানে অনেক রকমের
1: অনেক
0: কি
1: রকম।
0: বলবো
1: হুম হুম
0: রোগে ওরা ভুগছে। আসলে এই জিনিসগুলো আমি যে প্রথমে বলেছি, ওই সবগুলো জিনিস যদি ওরা মানে কি বলবো মেনটেন করে, তখন
1: হুম
0: এগুলির থেকে ওরা আরো ভালো মানে কি বলবো
1: রেজাল্ট পেতে পারে। হুম
0: আরো ভালো রেজাল্ট পেতে পারে।
1: আসলে
0: তো
1: এগুলো সব কিছুর পেছনেই নিশ্চয়ই আমাদের গাফিলতি রয়েছে, আমরা ঠিক মতো এগুলো মানে শারীরিক সুস্থতার জন্য একজন মহিলার যেভাবে কসাস থাকা দরকার, আসলে অন্যরা খবর রাখে না বা খেয়াল করছে না, তার পাশাপাশি আমরা নিজেরাও সচেতন নই, ঠিক না?
0: হ্যাঁ
1: আর
0: হ্যাঁ
1: সেজন্যই একটা বয়সের পর থেকে সমস্ত কিছুই আমরা এই যে সমস্যাগুলো ভোগ করতে থাকি আমরা।
0: ভোগ করতে থাকে,
1: হ্যাঁ
0: হ্যাঁ বিভিন্ন ইয়েতে।
1: হুম হুম
0: তো এবার এখানে আরেকটা আছে যে এই নারীদের সমস্যার জন্য সমাজও মানে সচেতন হওয়া দরকার।
1: হুম

0: যে যেমন বলি, নারীর স্বাস্থ্য নিয়ে যদি সমাজ এখনো মানে কি বলবো, এখনো কোনো কিছু হলে সমাজ অনেক কিছু বলে, ভাই ওর লজ্জা নেই, কি একটা উল্টা পাল্টা করছে, অনেক রকমের কথা বলে। তো অনেক নারী চিকিৎসা নিয়ে মানে কি বলবো, যেমন পরিবারকে সবার আগে ওদের ফ্যামিলিকে সচেতন করতে হবে, তারপরে
1: আরেকটা ব্যাপার আমার মাথায় এসেছে, যে
0: হ্যাঁ বলুন।
1: সামাজিক সচেতনতার কথা যখন এলো, নারী স্বাস্থ্য আর পুরুষদের স্বাস্থ্যের সঙ্গে যে ব্যাপারটা সব সময় একটা প্রশ্ন উঠে, একেবারে ছোটবেলা থেকে দেখবে এক এক মানে পরিবারে ছেলে আর মেয়ের মধ্যেও সেই স্বাস্থ্য ব্যাপারটা নিয়েও কিন্তু তারতম্য রয়েছে। মানে ভালো খাবারটা, সুষম খাবার একটা ছেলেকে মাছের মাথাটা দাও, ছেলের পাতে দাও, ওরকম ব্যাপার থাকে। একটু ভালো খাবার সেটা মেয়েকে দেওয়ার আগে কিন্তু ছেলেকে আমরা ভালো করে খাওয়ানোর এই যে একটা মানসিকতা রয়েছে, আচ্ছা মেয়ে খাবে না হয় পরে খাবে এরকম, এটা এখনকার দিনে অনেকটাই চেঞ্জ হয়েছে। এই এই
0: কমে গেছে,
1: এখন এতটা নেই, কিন্তু এমন একটা ছিল যে ছেলেদের ভালো করে খাওয়ানো দরকার, ওরা বাইরে পরিশ্রম করবে, ওদেরকে ভালো ভালো সুষম আহার দাও। হ্যাঁ, কিন্তু মেয়েটাকে এই যে একজন ভবিষ্যতের মা হতে চলেছে, ভবিষ্যতের মা যার মধ্যে এক প্রাণ সঞ্চার হবে, এক জননী হবে, যে তার প্রথম থেকে যদি এই খাদ্য তালিকায় ভালো ভালো খাবারগুলো, স্বাস্থ্যসম্মত খাবারগুলো না থাকে, আসলে দেখবে এই যে আগের কেসগুলো যদি আমরা দেখি, অনেক আগে আগেকার দিনে কি হতো, প্রসবকালেই মা মারা যেতেন বেশিরভাগ সন্তান জন্ম দেওয়ার সময়। তো এগুলো নিশ্চয়ই তার শারীরিক সেই শক্তিটা নেই,
0: পুষ্টি,
1: পুষ্টির অভাব, হ্যাঁ, সেজন্যই এরকম। সেটা হঠাৎ মনে এলো যে সামাজিক ব্যাপারটা তো আমরা এই বিভেদটা আজকাল নেই অবশ্য, মানে এটা রাখা উচিত নয়, অনেকটা কমে গেছে। হ্যাঁ,
0: অনেকটা কমে গেছে।
1: হুম,
0: তো যাই হোক, তো সামাজিক কথাটা যখন আসে, তো সবার আগে একটা নারী তখনই সুস্থ হবে যখন ওর পরিবারের মানে পরিবারের মানুষগুলি ওর প্রতি সচেতন হবে। এখন অনেক সময় দেখা যায় যে বাড়ির বউটা কি করেছে বা কি খেয়েছে বা কি করছে, এটা অনেকে নজর আন্দাজ করে দেয় যে করলে করলো না করলে নেই আমার কি, মানে এই জিনিসটা অনেকে এখনো আছে। তো যদি এই জিনিসটা থেকে যায়, তখনই কিন্তু একটা মানে কি বলবো, বিচ্ছেদ যে কথাটা এটা চলে আসে। তো এটার জন্য সবার আগে একটা পরিবারকে সচেতন হতে হবে, তারপরে আরেকটা হচ্ছে স্কুলে স্বাস্থ্য শিক্ষা বাড়াতে হবে। কারণ এখন তো মানে আগে ছিল যে মেয়েরা স্কুলে যেতে পারতো না, কিন্তু এখন তো সবাই মানে বাচ্চা মেয়েরা এখন কোথায় চলে গেছে। তো এই যে স্কুলে নারী শিক্ষার উপর একটু বেশ বিশেষ কি বলবো, এখনো ম্যাম আমি বলছি এখনো এমন কিছু এরিয়া আছে যেখানে 15 থেকে 17 বা 15 থেকে 18 বছর বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, এখনো আছে।
1: হুম হুম,
0: তো আসলে কি ওইখানে ওই যে স্কুলে বা মানে যে এটা এটা নিয়ে এখনো কি বলবো এমন ভাবে এটাকে যে নলেজটা এখনো ওইটা বাড়ানো হয়নি, এখনো অনেকে জানে না যে আসলে মেয়েদেরকে কোন টাইমে মানে এখন যে এটা 18 বছর পর্যন্ত, তখন মেয়েরা তখন ওদের কোনো ডেভেলপমেন্ট
1: শারীরিক,
0: নাই,
1: হ্যাঁ শারীরিক উন্নতি, হুম
0: শারীরিক ভাবে ছেলেদের তুলনায় মেয়েরা তাড়াতাড়ি বড় হয়, ওদের
1: হুম হুম ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি হয়। হুম হুম হুম
0: তাড়াতাড়ি হয়, কিন্তু অনেক মা বাবারা দেখা যায় যে মেয়ে লম্বা চওড়া হয়ে গেছে, একটু স্বাস্থ্য ভালো আছে, দেখতে ভালো লাগছে, ভালো একটা সম্বন্ধ
1: বিয়ে দিয়ে দেওয়া, হ্যাঁ
0: বিয়ে দিয়ে দেয়,
1: এই জন্যই ওই হারটা, মৃত্যুর হারটা বেড়ে যায়, যে তাড়াতাড়ি মা হয়ে গেলে এই যে বিপদটা নেমে আসে, জীবনের ঝুঁকি, বিয়ে হলো তাড়াতাড়ি, মা হয়ে গেল খুব তাড়াতাড়ি, ছোট বয়সেই, অল্প বয়সে, তখনই মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়।
0: তারপরে এখন আরো একটা যেটা জিনিস আমার নজরে পড়েছে, আমার না মোটামুটি সবাই এটা দেখে এবং সবার মধ্যে এই জিনিসটা একটা কথা আলোচনা হয় আশা করি, যেমন যে সময়টা একটা মেয়ের খেলার সময় থাকে, যে সময়টা মেয়ে একটা মেয়ের কলেজে যাওয়ার সময় থাকে, ও তখন একটা বাচ্চা নিয়ে থাকে, ও তাহলে ওর জীবনে তো কিছুই পেলো না, ও যে টাইমটাতে মানে ওর পড়াশোনা মানে একটু আরেকটু ম্যাচিওর হবে, ওই টাইমে ওকে কি বলবো চুলা চুলা ধরে দেওয়া হয়েছে, একটা বাচ্চা তুলে দেওয়া
1: রান্নাবাটার
0: হয়েছে,
1: দায়িত্ব, হুম হুম
0: হ্যাঁ মানে সবগুলো দেওয়ার মধ্যে একটা তো একটা সময় কি হয়, ওদের যে মানে মানসিকতাটা
1: হুম
0: কিটে একটা ভাব হয়ে যায়,
1: হুম
0: ভীষণ।
1: বিতৃষ্ণা ভাবটা চলে আসে, বিষণ্ণতা, ওটা
0: হ্যাঁ
1: ওটাও একটা প্রভাব ফেলে শরীরের, মানে স্বাস্থ্যের উপর। হুম
0: ভীষণ একটা খিটখিটে ভাব চলে আসে,
1: হুম
0: তখনই যে একটা আসে না যে মানে ওই যে পরিবার বিচ্ছেদ,
1: হুম
0: তখন তখনই একটা আসে, কারণ ও সহ্য করতে করতে করতে করতে একটা টাইমে এমন হয় যে
1: হতাশাগ্রস্ত
0: ওর
1: হয়ে যায়।
0: সহ্যর ক্ষমতা কমে যায়,
1: হুম
0: কারণ এটা একদম ন্যাচুরাল। ওর ছোটবেলা থেকে যে টাইমটা ওর একটু মানে সবার সঙ্গে একটু ম্যাচিওর হওয়ার দরকার ছিল, সবার সঙ্গে একটু ঘুল মেলার দরকার ছিল, ওই
1: হুম
0: সময় ও কিছু জানে না, কিছু বুঝে
1: হুম
0: না, একদম অচেনা
1: তখনই
0: মানুষের
1: দায়িত্বের
0: সঙ্গে।
1: ভার কাঁধে এসে পড়েছে।
0: হ্যাঁ,
1: হুম
0: এবং তখন এমনটা হয় যে ও অন্যের বাড়িতে গিয়েছে,
1: হুম
0: কিন্তু ওইখানে ওকে ট্রিট করা হয় একটা বউ হিসেবে,
1: হুম হুম হুম
0: ওইখানে ওইখানে যে মানে সমাজটা ওরা ওই জিনিসটা চিন্তা করে না যে না ওর তো বয়সটা এখনো ছোট,
1: হুম
0: ওর এখনো শেখার বয়স,
1: হুম
0: ওরা এই জিনিসটা চিন্তা করে না। তো
1: হুম
0: ওরা চিন্তা না করে যে ওকে দিয়ে দাও, এ বউ আছে বউ করবে, বউ
1: হুম
0: আছে, ধরুন আমি
1: হুম হুম
0: বলি একটা 15 বছরের মেয়ের বিয়ে হলো,
1: হুম
0: এখন আমি যদি মানে লজিক্যালি দেখি 15 বছরের একটা মেয়ের বয়স হলো ক্লাস 8-এ পড়ার,
1: তো
0: তা
1: নাইন নাইন টেন এরকম।
0: হ্যাঁ হ্যাঁ
1: টেন
0: হ্যাঁ
1: হুম
0: তার 9-10-এ পড়ার একটা বয়স, তো 9-10-এ পড়ার বয়স বয়সী ওই মেয়েটা ও কিছুই এখনো বুঝেনি,
1: হুম
0: ও এখনো কিছুই জানে না। একজন যেমন আমাদের সময় কি হয় মানে অনেকের ঘরে এখনো এমন আছে যে ওদেরকে রান্নাঘরেও যেতে দেওয়া হয় না,
1: হুম হুম
0: হ্যাঁ অনেকের এমন আছে যে রান্নাঘরেও যেতে দেওয়া হয় না, তোর সময় হবে তখন তুই রান্নাঘরে আসিস, তখন তুই করিস, তোর
1: হুম
0: এখন শেখার সময়, তোর এখন হলো পড়াশোনা করার সময়।
1: এখন আমাদের চিন্তাধারা বদলেছে, তাই ছবিটা
0: হ্যাঁ
1: বদলেছে অনেকটাই।
0: ছবিটা
1: হুম
0: বদলেছে,
1: হুম
0: কিন্তু ম্যাম এটা হলো বাস্তব ঘটনা, এখনো এট প্রেজেন্টে
1: হুম
0: আমার আমার চোখেও আছে এমন অনেক এমন ঘটনা ঘটেছে যে 14 বছরের একটা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে,
1: এটাই
0: তার
1: স্বাস্থ্যসম্মত
0: হ্যাঁ
1: জ্ঞান নেই মানুষের, তো
0: বিয়ে দিয়ে দিয়েছে,
1: এরপর তাড়াতাড়ি মা হবে, তারপর দেখা
0: মা
1: যাবে ও
0: হবে,
1: ভুগছে বিভিন্ন রকম রোগে।
0: বিভিন্ন
1: হুম
0: রকম রোগে ভুগছে, এখন
1: হুম
0: বলছে যে ও তো মাল নিউট্রিশনে চলে গেছে,
1: হ্যাঁ এটা হবেই। হুম
0: হ্যাঁ এখন কি করব, ও তো
1: হুম
0: অপুষ্টিজনিত বিভিন্ন রোগে ভুগছে,
1: হবেই। হুম
0: এখন কি করব।
1: হুম
0: তখন না আমাদের কাছে মানে আমার কাছে ওদেরকে বলার মতো কোনো উত্তর থাকে না,
1: হুম
0: আসলে তো ওদের ওরা ওদের বাচ্চার জীবনটা ওরা নিজেরাই
1: হ্যাঁ
0: নিজের
1: ওটাই
0: হাতে
1: ওটাই
0: নষ্ট
1: এই
0: করে।
1: জন্যই মানে সামাজিকভাবে পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতা সব কিছুই আমাদের দরকার একটা মেয়ের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে। এই মানে এখন মহিলাদের যে এই কর্মজীবন, পারিবারিক দায়িত্ব, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, এসব নিয়ে কাজ করছেন, যা প্রায়শই তাদের নিজের স্বাস্থ্যের দিকে কাজ করতে করতে নিজেদের স্বাস্থ্যের যত্নের কথা ওনারা খেয়াল করেন না, সময় দিতে পারেন না। আর এখন জানো যে জাতীয় মহিলা স্বাস্থ্য ও ফিটনেস দিবস একটা ঠিক করা হয়েছে, সেপ্টেম্বরের শেষ যে লাস্ট বুধবার সেদিন পালিত হয় জাতীয় মহিলা স্বাস্থ্য এবং ফিটনেস ডে। ওই দিন সারা ভারতের মহিলাদের তাদের স্বাস্থ্য এবং ফিটনেসের উপর যাতে ওরা ফোকাস করেন, মহিলাদের মুখোমুখি হওয়ার জন্য বিভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এবং একটি ভারসাম্য যাতে থাকে সেই বিষয়ে এবং তাদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই দিনটি বেছে নেওয়া হয়েছে। যাতে একটি স্বাস্থ্যকর জীবন ধারা নিশ্চিত করা যায় মহিলাদের জন্য, এই দিনটি সেপ্টেম্বর মাসের শেষ বুধবার বিশ্ব মহিলা স্বাস্থ্য ফিটনেস দিবস হিসাবে, এটা বেশ সত্যি প্রশংসনীয় একটা ব্যাপার, তাই না?
0: একটা কথাই বলবো সবার লাস্ট, এখন
1: হুম
0: মানে তো নারীরা সুস্থ মানে সমাজে
1: সমাজ সুস্থ।
0: সুস্থতা,
1: হুম হুম
0: এবং নারীকে সুস্থ রাখাই মানে একটি উন্নত জাতির পরিচয়,
1: অবশ্যই। হুম
0: সবার শেষে আমি এটাই বলবো,
1: হুম
0: এটাই বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেবো যে এই
1: তোমাকে
0: নারীর
1: অনেক
0: স্বাস্থ্যের।
1: ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে, আসলে আমাদের প্রতিটি নারীর এ বিষয়ে খুবই সচেতন হওয়া দরকার, নিজেদের স্বাস্থ্য সম্পর্কে একটু একটু সচেতন হওয়া, কারণ যখন আমি ভালো থাকবো তখনই আমি অন্য কাউকে ভালো রাখতে পারবো। হুম।

এতক্ষণ বিবিধ ভারতের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মিলনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী মিলনিয়া অবকাশ রঞ্জন অনুষ্ঠানে এখন শুনবেন পুরোনো দিনের হিন্দি ছায়াছবির গান। আজ শুনবেন একই ছায়াছবির গান, আজকের ছবি নাম সুরকার লক্ষ্মীকান্ত পেয়ারিলা, কথা লিখেছেন আনন্দ বক্সী, শিল্পী মনোহর দাস এবং মোহাম্মদ রফি।

গানটি শুনলেন মোহাম্মদ আজিজের কণ্ঠে। অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান, আজ শুনলেন নাম ছবির গান। শিল্পী ছিলেন মনোহর দাস, মোহাম্মদ আজিজ, পঙ্কজ দাস, লতা মঙ্গেশকর এবং কবিতা কৃষ্ণমূর্তি।

লোকসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন গোষ্ঠগোপাল দাস। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ককবরক রানুক রুং, রচনা নন্দকুমার দেববর্মা।

0: Massing Tangish had Langer of Hyo. Borog Bosson is sitting in Tomurgay, who Hogan is your of Hyo. Pia Takle only supposed to know Jorawa, Rima Sharma Rukuni Borog Rock, Hook Mahoglia, Tamuni Himba, Borog no Watin Mall, Unia Sanino, Tamia Karit Hangi Hinoi, Sire Zaka, Baksa Kumni Zagawa, Janita Zajimasaru Tugay, Tangani Cock, Sable Botonka, Pia. Nothing to get on man, the banker. Hatai has to go on it off. Had a panther clay tire. Who clay jana man, the bank. Abuni baggy, Bielbo Boboli penitent. That report in Hamasayato, Tonguno. Borok was only Lukosimia. Or I'm a former Rukungo. 1 0 for Kubang Matongo. Borok Novo put to the Hinoi. Nutis Rajas. Pia Boromito.
1: I'm not sure if you're a good person. Tabu kami kami masa yang mana nyapa saya baca. Mautam kelajen kami si kisah sungai pono naik lesi nengai ma pelai mana. Tam saya tengla.
2: Nungai pasung usang malai pelala. Nungai apur samunan kerja purban kahwin sama. Tama tabu ke sini malai ada.
3: Iya chef. Mautam berdua berdua payah mana. Tama saya yang saya
4: Tama sini yang mana. Sini sehari dan orang nak kuno din pokoi man. Tobe sini sehari. Sal burung burung. খরক বুসুক এলএম করং রবাই মামালাই আপনরক বুঝি মাংলাক চিনি সারি নগ আইজুকনি সিমিনে বরক লাইন রই বাসে টং ভাই গয় সারব রাংখেরাং রিখেরি জেসানো হাইন রই রো
3: আসসা নাঙ্গে
4: আং সানি লগি টং গই অকং সাই মানু
2: সং আব খানানন ভাইয়া সং কক সানাতে ভাইউ ও বরক দেবাজ ন মসাইয়া Okay, jadi tunggu baiklah. Tahu berapa nak kisah tu pun cari rohani. Nau kipi lagi tak sini.
5: Tama ang orang mai mui sanggup jawab satu song. Tapi ini nasib tu. Anak tu sama kerja, ha?
2: Tama mai sini sahaja na.

0: थाना प्रभाव कौरों मुझे तोड़े
1: तोड़े
2: पिया साहब शादी नहीं होता हूँ आंख पाया हमारी
3: ताऊ ना जी सर ताऊ से वाना सक बा आंख तो सक निकुल वाना करे दुनिया ने आशक समस्या समाधान के फेंक ओ किशन बगे कसाई चौमे बा बोरंग सर नंग वो डाक बंगलों थंगे से किशा कसांग कसांग के तोड़ने के लड़ी
2: गता खुरोक नौ ये पिये बाबू भाई शाला जी आंग किसा तायार रंग आंग किसा रेस्मा खचना डाक बंगला थंगना जय नाम बोरनो सादी आंग मामा इन रोकनी कुन समस्या गला आंग थंगा
3: खनावाई ताकुरो बुकुरो नौ हासन ले भाई मनी ले बोले अंग जावे क्या माय वासक क्या ना खुजावे क्या ना चीनी शान नौ रंग माय खौप सा सारे दौर माय फना रूटी ग्रोक फना सारे दौरा ना
1: उंठो उंठो आंपा उंठो
3: हम ही वहीं में बा नौ रंग बनो नेता नहीं सोंगे रोहर जाक आप भाई पोगी माना नहीं ताकुरो बुकुरो नौ तावा ना दी नौ औरतन तोहर दी संग ताबुंग भाई
4: চিনি নেতালে নেতা তাবো কিসা খাটত মা তং লেখা পড়া গান হিনজাম মানে কক কিসা নিয়ানি দে তাই তাও খাইছ নাই বা তা অম্বাসে নেই ও তালিকা সে খাইছ ইউ
5: বিদ্যু বাজে মালে কো হংগাই বা চিন সংবা যাই খুনতা আংলে বড় সান নংনানি
4: দ আবো বঙ্গান তা হাই ওয়াইসা বাজে বেবাক যাই থামবাই বা
6: আংলে নওসে আজ রাইমা সানো কাবুই ফেমেনি ওয়ান আউইস টংখা কুলুম সিকাবুই ফেমেনি ইয়াঙ্গো হিন্দি থালাই বেছিন কিতা মরো সানা সানা নুংনা নুংনাং লাই টংখ নও থাঙ্গাই নি সাই মামলা
0: নগো নিলে তাম সাজনে টংবা আন নগো সিমিয়া কামি কুপলুম নি বরক মসাই মাং
6: হাই হিনিলে তেই বড় অর বাজার বাজার হাতি হাতি ইং টংলাই চাসনে গা নুং সিতাবো অর চাউই অক জাঙ্গই থাঙ্গানো নং নি জরাই খনাই রগলে তাম সানাই আবো নরক ওয়ান সুকুই দি নাইখা
4: দোয়া কন আবো নাবং ফিয়ান তা দং তাবো কে ছিরিং ছিরিং ছিন রাদি ও ই ক ভাই কাবলা মানে রক টুবিন ভাই কেন
6: ও কুবিন বলা
3: দয় ক মন সিন নং নি নেতা রহমানি দ বাগে রে দেখিছা
4: দ ই ক লখলা যে
6: আবো মা কই সাদা লাগে ই ক কসমা মায়া
1: কো সারে কে রহমানি
0: খাই
3: হাইপানো ও তামানি মানি না খিবি তামকে খিবি চাসনে বা
0: আহা নরক তিনি সিমিছে বরক ভাই রজাগে তামানি খপসা খনা তাম সানাই নর হ্যাঁ খনা তাম সানাই
1: হাইলে থিনু
0: নরক নি নগ নরক নি বসা বতি রক তিনি তাম সাখা আব ন ওয়ান সুখ জানা দে কিছে মন হ্যাঁ ওয়ার ওয়ান সুখ তিনি তাম সানাই
2: তাকরো বকরো নরক ন আং সা থাই র হরিব কতাং কতাং খাস দমায়া নরক তাম খাই তংখা তাম খাই চা খাবল নাই নেন বাগা আং মাস মা খাইউ গা ফিয়া বা উ যে বড় আবর ন তাম সাপাই
4: তাম সি সাই দংলা
2: স্যার আবর নি কোন আদর্শ করই নরক বংনি কক্তা খানা দিক ফাই গান গানা পয়সা ফেবে নরক চা থাই তাকির দিক আং দম আং নর নেতা নি গানা পয়সা ফেবে দিক
0: হিন্দে হিন্দে হিন্দে রাবাড়ে তাকরো বুকরো নরক বনা সি সিনিয়া খু আসিক দিন থিনজাগে শুধু নরক বনা বুঝি সময়া খু আন লগে ফেরি খিবিরুডি বং নেও চা ফেরো খুতি মজে খিবিরুডি বং চা ফেরো হেবড়ি আন লগে হেবড়ি নার বদন আন লগে হেবড়ি
2: আই বকর বকর খলা দিয়া আমা ফাইবে দে ইয়াং ফাইদি নর তা কিরে দে নর বরন সিরা সিনিকা অবরং খা সাম্প্রদায়িক সন্ত্রাস বা তাই প্রতিক্রিয়াশীল বরক নি গানা তাতনি ফাইদা লিঙ্গে ফাইসা ফাইদি নর
4: হিন্দে হিন্দে হিন্দে
0: খরাবড়ি তাকর বকর তাকর বকর খরাবড়ি নর বরক গঙ্কা সুসক যোদ্ধার বুর্জুয়ার রক বউনি তাতনে খিবি ঐ আলোই ফেবড়ি আলোই ফেবড়ি ধর ভাই তাকরো ভাই ভাই।

사바스 코랑 크나 또 키자도 니르사뿐 르사비 동카 어하스 어반털 어노카 너러 왜 샹레 또리 팔마니 어사이 마테이맘

0: आनी खाली कक
1: नों साय मानो
0: आनी इमांनी कक रंगबो नों साय मानो आनी खाव मुसुमा रंगनो नों खाव नारगी तंदिदो ओ साय माते मा नना आं भाइके या करी थांगना
2: मारे नो क्या
3: काबी बाते ताम खुसना नि मारे हिने थांगा सिनो आनी रे गोला गुतु गुहाबा
4: ओ मारिया नि गोला ते पुन्या गु आनी किसा ना सिंदि
3: दो अपन खोक दि
2: हिंदी आको
4: थम दि मारे
3: हिंदी थाला सिनो
5: মনে মনে র বরকাশি না জাতনি কর বরসের সবাই মনে
6: তুই কুতান নে চাঙ্কা বড় গবাং মানো বড় নি মানথাই কাহাম খে মানলিয়া ইয়াগো কাগজ পত্র র গরিং মানি বাগে ফিয়া বা সরকার নি সামুক কসাই তঙ্গানি ক গিয়া কামি কামি ও পুলিশ র হরজানি চাঙ্কা ফিয়া খুংসা খুংসু কামিও বরক থাংসুক বাইয়াখো চিনে মানথাই চ মানিয়াখাই চং কামি আকারিয়া হিনে বড় রকমা গবাংকু বরক নক কাহাম হামিয়া বুজক নাই বতঙ্গ আবহাই বড় রকম বিসিঙ্গ ভুবন সঙ্গ তঙ্গ তামুনি হিনবা ভুবন সঙ্গে কামিনি বড় রক কেবর আং মানিয়াখো ইয়াং সরকার ব কামি আসে আকার বাইসিরে হিনই সাকলাই দংখা কামি কামিও পুলিশ কাসানি চাঙ্কা
7: তাকুক সং তিনি চিনি কামিও ব পুলিশ ফাইও নে হনে খনাগো হাইফেন চিনি মানথাই মানিয়াকে কামি আকারে রিয়া হনে চিং সালাইনাই তৈলমকে চিং বেবাক ন অ তুই তলাও ন কলগই থাংলাইনাই তামনি হিনবা চিনি তং থাইতাবো বুড়ো আবো চিংনো সাজগিয়া খ চিং বিয়াং থাংনাই সরকারনি বড়ক রগব তাবক জরা চিনি কামিও ফাইসক ফাইয়া খ চিং বড়ক ওই মালাইনা থাঙ্গিব চিং মালাইবই মানিয়া আবনি বাগৈ আং মা সাবো তাকিরি বাইদি পুলিশ ফাইহিনি চিং তামো খাইনাইবা
8: হাইফানো চামারি সা তামো বইনি কামিরক বুলাই টকলাই হই নগরক হর শুনে রো হই খামানি ম হাইং লাইখালে বেলাই চাইয়াং নই ম নগনি বুড়ি চাই রক সাতক পিটক খাইজাকবায়ানো ম তাম বংলানো টংখসিদ
7: চিং টংসাক যে সফানো ফাইথং চিনি বুড়ি চাই রকনি সাগু একটি সারগলা চিং আবো মা কাসু নাই
9: চিনি আগলে তাম দং সরকার বাই ওয়ালে নানে আহন হিমদে জেসা দেগে ভান থাংলাইছেন বইব চিং হাইনোবলা যাক্ত গুনে টংখে আং সানানে তাম ওয়ান দেওয়া সা কাতাল খাই চেনাই ফিয়ান তা তাম হে
7: পিয়া সামানি কগ্ন সালে সাচুয়া মাসে মানজু চিনি আগো মানি রকরি সরকার বাই ওয়ালাই নানে চিং তামনি বাকে ওয়ালাই তংনাইবা চিং তো চিনি মানথাইছে সান অমুক অক সই যে চিনি আগো খেতনি কাগজ রকরি আবো তো চিনি কেবনি নকরি উ রাজানি আমল নি সিমি নচং অর খেত পান্থর খলাইগৈ হুক জাগৈ ফাইলাইমানি চংসে লেখা পড়া রিংগা হনৈ খেতনি কাগজ রকনা রকনা সিয়া সরকার তো আক রকনা সিও বরকনি বরক ব জরাব চিংন কাগজ রফাইয়া আবনি বাগৈ দুস্তিনি সিমিয়া বরকনি বুদুস্তঙ্গ উ চিনি অর আংসাকনি হা হাই তাই বড় থাকিস মাননাই আংলে সাইমান গ্রেলিয়া তাকুক র
10: ঐ নরনা তামাই বুথমা তংসা বহুর কামিয়া গানে চদা চং লেখা তুই ঠে যাই কাছে তোমার নর সাইমিয়া দে
7: আ স্যার যতন থাকে তো সঙ্গমা থাকাই ন হাইফানো চিং তো ক্ষতিপূরণ হুমা রক তাবো ফানোসে লেপসা ফানো মানিয়াকো চিং বাহাইকে বিয়াং থাকাই
10: ওই বেবাগ মার পাই এনর তাগমাই এন চাইতো আগি নর থুইতা মুত লাইতো তন্দি হক অবাং তা খানাইয়া আং তাবং নর নো কামিনি ইয়া কথা নি সানাছে ফাইও নরক দাতি দাতি তিনি নি বিষ্ণু কামি ইয়া কামনা খাদি
7: তিনি নি বিষ্ণু লেং লাগ স্যার তৈলম অলম হুনফন সাল সবাই তো লমি থং লাগ তাবক সান হক ও শর্মা তৈমান ইয়াকং বাইছে লাগি থংমাক জন্য তা কিসা ওয়ান চুকনা রেগরা দে
10: আহা ওর তে ওয়ান সুত্তা ওয়ান সুনা তংকো বারো আঙাবো সাইমিয়া থানে থানে নরতে দিগন্তা জরের জাকা অবনি বিছিন্ন নরক কামিয়া কানা খাইদি আং তাবুক থাকা পিয়াবা আং তেছে ফাইবি নাই ফাইয়ে তে

0: একটা খেয়ে বেলায় খেয়ে সামুক চালাই গেলাক বুঝিস না বলে বেলায় খেয়ে চাগলাক ভাবিলা
1: ইয়েস স্যার
0: নেই
2: কপাল হামানি কগলেং লিয়া দ তং থাইকিরি যা থাইকিরি তাও বিয়াংসে থাংনানে বাই থাংনি আসাইমান নকসে কাবলে বুইদে সিসিং হুই থাংসিও মতই জরা রগসে নও বুসু কুতাল নুংনা ক্লাই তংখা আতা
3: সিং থাংয়া সিনি মান থাইমান যা সিং যা কারি থাংয়া সিনি কা হানো
4: জং থাস থাংয়া থাংলে বসে সায়া কা
2: আ
4: থৈনা ক্লাই কা হাওন থিয়ানো তামনর ন কুতু লিন সামা কুতু না নয়া জমা খায় উদা তামনর আর কোন কিবা খুঁজু কায়া দা
5: হায়া দার কা বাবু সোনো তাই ছালে ছাল দাম ছপনা জরা মার নাই তিনি তং লাখানো তিনি অর সরাই কা তালা চাইনেছে তাই ম সগদরি নিব ন তিনি তং থমনে ছাল সেবা
4: নরম বনি চিনর অপমান বর্তাতে সসামে জেরে তাবুক সিং নং নং সসাই সিনাই
3: তাকুক নিংলে সাবংখা নিং ওদে চং হাই নওয়া নিজেনি হাক মাজা
0: ওই বাবাই সাই আং মাসে দে আং বাই নরক আনসি সিনিয়া কো আনি বুমং কাচলে কাচলে পাপা
4: আনি বুমং খান নাসে হাবি দে
2: দাতা বাবু নং গো বরং নমলা নি নও বো তাকুক বুকুক হি খান নক নুবো মানে অ নিং আসাই ফাইখনা তাবো কর আনি সুক মাসা আসাই দ্র জরা সান রই মারি আদে বা
3: সুং থাস থাইয়া নিং জে সা কলাম মুজু মানে খলাবি
6: করবো

ভুবন রুয়া যা তাবুক বুক থাং টংক বনি কামি তৈ বে খঞ্চর যাক আ কামি নি বরক রক মাসা এমা নং এমা গবাং হুক হাপিং তৈক লগে থাকা বরক তাবুক আরো মৈচাও বং সরক কাংলং এ সামু মা তাংখা অমনতাম হাই ভুবন সঙ্গে কামিরে কেউই তাবুক রুং সাকাও চাই ফাইনি নিকুমানি বাকে কচক যাক

শুনলেন ককবরক অনুষ্ঠান। ককবরকে নাটক রাঙ।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন খেতে খামারে অনুষ্ঠান। খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন নাটক উচ্চ ফলনশীল মরিচ চাষ।

0: Nah, mah agundam.
1: Acha.
0: On bahasa itu sudah hek di murusnya. Hogar itu agundu gayir. Hujan ni.
1: Acha.
0: Har hogar itu tu hotel agun jualer agun agun.
1: Acha acha. Hujan ni.
0: Hotel itu hechi dana ni.
1: Hotel
0: Ara cuti aku ni hajar beci.
1: Baba.
0: Haja. Hotel kita dulu hujan si.
1: Baba.
0: Zohokuri san hotel je.
1: Bistar bistar. Oi nanti ni tu lah mobile kita lu dia. Tomara agak agak kantan tu, mana ibu?
0: Aduh, hidup sendiri macam tu, kantan tu pun de. Minta bawa
1: horror macam ni. Anak ni, tomara dia tu agak ke bulan ni kesel, nutun ni ke ready uli alaiyo.
0: Haja lu, lu uli alamu.
1: Ah, acha. Eh, on khotan oce, ekas koro. On bujoni, mulis tu sah kucu. Oh, kau kerja ni cok.
0: Hotur kerja lu, kerja si.
1: Eh, hotur kerja ni cok tu. Samae, hotur kerja double kato. ওই তুষ্মিতা ম্যাডাম
0: আয়ো আয়ো
1: হ্যাঁ হ্যাঁ এই তুষ্মিতা ঘোষ
0: হ্যাঁ
1: ওই যে ও
0: আয়ো আয়ো হেডুসেটাতে আয়োতে
1: হ্যাঁ এই ম্যাডামে কইছে হুম ম্যাডামে কইছে যে কইছে আমরা যে আই কিন্তু আমরা মাঠে কিন্তু মাঝে মধ্যে আই
0: না সাহানিয়া আইয়ে
1: আইয়ে কইছে যে আমরারা যদি এসব সাজবাস নিয়ে যদি আমরা কোনো সমস্যা হয় হ্যাঁ আইয়েন ভালো করে বুঝাই দেব
0: আচ্ছা ভূগেন্দ্র কইছে ম্যাডামর বাচ্চা আজ যাইতে কোন মুহূর্তস কিছু লইতা নেই
1: আনছো নি আনলে তো ভালো হইতো আনন তো খালি হাতে না চলেছো দেখি
0: না হরদাই কোন সময়
1: আচ্ছা
0: দিদি হিয়াম
1: আরেকবার গেলে এই সময় লইছো আচ্ছা অন তাহলে রাখো তাহলে দাঁড়া তো হ্যান কা হরি লই বয় বয় বদিও না তো
0: হোগেন্দার কই হ্যাঁ না তো হতে চল হুঙ্গিয়ে নাই
1: না না আচ্ছা হ্যান ধরে যাম আচ্ছা আচ্ছা হ্যান ধরে যাম একটু দূরে যাম তো মানে কি রাস্তা
0: দেখো তো হোগেন্দা
1: হ্যাঁ
0: চলো
1: হ্যাঁ ঝুনঝুনি ভাই আইবো কইছিল কইছে সুগন্ধা আমরা যে বিভিন্ন পরামর্শ লাই বিভিন্ন আমরা সারার ম্যাডামের কাছে যান সারার কাছে যান আজ আমিও যাবো কইছে অন অন দেখা না দি কোন রাস্তা দেখো বিন অন কইছে আচ্ছা তাহলে চলো এই চলে চলে ম্যাডাম ও ম্যাডাম
2: হ্যাঁ আইয়েন আইয়েন
1: নমস্কার নমস্কার
2: হ্যাঁ হ্যাঁ নমস্কার
1: আমরা আসি যে ওই নুরু আইছে আমি ওই সুকেন সুকেন
2: আইয়েন আইয়েন
1: হ্যাঁ আমিও আছি ওই নুরু
0: ম্যাডাম নমস্কার ম্যাডাম
2: হ্যাঁ হ্যাঁ নমস্কার
0: নমস্কার ম্যাডাম রে আগে আগে একা কথা কই দি আই আনে কুকু হুতাইয়া আহ বাহাইতে আসনি কেন
1: না না ওই দূরে দূরে মনে
2: না না কিছু করতো না এন এন বন বন
0: সাইন হল আমার মাদিলে আমি মোহরিস চুজু হুম বেচি হইছা হুনে কো কিন্তু কুকু হুলাইতে না
1: কামরাইতে না কামরাইতে না আচ্ছা ও ফালাগো বুতো চল না ইয়া কামরাইতে না আচ্ছা আচ্ছা এই ম্যাডামের কইছে এখন আমরা সমস্যা কিন্তু জানালি আমরা সমস্যা হইছে আমরা এখন সামনে একটু মরিচ চাষ করুম মনে মনে ভাবছি বুঝছেন নি ম্যাডাম অন কেমনে কেমনে শ্বাস করলে বুঝছেন নি একদম প্রথম থেকে কেমনে কেমনে শ্বাস করলে আমরা ভালো লাভ পামো এবং রোগ পোকার থেকে আমরা মুক্তি পামো বুঝছেন নি অন কেমনে কেমনে শ্বাস করলে হইব যদি এই ব্যাপারে যদি একটু কোন আমরা এই লেগে আসি আজকে
2: আচ্ছা মরিচ চাষ করবেন
1: হুম
2: আচ্ছা তো আপনারা হাইব্রিড বীজ ব্যবহার করেন না নিজে
0: একা একা কথা কই আই
2: হ্যাঁ
0: হ্যাঁ আহা কিন্তু মরিচ আছে রে হেসালিস্ট
1: ম্যাডাম কই লাভ না বুঝেনি মাঝে মধ্যে সার দিব যায় আর ওষুধ দিব যায় ও ডাবল ডোজ দিয়ে দিব আরে মাথা মাথা গরম হয়ে যাবে হ্যাঁ আচ্ছা কোন কোন ওমা ওমা ঝুনঝুনি বাবু চলে এসে দেখি হ্যাঁ আছে আছে আছে আয়ো আয়ো আয়ো আয়ো না না বিটি খাইও না বিটি খাইও না বিটি খাই ওই কর ব্যাগ নষ্ট করবে শরীরের ভিতরে আয়ো আয়ো
0: মা ঝুনঝুনি বা হবে না দিয়ে
3: তোমরা
0: কছিলে না ম্যাডামের বাড়ি যাবে তো তো তো হুমার না গইতে কি ইতে আছে তুই কেন এন্ডে কেন সলি আইছো
3: কথা কম কম বিড়ি খেতে।

0: ti no bare diala
1: no piri piri tu no kayo no kayo
2: নমস্কার ম্যাডাম, আই জুনজুনি বাপ। আরে হারা ব্যাগে চিনি, আই জুনজুনি বাপ। আর সামনে সামনে ঘটনা হয়েছে যে খতম করলি ভীষণ টানর কিলি, আর কথা দিন না কথা কইলি। ব্যাপার হচ্ছে আর ইয়ানে মণি মাস্টরের বাড়ির সামনে দিয়ে বিন্ডাইয়া দেখেন, এ হে বিন্ডাইয়া আমরা তো আমরা বিন্ডাইতে এই মরিচ রুইছিলাম, তো মরিচ রুনের হরে ব্যাপার হচ্ছে মরিচ তো বাজারে নিচি নিচি করিও আমনে বাজারে, আর কথা জিজ্ঞেলে দেখবেন যে বহুত জনে কইব কইব যে ঝুনঝুনি বাবুর মরিচ, ঝুনঝুনি বাবুর মরিচের বাজারে দাম আছে বুঝছেন, ঝুনঝুনি বাবুর মরিচ করলে হাইকারেরাও আনমনীয় চায় বুঝছেন, কেউ একারে নব আছে বুঝছেন। তো ঘটনা হয়েছে যে ওই পিছন দিন নটা নিও বারবার না করি, আর কথা আরো কইতে তোমরা সবসময় আরো কো আই গাল্লা আই গপ বেশি বাড়ি সবসময় তোমরা এই ধরনের কথা বাতিল কর। হ্যাঁ তো ম্যাডাম আর কথা শুনেন না, তো কইয়ের যে বাজারে এইবারে ধরেন না 90 কেজির মতন দিছি ভাইকারি,
1: আর 90 কেজি
2: বাজারে দিছি যে তুই তুই দাম কিরম ভাইছ,
3: আচ্ছা আপনারা যে মরিচের যে বীজ গুলো ব্যবহার করেন তো এইগুলি কই থেকে আনেন?
4: ম্যাডাম আমরা তো কোনো কোনো সময় কিছু কিনে আনি, আবার কিছু সময় গত বছর করি যে এগুলো শুকায় টুকে রাখি দিয়ে।
3: আচ্ছা গত বছরে যে বীজগুলি আছে এগুলি কোনো সময় ব্যবহার করবেন না, এর কারণ হইছে এগুলিতে কত রোগ জীবাণু থাকতে পারে, আর আপনারা এগুলি হয়তো ছত্রাকনাশক দিয়া এর আগে ব্যবহারও করেন না জমি বীজ রোপণের আগে।
1: ম্যাডাম কই রোগ টোক থাকলে তো কিন্তু সহগে দেখতাম
3: না, চোখে তো দেখতেন না, এগুলি তো অনুজীব তো এগুলি তো চোখে দেখতে পাইতেন না। আর আপনারা যে লোকাল যে বাড়ি ঘরে যে মরিচের চারাগুলি বছরের পর ব্যবহার করেন বীজগুলি ওইগুলি ব্যবহার না কইরা আপনারা যে আমরার ইনস্টিটিউট আছে এগ্রিকালচারের হর্টিকালচারের IARI IIHR তারা বিভিন্ন ভ্যারাইটি বাইর করে হাইব্রিড ভ্যারাইটি, তো ওইগুলিতে প্রচুর পরিমাণে ফলন আপনারা পাইতে পারেন। তো যেমন আরকা ইশেশবি আরকা তানভি আরকা সানভি আরকা গঙ্গান এই যে মরিচের ভ্যারাইটিগুলি ওইগুলি হাইব্রিড ভ্যারাইটি এবং ওইগুলিতে প্রচুর পরিমাণে ফলন পাইবেন, এবং দ্বিতীয় কথা হইছে ওই ভ্যারাইটিগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, তো আপনার রোগ যে গাছটার যে রোগ হওয়ার থেকে ওই ভ্যারাইটিগুলি প্রতিরোধ করব।
4: ও আচ্ছা নুরু এবার বুঝিল, দেখছো নি ম্যাডামে কি কইছে। আচ্ছা ম্যাডাম এই জাতগুণ কেমনে চিনো, কোনটা কি জাত না ওটা ওই নাকি প্যাকেটের মধ্যে লেখা থাকে?
3: হ্যাঁ প্যাকেটের মধ্যে লেখা থাকবে, আপনারা দোকান স্থানীয় যে দোকান আছে ওই দোকান থেকে পাইতে পারেন, বা আপনারা অনলাইন অর্ডার করতে পারেন যে আমরা যে ফ্লিপকার্ট অ্যামাজন ওই সাইটগুলি থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন।
1: হ্যাঁ তো মোবাইল নাম্বার টি হইতে না জানি।
4: আমার
1: মহনত নাই
2: আই কিতা করছি কসে আর নাম গুলো থাকতো নি থাকতো না, আই পুরা প্রোগ্রাম ইয়ান ওই আর নাতি দেখা দিছে মোবাইলে টিভি দেখছি রেকর্ডিং করি গেলাই।
1: ও নিয়ে তো কেন ভালো বুদ্ধি
2: ওনা মত রিজম এই রিমে বুদ্ধি লই আর ছাত্র প্রশ্ন করি আর বুদ্ধি আছে
4: ও এলা সুকরি রছ তুই। আচ্ছা হ্যাঁ ম্যাডাম কর
2: কথা তো তোমরা বেশি কো অতিরিক্ত কথা কত তোমরা অতিরিক্ত কথা কইনে লাগে দেখতে মহারি।
4: আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুনো
3: ওইগুলি দিয়ে যদি বীজের শোধন করেন তাহলে আপনারা রোগ অনেকটাই আপনারা কমে যাবে।
4: আচ্ছা এই ম্যাডামের কুজে অনেক সময় কয় যে প্যাকেটের যে বীজটি আনিয়ে আনি বুঝছেন এই বীজটি তো শোধন করা থাকে বলো, তখন শোধন করা লাগবে?
3: শোধন করা থাকে অবশ্যই থাকে, কিন্তু আপনারা যদি লাগানোর আগে আরেকবার শোধন করেন তাহলে অনেকটাই রোগটা প্রতিরোধ করা যাবে।
4: আচ্ছা আমরা তো শোধন করি ঠিক আছে নুরুরে। আচ্ছা এই ম্যাডামের কয় যে এই শোধনের পদ্ধতিটা যদি আরেকবার কই দেন, আমরা তো করি অনেক সময় হয় না তো ভুলে যাই অনেক সময়।
3: আচ্ছা আপনারা 1 লিটার জল নেবেন, 1 লিটার জল নিয়া হাতের চিমটি দিয়া 1 চিমটা লইবেন কার্বেন্ডাজিমে হোক বেরিস্টিনে হোক ওটা জলে মিশাইবেন, মিশাইয়া আপনারা বীজটারে ওই জলে

0: রাখবেন 10 থেকে 15 মিনিট,
1: আচ্ছা,
0: রাইখা যে কোনো ছায়াযুক্ত একটা জায়গাতে বিস্তারে শুকাইবেন। রোদ্রে দেবেন না, অবশ্যই রোদ্রে দেবেন না, ছায়াযুক্ত জায়গাতে শুকাইবেন। শুকায়ে যদি আপনারা পোট্রে, আপনারা বাজারে কিনতে পাওয়া যায় 100 পোট্রে বা 50 পকেটের পোট্রে, যদি 100 পকেটের পোট্রেগুলি ব্যবহার করতে পারেন বীজগুলি বপন করার জন্য, তাইলে অবশ্যই ভালো। কারণ পোট্রে যে গাছের যে শিকড়গুলি আছে ওইগুলিকে আঁকড়াইয়া ধইরা রাখে, তো আপনি যখন মূল জমিতে চারাটা রোপণ করতে যাবেন আপনি চারাটার যে মাটিগুলি ঝইরা পড়তো না, তো সেক্ষেত্রে আপনি চারাটা ভালো থাকবো এবং তাড়াতাড়ি স্থাপিত হইতে পারবো মূল জমিতে।
1: ও না, ঠিক ঠিক করছেন ম্যাডাম, ঠিকই। আচ্ছা, এখন তাহলে আমরা বীজ শোধন করলাম। আচ্ছা ম্যাডাম, এই আমরা যে মরিচ লাগামো নুরু, কোন সময় মাটি শোধন আমরা করছি নি?
2: কথা কবি যে মাথা তে ম্যাডাম কিছু নাই, গোবর নাই,
0: গ্রীষ্মকালে আমরা যে মালচিং যেটা দিয়ে আমরা করি পলিথিন, ওই মালচিংটারে সাদা মালচ কোয়া হয়, সাদা মালচ আপনারা কিন না, আপনার যে জমিটা আছে সেটারে সম্পূর্ণভাবে ঢাইকা 1 মাস অবধি রাখিয়া দিবেন সূর্যালোকে, এটা যে যত রোগ জীবাণু আছে, তারপর আগাছার যে বীজগুলি জমিতে আছে ওইগুলি সবগুলি নষ্ট হয়ে যাবে গা। ওইটা যে গ্রীষ্মকালে যে সূর্যালোকটা, ওই সূর্যের তাপে এটার সয়েল সোলারাইজেশন হইব, ওইভাবে আপনি জমিটা শোধন করতে
1: পারেন। তাহলে কোনো ওষুধ টষুধ ছাড়া?
0: হ্যাঁ, ওষুধ টষুধ ছাড়া।
1: বা ফাইন তো আসলে।
2: তুই ভিড়ি খাইতে খাইতে ম্যাডামের সামনে আনা শহর মরমা।
1: আচ্ছা ম্যাডাম, তাহলে আমরা তো মাটি শোধন তো করলাম, চুপ করো চুপ করো চুপ করো, অন মাটি তো শোধন করলাম। আচ্ছা আমরা তাহলে বীজও মোটামুটি, আচ্ছা ম্যাডাম কতদিনের বীজের চারা, মানে কতদিনের চারা লাগালে
0: মোটামুটি? 20 থেকে 30 দিন।
1: 20 থেকে 30 দিন? আচ্ছা আচ্ছা, আমরা তো বীজ ঠিক আছে আমরা চারা করলাম, এর মূল জমিটা কিভাবে তৈরি করবো?
0: আচ্ছা, মূল জমিটা প্রথম তো আপনারা এক চাষ দিবেন, দিয়ে সেরা আপনারা যে ফসফরাস, পটাশ এবং যে নাইট্রোজেন, এই তিনটা সার আপনারা দিয়া দিবেন, দিয়া সেরা দ্বিতীয় চাষটা দিবেন, দিয়া তারপর জমিতে যে চারাটা আছে ওইটা রোপণ করবেন 1 সপ্তাহ পরে।
3: আচ্ছা, আর একটা কথা মনে হচ্ছে,
0: এই রোগটা আমরা সবসময় দেখতে পাই, ওইটারে কয়া হয় লিফ কার্ল, মানে পাতাটা কুকড়ায় জায়গা।
1: আচ্ছা মানে কোন সময় উপরের দিকে কুকড়ায় বা কোন সময়
0: নিচের দিকে? কোন সময় উপরের দিকে, কোন সময় নিচের দিকে। তো এই যে উপরের দিকে যে কুকড়ায়, এটা হইছে থ্রিপসের লাগা, নৌকার মতো এই জায়গা। আর যে নিচের দিকে কুকড়ায়, ওইটা হইছে যে সাকিং পেস্ট, আমরারে কই হোয়াইট ফ্লাই আছে, এফিড আছে, ওইগুলির লাগা হইয়া থাকে।
3: এখানে ওলে না না থাজা কোদন মরিচের গাছতে এনে সাদা সাদা ওই এর।
0: আচ্ছা, ওইটা হইছে পাউডারি পাউডারি মিলডিউ।
2: হ্যাঁ হ্যাঁ, পাউডারি মিলডিউ।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ। যদি এবার যদি আমরা যদি থ্রিপসের আক্রমণ হয়, তাইলে আমরা যে কোনো একারি সাইড ব্যবহার করুম। আর যদি আমরা দেখি যে এটা উপরের দিকে কুকড়াইয়া গেছে গা, যদি আমরা হোয়াইট ফ্লাই বা এফিড হইছে, এটা হইছে সাকিং পেস্ট, আমরা কই যেগুলি পাতা চুষে খাইয়া লায়, ওই যে পোকাগুলি আছে ওইগুলি এই রোগগুলি সংক্রমণ করে, এক গাছ থেকে আরেক গাছে লইয়া যায়, তারা হইছে রোগটারে ছড়ায়। আর রোগটার কারণ হইছে ভাইরাস, এটা হইছে ভাইরাস ঘটিত একটা রোগ। আর যে পোকাটা আছে ওইটা হইছে সংক্রমণ করে, তো আমরা প্রথমে পোকাটারে দমন করতে হইব। তো ওই পোকা দমনের লিগা আমরা যে কোনো যে আমরা যে ইমিডাক্লোপ্রিড, থায়ামিথোক্সাম ওইগুলি আমরা ব্যবহার করতে পারি।
1: আচ্ছা আচ্ছা, পরিমাণটা কেমনে দেবো ম্যাডাম?
0: আচ্ছা, পরিমাণটা আপনার 1 লিটার জলে 1 ml ব্যবহার করবেন।
1: ও তাহলে এই তো গেল আপনার ওই যে ভাইরাস বা পাতা উপরের দিকে কুকড়ায় বা নিচের দিকে কুকড়ালে কি ওষুধ দেবো। আচ্ছা, উপরের দিকে কুকড়ালে কোশ্চেন ভাইরাস ঘটিত, আর নিচের দিকে কুকড়াইলে
0: থ্রিপস,
1: থ্রিপস, ওইটার জন্য কি কি দিব?
0: ওইটা একারি সাইড গিয়া কই যে কোনো দোকানে গিয়া যদি কোয়া হয় যে আমার একারি সাইড দেন, তাইলে দিয়া দিব।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, নুরুরে এটা লেখো লাগবে না, আরো মনে দেখতো না
2: সুগন্ধা। হ্যাঁ ম্যাডাম, সামনে আর শহরম রন দিয়েন
1: না না,
2: হয়তো লেখতে নোয়ারি
3: না, রেকর্ডিং করি
1: না না,
3: বুদ্ধি কম
2: নেই।
3: আচ্ছা,
0: আর অনেক সময় আমরা দেখতে পাই যে গাছটা একটু বৃষ্টি হয়েছে, গাছটা

0: নিচে দিয়া পচন ধইরা গেছে গা, উপর দিয়া গাছটা ভালো কিন্তু
1: হ্যাঁ
0: পাতাগুড়ি
1: নুয়ে পড়ে,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: নোয়াইয়া পইরা গেছে গা। তারপরে আমরা দেখলাম যে এক সপ্তাহ পরে গাছটা মইরা গেছে।
1: হ্যাঁ মরে যায়।
0: তো এটা দুইটা কারণে হইতে পারে, একটা হইছে ফাঙ্গাল উইল্ট, একটা হইছে ব্যাকটেরিয়াল উইল্ট। উইল্ট
1: আচ্ছা
0: মানে মানে ঝইয়া পইরা জায়গা আর কি।
1: হুম হুম হুম
0: তো যদি ব্যাকটেরিয়াল উইল্ট হয় সেক্ষেত্রে আমরা যে কোনো অ্যান্টিবায়োটিক যেমন স্ট্রেপটোমাইসিন, ভ্যালিডামাইসিন ওইগুলি ব্যবহার করব। আর যদি ফাঙ্গাল উইল্ট হয় সেক্ষেত্রে আমরা ব্লাইটক্স, কার্বেন্ডাজিম, ম্যাঙ্কোজেব ওইগুলি ব্যবহার করব।
1: আচ্ছা তাহলে আর এই যে অনেক সময় দেখা যায় যে মরিচ চাষ করতে গিয়ে বুঝছেন ম্যাডাম আমরা মানে আশানুরূপ ফলন পাই না, আসলে আমরা মানে আমরা আসলে কি করতাম আমরা মানে
2: ম্যাডাম
1: আমরা দুর্বলতা কোন জায়গায় ম্যাডাম অনেক সময় আমরা আশানুরূপ ফলন পাই না,
0: আচ্ছা
1: আমরা
0: আরেকটা
1: তো
0: জিনিস হচ্ছে
1: সবকিছু দিই,
0: আপনারা
1: সার দিই, ওষুধ দিই,
0: হ্যাঁ না
1: সবকিছু দিই।
0: সার ওষুধের একটা কথা আছে, আপনারা ইউরিয়া এইভাবে দিবেন না। আপনারা এনপিকে 19-19-19 গিয়া যদি বাজারে গিয়া কোন এনপিকে 19-19-19 তাইলে আপনারা একটা সার দিব যেটা আপনি 1 লিটার জলে 1 চামচ ব্যবহার করবেন গুইলা সেরা, এটা গোলাপি রঙের দেখতে হয়। তো ওইটার মধ্যে একত্রে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ তিনটা সার একত্রে আছে, আপনি আলাদা করে একবার ইউরিয়া, একবার এমওপি, একবার এসএসপি দেওয়ার দরকার নাই। ওইটা আপনি 2 সপ্তাহে 15 দিনে একবার দেন, খুব ভালো ফলন পাইবেন।
1: কি হয়েছিল কষ্ট চাই
3: তৃতীয় শোনে আর গাছ বেগুন মরিচ সাপ যে করছে সাদা পোকার মতন
1: সালি
3: দিছি
1: সালি
3: দিছি সালি দিলি যায় না, এরপরে জুনজুনি মারে করছে চুলা সালি বেগুন মারো কেরাসি দিয়ে চুলা সালি দিছি যায় না।
0: ওই যে সাদা পোকা ওইটা হচ্ছে হোয়াইট ফ্লাই, তো ওইটার লিগে আমরা ইমিডাক্লোপ্রিড বা থায়ামিথোক্সাম ব্যবহার করব।
2: হ্যাঁ নেয়ার যেন যেন ওষুধ গুণ খাওয়া তো লেগে দিয়েছিলেন, আমি হ্যাঁ নেনে মাছিলাম আর কিন্তু হে হেরিমা ক্ষতি হইন।
1: আচ্ছা
2: ম্যাডাম রে কই আহা এবার কাম বহুদি বের করছি ফলনটা বেশি হয়ে পেলাই বলি দুগা দুগা গাছ এক করে লাগাই দিব তাহলে ফলন বেশি এম
0: না না আপনারা যে
2: ঘন করলে লাগাই দিব ম্যাডাম
0: না যত ঘন করবেন এত আরো পোকার আক্রমণ বেশি হইব। তো প্লান্টের যে স্পেসিংটা আছে যে গাছের থেকে গাছের দূরত্ব আর সারির থেকে সারির দূরত্ব সেটা অবশ্যই মেনটেন করবেন 30 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার
1: সারি থেকে সারি দূরত্ব।
0: হ্যাঁ আর গাছের থেকে গাছের দূরত্ব 20।
1: আচ্ছা
0: হ্যাঁ
1: সারি থেকে সারি 30 সেন্টিমিটার
0: 30। হ্যাঁ
1: আচ্ছা আর অনেক সময় দেখা যায় ম্যাডাম যে মরিচ গাছে যখন ফুলাই বুঝলেন ফুলাই কিন্তু ফল
0: ঝরা জায়গা,
1: হ্যাঁ ঝরা জায়গা, এটা কি কারণে হয়?
0: সেটা আমরা যে গাছে আমরা যে হরমোনটা থাকে ওইটা হয়তো কম হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা ফ্লাওয়ারিং হরমোন ব্যবহার করুন যেমন প্ল্যানোফ্লিক্স, খুব ভালো একটা হরমোন ফ্লাওয়ারিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে ফলটা সেট হইব।
1: আচ্ছা
0: প্ল্যানোফ্লিক্স আমরা স্প্রে করে দেব,
1: হুম
0: তো সেই ক্ষেত্রে ফুলও বেশি পরিমাণে আইব এবং ফুলগুলি ঝরতো না, ফলটাও আপনারা যথেষ্ট পরিমাণে ফল পাবেন।
1: আচ্ছা এটা পরিমাণটা কি রকম কেমনে দিব?
0: আচ্ছা ওইটা ওই যে কইলাম 1 লিটার জলে 1 চিমটি, বেশি দিবেন না,
1: এটা কি পাউডার?
0: 1 চিমটি থেকেও কম,
1: এটা পাউডার।
0: হ্যাঁ 1 পিঞ্চ যারে কয়, হ্যাঁ পাউডার, ওইটারে মিশিয়ে স্প্রে করবেন, যে ছোট হ্যান্ড স্প্রেয়ার বা ব্যাটারি স্প্রেয়ার ওইগুলি দিয়ে আপনারা স্প্রে করবেন।
1: আর এছাড়া এই নুরুরে কস না এবার আমরা যে এতদিন তো আমরা আমরা যে নর্মাল মরিচ আর কি দেশি মরিচ চাষ করতাম, তো আমরা তো আপনার কয়েকটা জাতের নাম করছি, কি কি জেনে জাত করছেন?
0: আরকা অশ্বিনী, আরকা সঙ্গীত, আরকা নীলম।
1: আচ্ছা এগুলো তো উচ্চ ফলনশীল। আচ্ছা এই উচ্চ ফলনশীল
2: উচ্চ ফলনশীল হামন লইয়েন ঝাল টাল হইতো না কিন্তু
0: অবশ্যই ঝাল হইব। আর আপনারা
3: যে হাতার গিয়ে কথা কও, তুমি তুমি বড় হাতার গিয়ে কথা কও, কথা করিয়েন একজনে
1: আচ্ছা ম্যাডাম
0: ঝাল হইব, ফলনও বেশি হইব, রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বেশি।
1: আচ্ছা অন নুরু কিন্তু একখান কথা হুনবেলা ম্যাডাম সুপ মারি রয়েছে বুঝছেন, আমরা যদি এক কানে জমিতে যদি এরকম উচ্চ ফলনশীল যদি মরিচের চাষ করি আমরা এক কানেতে খরচ টরচ যায় আমরা লাভ কেমন থাকবো ম্যাডাম যদি কন, তাহলে দেখবেন তো নুরু বুঝছেন
2: লাভের কথা ম্যাডাম হ্যাঁ কইব আর হগড়ে তো গরম
1: দেখবা ম্যাডাম কন।
0: আচ্ছা আপনারা যদি প্রত্যেকটা হারভেস্টে আপনারা 10 থেকে 12 হাজার টাকা আপনারা পাইতে পারেন যদি এককানি জমিতে চাষ করেন, এমন কইরা আপনারা মোটামুটি 10-12টা 12 বার ফসল তুলতে পারেন।
2: মানে একবার লাগালে 10 বার মত তুলতে আরম্ভ করেন।
0: হ্যাঁ
2: হ্যাঁ তাহলে ম্যাডাম এককানি জমি হেরি মশলা হাইতে হাইতে আরি কত কেজি হাইতে মারি ফসল এককানি জমি হমিতুন
0: যদি আপনারা হাইব্রিড ভ্যারাইটি গুলি ব্যবহার করেন
3: ভালো, একটা ভালো বুদ্ধি দিছে ঠাউরে ম্যাডাম রে বাসায় যাক, এরম বুদ্ধি তো আর কেউ দেন
2: না,
3: এই ওষুধের নাম আর কেউ কেন কই আই বাজারে নি তো ওই ওষুধ বেসেছে এতর কার দোকানে রেকর্ডিয়ান সারি দিলে তুই কইতে পারবি বুঝছনি, ভালো ভালো ভালো বাবুরে আজ এখানে না হলে এত এত এত কথা জানতাম না, এখানে না হলে এত কথা জানতাম
2: হাই তো
1: তাইলে যে কথা কইছে তাইলে আমরা বিশোধন করে লাগামো আর সারি থেকে এবং গাছের থেকে যে দূরত্ব সুন্দর করে লাগামো আর সার ঠিক মতো দিবো আর বিশোধন করে লাগামো
2: আর হাইব্রিড
1: লাগামো আর উচ্চ ফলনশীল যে জাত গুলো এগুলো লাগামো তাহলে কিন্তু আমরা মরিচ চাষ করে ম্যাডাম আমরা লাভ
0: অবশ্যই লাভ
1: অবশ্যই লাভ হইব ম্যাডাম, তাহলে আমরা আজকে উঠি বুঝেননি না অবশ্যই অবশ্যই থাকবো হ্যাঁ ম্যাডাম ঠিক আছে
3: ম্যাডাম, আজ দেখছি এদিন মনি মাস্টারের বাড়ির সামনে আর ডর কথা কইনি কইছি এক নিজত্তরে ম্যাডাম আর ডর কথা কইনি আজ যাইলাম খুব ভালো লাগলো, তোমরা কিনো ভাইছো কি জানি আতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে
1: আচ্ছা জানছি আচ্ছা চলো ম্যাডাম আইগো নমস্কার
2: ম্যাডাম
3: ম্যাডাম আসি পে
2: হ্যাঁ হ্যাঁ আইগো
3: নমস্কার নমস্কার আরেক দিন আম আরেক দিন আম।
4: শুনলেন খেতে খামারে অনুষ্ঠানে নাটক উচ্চ ফলনশীল মরিচ চাষ।

কৃতিকা আমার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। শিক্ষাঙ্গনে আকাশবাণী শুনবেন।

সাতটা বাজে 5 মিনিটে, 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 প্রথমে ককবরক এবং পরে স্থানীয় বাংলার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠান রবিবারের আড্ডা রাত 8টায়। আজকের বিষয় সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নিউজ রোড। কথা বলতে ফোন করবেন 8731875545 এই নম্বরে। বাংলা নাটক প্রসঙ্গ হরধনু রাত 9টায়। হারানো দিনের গান শুনবেন রাত 10টায়। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান শিক্ষাঙ্গনে আকাশবাণী।
1: নমস্কার, শিক্ষাঙ্গনে আকাশবাণী এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজ আমরা এসে গেছি শান্তিরবাজার মহকুমায়, বেতাগায় শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে। আমরা পেয়ে গেছি এই কলেজেরই অনেক ছাত্রছাত্রীদের, যারা এই বৃষ্টি মুখরিত দিনেও কলেজে আসে পড়াশোনার জন্য। এবং এই কলেজ ক্যাম্পাস এত সুন্দর একটা পরিবেশ, চারদিকে সবুজে সবুজ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ভীষণ সুন্দর একটা

0: পরিবেশ, এই পরিবেশে আজকে এই বৃষ্টির দিনেও প্রচুর স্টুডেন্ট আমরা পেয়ে গেছি। আর কথা না বলে তাদের সঙ্গে একটু পরিচয় করে নেব। তোমার নাম বলো।
1: আমার নাম রিয়া দাস।
0: রিয়া দাস কোন সেমিস্টার?
1: সেকেন্ড সেমিস্টার।
0: সেকেন্ড সেমিস্টার। তোমার নাম?
2: আমার নাম অন্নতি রিয়া। আমার সেমিস্টার ফোর্থ সেমিস্টার।
0: ফোর্থ সেমিস্টার, বাহ। তোমার নাম বলো?
3: আদ্রিতা আচার্য, ফোর্থ সেমিস্টার।
0: ফোর্থ সেমিস্টার। তোমার নাম?
4: প্রকাশ রিয়া।
0: প্রকাশ
4: রিয়া।
0: রিয়া তুমি?
5: চংসরাই রিয়া, সেকেন্ড সেমিস্টার।
0: সেকেন্ড সেমিস্টার। প্রচুর স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি, তো সবার থেকে পরিচয় ধীরে ধীরে নিয়ে নেব। তোমার নাম বলো?
6: অমিতা রিয়াং, সেকেন্ড সেমিস্টার।
0: কি রিয়া?
6: অমিতা রিয়াং।
0: অমিতা রিয়াং, সেকেন্ড সেমিস্টার। তোমার নাম বলো?
7: প্রশান্ত দেবনাথ, সিক্স সেমিস্টার।
0: সিক্স সেমিস্টার। কোন সাবজেক্ট?
7: জেনারেল।
0: জেনারেল, তাহলে তো এর মধ্যেই পরীক্ষা হয়ে যাবে আবার। তোমাদের প্রিপারেশন চলছে ভালো?
7: হ্যাঁ, মোটামুটি।
0: আচ্ছা, তোমার নাম বলো?
8: স্নেহা সরকার।
0: স্নেহা সরকার,
8: সিক্স সেমিস্টার।
0: সিক্স সেমিস্টার। তুমি?
9: চাঁদমিতা রুদ্রপাল, সিক্স সেমিস্টার।
0: সিক্স সেমিস্টার। তুমি?
10: রিমি দাস।
0: রিমি দাস। তুমি?
11: অঙ্কিতা সাহা, সিক্স সেমিস্টার।
0: আমরা অনেক কিছু স্টুডেন্টের পরিচয় নিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম হল ভর্তি ছাত্রছাত্রীরা রয়েছে। তো একটা গান দিয়ে শুরু হয়ে যাক আজকের আমাদের এই অনুষ্ঠান। কে গান করবে? করবি তো? হ্যাঁ করো, শুরু করবে, শুরু করো। কি গান করবে? করো, শুরু করো।

0: খুব সুন্দর গান শুনলাম, তোমাদের কেমন লাগলো? সবার খুব ভালো। এখন আমরা আবার কথায় চলে যাব। তোমার নাম বলো?
1: সুমনজিৎ দাস।
0: সুমনজিৎ দাস, কোন সেমিস্টারে পড়ছো?
1: সিক্স
0: সেমিস্টার। তো তুমি যে সিক্স সেমিস্টারে উঠে গেছো, তিন বছর হলো এই মহাবিদ্যালয়ে পড়ছো, তো তোমার কেমন লাগছে এই বিদ্যালয়ে পড়াশোনা করে?
1: ভালোই লাগছে।
0: ভালোই লাগছে। তো ভবিষ্যতে তুমি তোমার কি হতে চাও, তোমার কি ইচ্ছা
1: ভবিষ্যতে? কি এখন বিএড করব, এরপর টেটের জন্য প্রিপারেশন নেব।
0: বিএড করবে, টেটের জন্য প্রিপারেশন নেব। বাহ, বেশ ভালো। তো এই কলেজে তুমি যে সিক্স সেমিস্টারে উঠেছো, তো পড়াশোনা সব কিছু কলেজ থেকেই তোমার হয়ে যাচ্ছে তো?
1: হ্যাঁ, কলেজ থেকে হয়ে যাচ্ছে
0: সব কিছু। রেগুলার ক্লাস আসছো? অ্যাটেন্ড করছো? বেশ ভালো লাগলো। তো কলেজে তুমি আর মানে কোন কোন কাজের সঙ্গে তুমি জড়িত?
1: কলেজে এনএসএস এর সাথে জড়িত আছি।
0: তুমি এনএসএস এর সাথে জড়িত? তো এনএসএস এ কলেজে অ্যাক্টিভিটির মধ্যে তুমি কি কি কাজ করো?
1: তো রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে কলেজে সাফাই টাফাই কাজে জড়িত থাকি।
0: কলেজে সাফাই কাজে জড়িত। আর কিছু এনএসএস থেকে কিছু করো কি?
1: আর এমনি বলতে অনাথ আশ্রম টাশ্রমে গিয়ে সেবা যত্ন।
0: আচ্ছা, যেটা সব সময় যেটা আমাদের মানে রেগুলার অ্যাক্টিভিটিতে এসে যায় সেগুলো করছো এবং করে ভালো লাগছে?
1: হ্যাঁ, ভালোই লাগছে।
0: এবার যারা ভর্তি হবে তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? এই কলেজে পড়াশোনা করে তোমার কি উন্নতি হচ্ছে বা কি লাভ হচ্ছে?
2: আমি মেসেজ দিতে চাবো সবাইকে আমি, যে তারা যেন রেগুলার কলেজে আয়, ঠিক মতো পড়াশোনা করে, আর স্যাররা যেমনভাবে আমাদের গাইড করছে, স্যারের কথা মতো শুনে সব কিছু ঠিক মতো থাকো, এটা আর কি।
0: আচ্ছা, বেশ ভালো। তাহলে কলেজের পড়াশোনা নিয়ে তুমি একদম স্যাটিসফাইড?
2: হ্যাঁ,
0: খুব ভালো। তাহলে রেগুলার কলেজে আসছো এবং পড়াশোনা করছো। আর কলেজে আর কোনো অ্যাক্টিভিটির সঙ্গে তুমি আছো জড়িত? কলেজের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছতা আছে না কলেজে, আরও অনেক কাজ সেগুলো করছো? আচ্ছা, তোমার নাম বলো?
3: আমার নাম কৃপানন্দ দেবনাথ।
0: হ্যাঁ, কোন সেমিস্টারে
3: পড়ছো? সেকেন্ড সেমিস্টার।
0: সেকেন্ড সেমিস্টার। মেজর কোন সাবজেক্ট?
3: বেঙ্গলি।
0: বেঙ্গলি, আচ্ছা।
3: আমি আমি আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করছি।
0: তুমি কবিতা লেখো?
3: হ্যাঁ হ্যাঁ, আমি
0: রেগুলার লেখো,
3: মাঝের মধ্যে আর কি।
0: মাঝে মধ্যে। তো তুমি কটা কবিতা এরকম হবে তুমি লিখেছো?
3: এখনো পর্যন্ত 21টা।
0: 21টা কবিতা লিখেছো, সেগুলো সংরক্ষণ করে রেখেছো না লিখে আবার?
3: না, একটা ডায়রির মধ্যে আছে।
0: ডায়রির মধ্যে? বাহ, খুব ভালো। তাহলে আরো লিখতে থাকো, আমাদের আকাশবাণী বিলোনিয়া থেকে তোমার জন্য কোনো সুযোগ আসতে পারে।
3: ঠিক আছে,
0: তুমি একটা স্বরচিত কবিতা পাঠ করবে?
3: ক্ষুধার্ত বিশ্ব যেন আজ কাঁদে নীরবে, জুন মাসের ক্ষুধার্তে ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে কত নাম কত বিদায়, আকাশ পথে পাখিরা উড়ে বাতাসে ফিরে, বিমানে জীবন্ত প্রাণ যেন আর বাসায় ফিরে না, খানিকের মধ্যে একটু ভুলেই জীবন গেল চিরদিনের জন্য, হাজার জীবন্ত প্রাণ যেন নীরবে কালো ছায়ায় মিশে যায়, মৃত্যুর ছায়া যেন হাওয়ায় বাসে, ঘরে ঘরে বাজে ওঠে কান্না, জুন কেমন তুমি, কিসের এত ক্ষুধার্ত, কোথায় সে মা বাবা, কোথায় সে চাঁদের মতো নিষ্পাপ শিশুগুলি, কোথায় সে রাষ্ট্রনেতা, কোথায় সে আমার প্রিয় মানুষগুলি, এত কিছুর পরও তুমি কি থামবে না অর্জুন, থামবে না এই বিষাদ বর্ণ, সে কি ইতিহাসের পাতায় চিরকাল ক্ষুধার্ত হয়েই থাকবে? নমস্কার।
0: খুব সুন্দর কবিতা। তোমার নামটা আবার বলো তো।
3: আমার নাম কৃপানন্দ দেবনাথ।
0: কৃপানন্দ দেবনাথ। কৃপানন্দ দেবনাথ স্বরচিত কবিতা পাঠ করলো, সে কবিতা লিখছে, রেগুলার কবিতা লিখছে এবং আরো বড় হবে এই কবিতা লিখে, সেটাই আমরা আশা করছি। এবার চলে যাচ্ছি, তোমার নাম বলো?
1: দিলশান ত্রিপুরা।
0: দিলশান
1: ত্রিপুরা।
0: ত্রিপুরা, তুমি কোন সেমিস্টারে আছো?
1: সেকেন্ড
0: সেমিস্টারে। বলো, এই কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করে তেমন তোমার কেমন লাগছে?
1: ভালো লাগছে।
0: ভালো লাগছে। রেগুলার ক্লাসে আসো?
1: আসি।
0: আসো। আর পরীক্ষার যে ম্যাটেরিয়ালসগুলো, পড়াশোনা, সেগুলো তুমি কিভাবে জোগাড় করছো?
1: ভালোভাবে।
0: ভালোভাবে, মানে লাইব্রেরি থেকে বই টই তুলতে পারছো, নিচ্ছ তো? হ্যাঁ, লাইব্রেরিতে যাও?
4: নিশ্চয় ম্যাম।
0: আচ্ছা, সেখান থেকেই হয়ে যাচ্ছে। তাহলে এই মহাবিদ্যালয়ে পড়াশোনা করে তুমি খুব খুশি?
4: খুশি।
0: তোমার নাম বললো?
5: সুরেশ মগ।
0: সুরেশ মগ, তোমার বাড়ি কোথায়?
5: শিলাছড়ি।
0: শিলাছড়ি, শিলাছড়ি থেকে শান্তিবাজার আসা যাওয়া কিভাবে করো?
5: আমি ভাড়া থাকি।
0: ভাড়া থাকো? আচ্ছা, তো এই কলেজে পড়াশোনা তোমার কেমন লাগছে?
5: আমি ভালো লাগছে।
0: ভালো লাগছে মানে খুশি তুমি?
5: অনেক খুশি।
0: অনেক খুশি। তাহলে তুমি বড় হয়ে কি হতে চাও, ভবিষ্যতে কি হতে চাও?
5: আমি ভবিষ্যতে
0: কি নিয়ে পড়াশোনা করব?
5: আমি ফিলোসফি।
0: ফিলোসফি? হ্যাঁ। মাস্টার ডিগ্রি করবে?
5: না।
0: বিএড করবে?
5: পুলিশ।
0: হ্যাঁ,
5: পুলিশ।
0: পুলিশ হবে? তাহলে তো অনেক কম্পিটিটিভ এক্সাম দিতে হবে। হ্যাঁ, তোমার পুলিশ লাইনে চাকরি ভালো লাগে? কেন ভালো লাগে?
5: আমি পোশাকটা পরি অনেক ভালো লাগে।
0: আচ্ছা, পুলিশের পোশাকটা তোমার অনেক ভালো লাগে, সেটার মধ্যে মানে আমাদের দেশ মাতৃর প্রতি আমরা যে শ্রদ্ধা করি, তার যে ডিসিপ্লিন, এই পোশাকটার মধ্যেই অনেক কিছু আছে। খুব ভালো লাগলো, মানে ভীষণ ভালো লাগলো,
5: ভীষণ ভালো লাগলো।

0: দেশ মাতৃকার রক্ষার জন্য তুমি নিয়োজিত হবে, নিজেকে নিয়োজিত করবে ভবিষ্যতে। বসো। তোমার নাম বলো?
1: আমার নাম অমেন্দ্রিয়া।
0: অমেন্দ্রিয়া, তোমার কেমন লাগছে এই কলেজের পরিবেশ?
1: খুবই ভালো লাগছে।
0: খুবই ভালো লাগছে। কোন সেমিস্টারে আছো?
1: ফোর্থ সেমিস্টার।
0: ফোর্থ সেমিস্টার। তো তুমি এই কলেজে পড়াশোনা করে তোমার খুব ভালো লাগছে। তো তুমি তোমার ছোট ছোট ভাই বোনদের কি বলতে চাও যারা এবছর ভর্তি হচ্ছে?
1: এখানে আইয়া পড়াশোনা করতে খুব ভালো লাগে। আমি
0: খুব ভালো লাগে, এখানে পঠন পাঠন ব্যবস্থা খুবই ভালো, তাই না? তোমার নাম বলো?
1: প্রকাশ রিয়া।
0: প্রকাশ রিয়া, তোমারও ভালো লাগছে নিশ্চয়ই কলেজে?
1: হ্যাঁ।
0: কলেজ তো অনেক গাছ দিয়ে খুব সাজানো, চারদিকে একদম সবুজে সবুজ বনায়ন, যেটা বলি যেটা আমরা যাই পরিবেশ রক্ষার জন্য। তো তুমি কলেজে পড়াশোনার বাইরে আর কি কি করো কলেজের জন্য? কিছু করো?
1: এখন তো করে না।
0: করনি? বাহ, তো পড়াশোনাটা কেমন করে করছো? রোজ আসো তো কলেজে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, বসো। তোমার নাম?
2: সুপ্রিয়া দত্ত।
0: সুপ্রিয়া দত্ত, তুমি
2: সেকেন্ড সেমিস্টার।
0: সেকেন্ড সেমিস্টারে কলেজে পড়াশোনা তোমার কেমন লাগছে?
2: ভালো।
0: ভালো লাগছে, মানে ছাত্র শিক্ষক সম্পর্ক যেটা সেটা কেমন?
2: ভালো।
0: সেটা ভালো, টিচাররা সব সময় তোমাদের খুব হেল্প করে, বেশ ভালো। মানে এই কলেজে পড়াশোনা করে তোমরা খুব খুশি, তাই তো? তাহলে তোমার নাম বলো, তুমি মানে তোমার ছোট ছোট যারা আছে তাদেরকে কি বলবে?
3: আমার নাম অঙ্কিতা বড়ুয়া, আমি সেকেন্ড সেমিস্টারে পড়ি। আর ছোট ছোট ভাই বোনদের বলতে চাই যে কলেজটা খুবই ভালো অন্যান্য কলেজের তুলনায়, স্যাররা আমাদের অনেক হেল্প করে।
0: মানে তুমি যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো সেটা সম্পূর্ণ কলেজ লাইব্রেরি এবং টিচারদের পড়াশোনার মধ্যে থেকেই পেয়ে যাচ্ছো, তাই তো? আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। তোমার নাম?
4: শিবরাজ পাল।
0: শিবরাজ পাল, কোন সেমিস্টারে?
4: সেকেন্ড সেমিস্টার।
0: সেকেন্ড সেমিস্টার। তো তোমার কেমন লাগছে কলেজ?
4: ম্যাম খুবই ভালো।
0: খুবই ভালো। তোমার বাড়ি কোথায়?
4: আমার বাড়ি অমরপুর।
0: অমরপুর। অমরপুর থেকে শান্তিবাজার এসে ভর্তি হয়েছে?
4: হ্যাঁ ম্যাম।
0: তাহলে কলেজের জন্য, কলেজ তো ভালো লাগছে, কলেজের জন্য তুমি কি কি করছো? কলেজটা তোমার, আমরা জানি কলেজ বা বিদ্যালয় মহাবিদ্যালয় আমাদের সেকেন্ড হোম বলি, তাহলে এর জন্য তুমি কি দায়িত্ব পালন করছো?
4: তো ম্যাম কলেজকে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এরপর মানে কলেজে যাতে কোনো মানে কলেজকে যাতে মানে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা ইয়ে করছি, কাজ করছি, আর পড়াশোনা ঠিকভাবে করে চালাচ্ছি এইসব কাজের ভিতরে।
0: ভালো লাগলো। তাহলে কলেজের জন্য, কলেজে কি করে ভালো থাকবে, কলেজের পরিবেশ কি করে ভালো থাকবে সেজন্য তোমরা কাজ করছো। তোমার নাম?
5: আমার নাম রানা প্রতাপ দেব।
0: রানা
5: প্রতাপ দেব।
0: প্রতাপ, আচ্ছা। তোমার বাড়ি কোথায়?
5: বাড়ি শান্তিবাজার।
0: শান্তিবাজার, তাহলে শান্তিবাজার কলেজেই পড়ছো? হ্যাঁ। তো তুমি কলেজের জন্য কি কি কাজ করছো?
5: কলেজের জন্য এনএসএস ইউনিট আছে, ওখানে কাজ করছি। এবং
0: তুমি এনএসএস ইউনিটের কাজ করছো? আচ্ছা।
5: সাথে তার পাশাপাশি কলেজে যেমন কালচারাল মিউজিক টিউটরের সাথে যুক্ত আছি,
0: তবলা
5: ইনস্ট্রুমেন্ট।
0: তবলা। কোন ইনস্ট্রুমেন্টটা তুমি?
5: তবলা।
0: তবলা, আচ্ছা। তবলা বাজাও?
5: হ্যাঁ।
0: তবলা পরীক্ষা দিচ্ছ?
5: হ্যাঁ দিচ্ছি, শেষ। এবং আপনাদের আকাশবাণীতে প্রোগ্রাম করছি।
0: আচ্ছা,
5: অ্যাকম্পানিস্ট হিসেবে
0: আকাশবাণীতে প্রোগ্রাম করছো?
5: স্যার কিছু নেই, এসে
0: আচ্ছা, খুব ভালো লাগলো। তো এনএসএস ইউনিটে তুমি আছো, তো এনএসএস এ তো অনেক দায়িত্ব থাকে?
5: অনেক থাকে,
0: পুরোপুরি হয়। তো সেগুলোতে তুমি কি কি করছো?
5: যেমন গ্রাউন্ড ক্লিয়ারিং, তারপর এনএসএস যে ক্যাম্প হয় 8 দিন ব্যাপী, তারপর উইকলি একদিন ক্যাম্প হয় আমাদের এখানে, একদিন
0: উইকলি একদিন ক্যাম্প হয়, মানে সানডেতে।
5: সানডেতে হয়, এবং অন্যবারে আমরা যদি আসি কলেজে ওই দিন হয় সাপাই বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস। ওই শান্তিবাজার মনোরমা অনাথাশ্রমে গিয়ে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করে থাকি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি এগুলি আমরা।
0: তাহলে গত বছর যে মানে বন্যাটা হয়ে গেল,
5: আমাদের এখানে একটা অ্যাক্টিভিটিস করলাম, একটা অনাথাশ্রমে গিয়ে কিছু বই খাতা, তারপর অন্যান্য রকম যে অ্যাসেসরিজ রয়েছে এডুকেশন এগুলো দিলাম। তারপর আমাদের এখানে বেতাগা যে লোকাল এরিয়া আছে, এখানে যে কিছু লোকজন আছে তাদের ঘরগুলো হারিয়ে গেছে, ওদেরকে সাহায্য করলাম আমাদের কলেজ থেকে।
0: ওদেরকে কিভাবে সাহায্য করে?
5: কিছু খাদ্য সামগ্রী, পরিশ্রম করে মানে পরিষ্কার করে দিলাম ওদের ঘর বাড়ি, এবং আমি ব্যক্তিগতভাবেও আমাদের এরিয়ার মধ্যে করলাম আর কি, আমাদের এনজিও থেকে করলাম।

0: আছে মানে ব্যক্তিগতভাবেও করেছে আর কলেজ তরফ থেকেও করেছে তোমার এনজিও আছে এনজিওর সঙ্গে যুক্ত কোন এনজিও
1: বিবর্তন সোসাইটি এন্ড কালচারাল অর্গানাইজেশন
0: আচ্ছা শান্তিবাজার
1: শান্তিবাজার
0: সেখান থেকেও কাজ করছো বাহ খুব ভালো লাগলো তুমি মানে পড়াশোনার সাথে সাথে সমাজের অনেক মানে গুরুত্বপূর্ণ কাজগুলো করছো সমাজের উন্নতির জন্য অনেকগুলো কাজ করছো বেশ ভালো লাগলো চালিয়ে যাও এবং তোমরাই তো দেশের ভবিষ্যৎ সব দিকটাই তোমাদের দেখতে হবে এখন থেকেই দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছো এবং সেই দায়িত্ব থাকবে এবং সফলভাবে করবে আশা করি তো এই এনএসএস ইউনিটে তুমি তো যুক্ত আছো আচ্ছা কোন সেমিস্টারে
2: আছো সেকেন্ড সেমিস্টার
0: তোমার বাড়ি কোথায়
2: কলসি
0: থেকে এখানে রোজ আসো না
2: আপ ডাউন করো
0: কতক্ষণ লাগে তোমার
2: জানি না এত
0: আচ্ছা তো এই কলেজে পড়াশোনা করে তোমার কেমন লাগছে
2: ভালো লাগছে
0: সব কিছু হয়ে যাচ্ছে না
2: হ্যাঁ
0: খুশি মানে এখানে পড়াশোনা করে তুমি জীবনে ভালোভাবে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে নেবে আচ্ছা তোমার নাম
3: লতিরং ত্রিপুরা
0: লতিরং তোমার বাড়ি কোথায়
3: বারেজ লক্ষ্মীছড়া
0: লক্ষ্মীছড়া তো তুমি কোন সেমিস্টারে আছো
3: সেকেন্ড সেমিস্টারে
0: আছো তো এই কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করে তোমার ভালো লাগছে তো
3: ভালো লাগছে
0: তো পড়াশোনাটা কেমন লাগছে মানে গ্রাজুয়েশনের কোর্সটা কেমন লাগছে এনপিতে আছো
3: এনপি আছে
0: তুমি সেকেন্ড সেমিস্টার তো
3: হ্যাঁ সেকেন্ড সেমিস্টার
0: তো এনপি মেজর সাবজেক্ট কি তোমার
3: বেঙ্গলি
0: ভালো লাগছে বেঙ্গলি পড়তে
3: ভালো লাগছে
0: আচ্ছা তো তুমি তোমার ছোট ভাই বোনদের কি বলবে এই কলেজে ভর্তি হতে বলবে তো
3: হ্যাঁ
0: আচ্ছা তোমার নাম বলো
4: মনিকা ত্রিপুরা
0: তোমার বাড়ি কোথায়
4: কোয়ফাং
0: তো এখানে ভাড়া থাকো
4: হ্যাঁ
0: আচ্ছা তোমার মেজর সাবজেক্ট কি
4: কক বড়
0: ভালো লাগছে পড়াশোনা করে
4: হ্যাঁ
0: এবার পরীক্ষা কেমন হয়েছে
4: ভালো হয়েছে
0: তাহলে আরো ভালো করে পড়াশোনা করবে এই কলেজে এসে পড়াশোনা করে তুমি তো খুব খুশি হ্যাঁ তোমার ছোট ছোট ভাই বোনদের বলবে তো এই কলেজে পড়াশোনা করার জন্য
4: হ্যাঁ ম্যাম
0: আচ্ছা তোমার নাম বলো
5: জুয়েল সাহা
0: এই কলেজে তো সব পড়াশোনা খুব ভালো হয় তোমার মেজর সাবজেক্ট
5: হিস্ট্রি
0: তো পড়াশোনার বাইরে কলেজে তো আরো অনেক কাজকর্ম হয় সেগুলোতে তুমি অংশগ্রহণ করো যেমন কালচারাল অনুষ্ঠান হয় স্বচ্ছতা হয় এনএসএস হয় এনসি হ্যাঁ কালচারাল কমিটিতে মানে তুমি কি করো
5: পড়াশোনা করো
0: না কালচারাল যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে তুমি কি করো
5: ডিজাইন করো
0: মানে
5: রঙের কাজগুলো করো
0: তার মানে পোস্টার যদি প্রয়োজন হয় সেগুলো
5: করো রং করে
0: তো তুমি রঙের কাজ মানে এই যে পেইন্টিংটা কবে থেকে ছোটবেলা থেকেই তো করছো এখন সেটা এসে আরো বড় আকারে কলেজে করছো তো তোমার এই কাজগুলো ভালো লাগে কলেজের জন্য করতে
5: ভালো লাগে
0: আচ্ছা খুব ভালো বেশ ভালো লাগলো সবাই খুব সুন্দর করে বলছে কে কি করছে তোমার নাম বলো
6: অনামিকা রিয়া
0: তুমি কোন সেমিস্টার
6: ফোর্থ সেমিস্টার
0: তো কলেজে পড়াশোনা কেমন লাগছে
6: ভালো লাগছে
0: ভবিষ্যতে তুমি কি হতে চাও বা এই কলেজ থেকে তুমি কি আশা করো
6: মানে ভালো করে পড়ি তারপরে ভালো চাকরি পাবো
0: ভালো করে পড়াশোনাটা হচ্ছে তোমার হ্যাঁ ভালো করবে আচ্ছা বসো তোমার নাম
7: আমার নাম
0: রাধিকারিয়া কোন সেমিস্টার
7: ফোর্থ সেমিস্টার
0: কি সাবজেক্ট কোন সাবজেক্ট মেজর
7: ফিলোসফি মেজর
0: ফিলোসফি পড়তে তোমার ভালো লাগে
7: হোমেন ভালো লাগে
0: তো তোমার মানে এই কলেজ থেকে তুমি কি আশা করো কি প্রত্যাশা
7: আরো ভালো করে পড়াশোনা করতে চাই
0: আরো ভালো করে পড়াশোনা মানে এই কলেজে পড়াশোনা করে তুমি খুব খুশি
7: হ্যাঁ
0: তাই তো ভবিষ্যতে

0: আর কি করতে চাও গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে? কি পড়বে কিছু চিন্তা ভাবনা করেছো?
1: হবে
0: কি পড়বে, কি পড়বে? বিএড করবে না এমএ করবে?
1: করতে চাই বিএড।
0: হ্যাঁ
1: করতে চাই,
0: করতে চাও, তাহলে খুব ভালো লাগছে। পড়াশোনার বাইরে আর কিছু করছো? পড়াশোনার বাইরে কলেজের জন্য
1: না,
0: মানে পড়াশোনাটাই করছো? লাইব্রেরিতে যাও, বই আনো। আচ্ছা খুব ভালো লাগলো। তোমার নাম বলো?
2: হস্তিকারিয়া।
0: বাড়ি কোথায়?
2: আদিপুর।
0: আরো কি উন্নতি চাও কলেজের, মানে আর কি কি করলে কলেজটা আরো সুন্দর হবে তুমি কিছু ভেবেছো? ভেবেছো না? যা আছে তাই যথেষ্ট। সত্যি কলেজ একদম মানে ওয়েল ডেভেলপড, খুব সুন্দর কলেজ, খুব সুন্দর কলেজ, সব কিছু এখানে আছে। তোমরা, আমি এসে তোমাদের অনেককেই পেয়ে গেলাম। এবার একটা রিসাইটেশন শুনে নি, খুব ইচ্ছে করছে একটা আবৃত্তি শুনতে। কে করবে, কে করবে? তুমি করবে, নাম বলো।
3: শুভ পরান্ন সবাইকে, আমার নাম প্রিয়া দাস, আমি গভর্নমেন্ট ডিগ্রি কলেজে পড়ি, আমার সেমিস্টার হলো সেকেন্ড সেমিস্টার। আমি আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই।
0: তুমিও কবিতা লেখো?
3: হ্যাঁ।
0: কবে থেকে?
3: এই ক্লাস 7
0: 6
3: হ্যাঁ
0: 7 থেকে লিখছো, তার মানে অনেক ছোট বয়স থেকে লিখছো। কতগুলো লিখে নিয়েছো?
3: তো 500 না 250 এরকম হবে।
0: 250?
3: হ্যাঁ। ডায়েরিও 3-4টা আছে আমার।
0: চারটে ডায়েরি আছে? তাহলে আমাদের একটা শোনা, সবাই শুনবে।
3: কবিতার নাম ইচ্ছে করে। খুব অনুভব করি সেই আমিটাকে, যে আমিটা ছোটবেলায় ঘুরে বেড়াতো নিজের মনে। খুব অনুভব করি ছোটবেলার বিদ্যালয়টিকে, যেখানে স্লেট হাতে বসে থাকতাম অবুজ মনে। খুব অনুভব করি জীবনের সেই ছোট বড় আচমকা হারিয়ে যাওয়া ধাপগুলিকে, যেগুলো হারিয়ে গেছে অজান্তে। কত তাড়াতাড়ি যেন বড় হয়ে গেলাম, যে আমি কথা বলতাম যা মাথায় আসে তাকে বলা হয় কথা বলো বুঝে শুনে। কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, যে ঘুরে বেড়াতাম নিজের মনে, সংসার বুঝতে বলে এই সময়ে। খুব ইচ্ছে করে সেই ছোটবেলায় ফিরে যেতে, নিজের নিজেকে আবার খুঁজে পেতে। নমস্কার।
0: খুব সুন্দর, সত্যি আমাদের সবারই ইচ্ছে করে সেই ছোটবেলাটায় ফিরে যেতে। আর যখন যারা ছোট আছে ওদের ইচ্ছে করে বড় হতে, তাই না? তুমি তো অনেক কবিতা লিখেছো, খুব সুন্দর লাগলো। আরো একটি কবিতা আবৃত্তি কর।
3: অর্থ যেখানে গুরুত্বপূর্ণ আজ, সুখের খোঁজ সেখানে অজুহাত। ব্যস্তময় যুগে আজ ব্যস্ত সবাই, সম্পর্কগুলিও যেন আজ থাকে ব্যস্ততার বাহানায়। মূল সবার নিঃস্বার্থটাই, কে মরেছে কে বেঁচেছে তার খেয়াল নাই। নিঃস্বার্থ সিদ্ধি সেখানে অধিক গুরুত্ব পায়। মানুষের চোখে মুখে আজ দেখা যায় লোভ রাগ অহংকারে পূর্ণমুখ হিংস্রতায়, যেখানে সম্মান ভালোবাসা খোঁজা বোকামির চরম পর্যায়। আজকের যুগে অর্থই যেখানে রাজা, সময় সম্পর্ক সেখানে প্রজা। সুন্দরত্ব ছিল সেই দিনগুলি, অর্থ মূল্যহীন ছিল যে দিন। নমস্কার।
0: তাহলে তুমি প্রচুর কবিতা লিখেছো এবং প্রত্যেকটা তোমার লেখা কবিতাই গুরুত্বপূর্ণ এবং অর্থ রয়েছে এর মধ্যে। খুব ভালো লাগলো, তুমি লিখো, আরো লিখবে, হ্যাঁ ছাড়বে না এই লেখাগুলো। তোমাদের সবার কেমন লাগলো ওর স্বরচিত কবিতা? ভালো লেগেছে তাই না? তাহলে ওকে আমরা সবাই আবার উৎসাহ দেব আরো ভালো করে, আরো অনেক অনেক কবিতা লিখে বইয়ের আকারে প্রকাশ করার জন্য। তাহলে আমরা ওর স্বরচিত কবিতা পড়তে পারব, তাই না? আমরা তো অনেক কথা বললাম, সবার কাছেই গেলাম। তো এবার

0: আলোচনা করছো তো ঠিকভাবে। আমরা আবার চলে গেলাম, আমরা এখানে এসে পেলাম, অনেকেই কবিতা লিখছে আজকে এখানে আসাতে আমরা জানতে পারলাম যে অনেক ছোট ছোট প্রতিভা মানে ছাত্রছাত্রী রয়েছে যারা কবিতা লিখছে নিজের করে খুব সুন্দর কবিতা। আমরা তোমার কাছ থেকে এবার আরেকটি কবিতা, স্বরচিত কবিতা। আমরা আবার চলে এলাম কৃপানন্দ দেবনাথের কাছে, ও মানে কবিতা লেখে অনেক ছোট বয়স থেকেই। আরেকটি কবিতা, ওর স্বরচিত কবিতা শুনবো।
1: কবিতার নাম হলো বাবাই দুনিয়া। বাবা তো বাবাই হয়, বাবা মানেই তো এই দুনিয়া। অদৃশ্য এক ছায়া হয়ে রয়, গভীর সমুদ্রের মতো ধৈর্য, বট গাছের মতন নির্ভরযোগ্য, বুকের ভেতর হাজারো কষ্ট তবুও মুখে থাকে হাসি। সকাল না হতেই মাঠে চলে যায়, বাড়ি ফেরে সন্ধ্যায়, রোদে পুড়ে ঝড়ে বৃষ্টি ভিজে আমাদের রাখে আড়াল করে। বাবার হাত ধরেই হাঁটতে শিখি, দুনিয়াকে আজ দেখতে পারি স্বপ্নগড়ে ডানা মেলি। পথ দেখায় নীরবে আমায়, বুঝা না তা বলা ভাসে। বাবা মানেই তো এই দুনিয়া, এই আকাশ, এই সূর্য, এই পৃথিবী। বাবা তো বাবাই হয়, ভালোবাসার যার সীমাহীন রয়, কখনো বন্ধু কখনো গুরু, আমাদের দুনিয়া আমাদেরই বাবা। নমস্কার।
0: খুব সুন্দর হয়েছে তোমার কবিতা। তাহলে শিক্ষাঙ্গনে আকাশবাণী আজ আমরা এলাম শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে। তাহলে আজকে আমাদের এখানেই কথা শেষ করতে হচ্ছে, তোমাদের সঙ্গে আবার কথা হবে অন্য কোনো একদিন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা রাখছি।
2: এতক্ষণ শুনলেন শিক্ষাঙ্গনে আকাশবাণী, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় ককবরক এবং বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসইর একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরিতে মাদ্রাজ এবং কানপুর আইআইটিকে সহায়তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ইবোলা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে একজন পদ্মশ্রী পাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও আজ নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর।
1: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months, diversified supplies

0: are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
1: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনসাধারণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সবসময় আলোচনা ও কূটনৈতিক পথে সমস্যার সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেন, ভারত সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
1: রাশিয়ায় সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিভে দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এর ফলে কিভের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70 জনেরও বেশি মানুষ আহত। ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি বিলা সেকারভা অঞ্চলে আঘাত হেনেছে। রাশিয়ায় অসামরিক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে মস্কো জানিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় চামন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 109,000েরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88% বেশি ভোট পড়ে সেখানে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE-র জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরির উদ্দেশ্যে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই আইআইটির বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট প্রক্রিয়াটির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং পোর্টাল ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। তথ্য প্রযুক্তির পরিকাঠামোর পরীক্ষা করে যথাযথ লগ ইন, ব্যবহারকারীর অ্যাক্সেস সিস্টেম, পেমেন্ট গেট গুলির যাতে নির্ভুল ও যথাযথ থাকে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই দেশগুলিতে যদি কোনো ভারতীয় বসবাস করেন বা বেড়াতে যান তাহলে তাঁকে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো খবর নেই। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমসের 4 সদস্যের একটি মেডিকেল টিম আজ ভোপালে প্রাক্তন মডেল এবং অভিনেত্রী তিশা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় 3 ঘন্টা ধরে চলে। আইনি স্তরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের কাছে দেওয়া হয়। এরপর ভোপালের ভদভদা শ্মশানে তিশার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তার পরিবার মেডিকেল টিমকে আরও ভালো করে একটি ফরেন্সিক, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করে তদন্ত করার জন্য অনুরোধ করে। প্রথমে ময়নাতদন্তের সময় যে বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে পরিবারের সদস্যদের দাবি, বিশেষ করে সেগুলি আবারও পরীক্ষা করার আবেদন জানান তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এ সংক্রান্ত ঘোষণা করেছিল। 2026-এ পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম সম্মানে ভূষিত হবেন। এরা হলেন চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবলিয়া কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়, খাদি জামদানি শাড়ির তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, চারু ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখোপাধ্যায়, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, উত্তরবঙ্গের সাহিত্যিক গম্ভীর সিং ইয়ঞ্জনে এবং সমাজসেবায় অশোক কুমার হালদার এবারে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। আসামের কবীন্দ্র পুরকায়স্থকেও জনসেবার জন্য মরণোত্তর সম্মানে এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশচন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর সম্মান প্রদান প্রসঙ্গে তার পুত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানালেন,
3: আমার বাবা এবছর মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এটি আমাদের কাছে যুগপৎ অত্যন্ত আনন্দের এবং গর্বের খবর। বাংলার মূলধারার নাট্যচর্চার সমান্তরালে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে ওনার যে নিরলস নাট্য সাধনা, তার এই নাট্য সাধনাকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত আনন্দের খবর। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বাবার এই সম্মান প্রাপ্তির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
1: ভারতের আবহাওয়া দফতর IMD পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিন ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন কিছু অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। IPL ক্রিকেটে আজ প্রথম খেলায় রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বেলা 3:30। মুম্বাই টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান করে। জবাবে ব্যাট করতে নেবে মুম্বাই 19 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে 173 রান করেছে। অন্য খেলায় আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হয়েছে 7:30। KKR টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিথিকা দেববর্মা তিনি নে কক্তমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শাখা উত্তর সালকা আমচাই তাবুক হাকতনি হামকানি সাকাংবাড়িয়ানি আমচাই বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তে মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও তিনি দিল্লি গতাল বাবাকনি পান্দাও মালাইখা খানা মিজোরামনি আইজল উত্তর সালকা আমচাইনি আ এ রিমুং মালমাতা আ করকনতুই আমজমু পান্দা যুগালি জাগানি তাবুক কক্তমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা উত্তর সালকা আমচাই তাবুক হা কতনি হামক্রাইনি সাকাংবাড়িয়ানি আমচাই কেন্দ্রনি মাঞ্জুমংতে উত্তর সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ানি ককবুখাল কাইসানো সোশ্যাল মিডিয়া ও যতবাই বাগৈ নাওই মন্ত্রীবক্রক তিনি অকক শাখা ককবুখালো কাঞ্চনজঙ্গানি সম্পদ কাইবা প্রাকৃতিক মানৈ মালমাতা হুকুমো বেড়াইখ্রি তে তুই সম্পদ বপ্তিখে সিকিমনি হামক্রাইও সামুং তাঙ্গৈতং তাই ভাইব্রেন্ট সিকিম 2047 নি লামা ফুনুগুই তংখা আব রমৈতি সাজাক্ষা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু খনা নৈশাই নৈচিদ বিশিনী পদ্মশকাত ইয়াফারনাই অবিশিব ভারত হাপাং বেবাগৈ কাইসারা থামচিসা পদ্মশকাত সাকলাইখা আবরুকনি বিশিং খবজাগ কাইবা পদ্মবিভূষণ কাইচিথাম পদ্মভূষণ তে কাইসারা চিথাম পদ্মশ্রী সকাত সকাত মান্নাই রগ্নি বিশিং খড়ক চিচুকু বুড়ে তে খড়ক চিদক থৈমানি ইয়াগুলো মানমানি সকাত বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তে মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও তিনি দিল্লি গতাল বাবাকনি পান্দাও মালাইখা পান্দাও হা কতর কাইনি বিশিং বানিয়া সকজাকনাই থক মাঞ্চুমংতে আমচাই নাইমুথাং নখবই জুদা জুদা বাবায় চুবা লাইমানো তাই বক্রা খেলাইতি সনাবাগৈ ফান রিজাখা পান্দানি উল ডক্টর জয়শঙ্কর সাকা ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রনি হালক কাইসা ফুয়ারজাক হায়ুংনি রায়দাতেই চুবা লাইমুঙ্গ সাম্পলি খেকলাইকা ব দাতি দদ্র বানিয়া কক খেলাইমুং পাইরেনানি সকজাকনাই থকনি বাবায় চুবালাইমং বাং রেনানিতে নাইমুথাং গনাং তুয়ুং বানিয়ানি নাংমানি সাকা ফান বুকশিনকা
1: ইন্ডিয়া এন্ড দ্য ইউনাইটেড স্টেটস হ্যাভ কমন ইন্টারেস্ট বাট দে অলসো ফেস শেয়ার্ড চ্যালেঞ্জেস প্রমিনেন্ট অ্যামাং দেম ইজ টেররিজম আওয়ার পজিশন ইন দ্যাট রিগার্ড ইজ ভেরি ক্লিয়ার ইট ইজ ওয়ান অফ জিরো টলারেন্স উই অ্যাপ্রিশিয়েট দ্য স্ট্রং কোঅপারেশন বিটুইন কনসার্নড এজেন্সিস অফ আওয়ার টু কান্ট্রিজ ইন দিস ডোমেইন I particularly recognized the extradition from the United States to India last year of a key planner of the 2611 Mumbai attacks. Our two countries will intensify cooperation bilaterally as also in relevant international forums. We will continue to collaborate closely on countering illegal trade in narcotics.
0: মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও ভারত ন যুক্তরাষ্ট্র নি সিকাংবাড়িয়ানি চুবালাইনে হিনে খুরসাকা বসাকা সামুং সিত্রাকা সুমংতে সকজাকনাই থগনি বাবায়ো ও হা কতর কানিনি বিশিং রায়দাতে গথকলাইমা তঙ্গ হাপাং কতরকুক কবাংকুক লুকুরক নাইমা ইয়াচাকমা বাগৈ বিবিজি রামজি কেরং নৈশাই নৈচিবানী খবজাক পুইলা বেরেমনি রায়দা বিটি মিয়া কারিখা কামি হামক্রাই ককচংলাই নক সাকা জেসা বরক দাইজক গরংজাক এবা মথা বুসকাং জুন তালনি নৈচিসানি বিশিং অ পুইলা বেরেমনি রায়দা বিটিনি কক সাকা কাশুমং এবা কক বিটি রিউই মানানো খুরসাইমানো বিকশিত ভারত জি রামজি কেরংনি নাহারমুং অংখা বিশাও সালসারা সামুংনি মানথাইন বাংরিউই বিশাও সালসারা নৈচিবা খেলাইনানি অ কেরং বুসকাং জুলাই তালনি সাল পুইলানি সেমি হা কতর গনাঙ্গৈ সামুঙ্গ ফুনুক জাগানো পশ্চিমবঙ্গনি ফলতা বিধানসভা আচুকথানি চংফিরমুঙ্গ ভারতীয় জনতা পার্টিনি বাতানে দেবাংশু পান্ডা কপ্লাইংখা মুচাং পান্ডা সা রাশাই চুকুসাইনি কবাং বোটমানি কপ্লাইংখা সিপিআইএমনি বাতাইনাই শম্ভুনাথ কুর্মী নৈচি ব্রুই সাই দক রানি কবাং বোটমানি উলনি রেমতঙ্গ কংগ্রেসনি আব্দুল রাজ্জাক মোল্লা উলথাম রেম তাই তৃণমূল কংগ্রেসনি জাহাঙ্গীর খান উলব্রি রেমতঙ্গ ইবুলা ককপ্রংমানি আচাইচাক হালগো হাপাং ভারতনি যত লুকুরকন উলনি দাগিমুং রিয়াশাক আফ্রিকানি কঙ্গো উগান্ডাতে দক্ষিণ সুদানো বেড়াইয়া তংনা বাগে ককচাপ রেখা আবনো কারি তাবুক ও হা কত রোগ তংনাই এবার বেড়াইনা থাংনাই ভারতনি লুকুরকন আরুনি তাং সংবাই দাগিচাক লুকু সাকাম রায়দা মানে ওই চলিনানিতে আলাইদা হজাকমুং রেগৈ তংনা বাগে দাগিখা শাক হামতে নুকুং হামক্রাই কক চংলাই নক সাকা ভারত তাবুক জোড়া ইবুলা বেমারি নুকজাক মানে ককতমা গরেখু আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী কক্তমানে আপডেট মান্না বাকে লগ ইন খেলাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউবও নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মান্নাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকও AIR নিউজ আগরতলাতে ইউটিউবও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো কেন্দ্রনে আ এরিমুং মালমাতাতে দুধ শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিংহ না মিজোরামনে আইজলো উত্তর সালকা আমচাইনি আমচাই আমযুগমং পান্ডা ও আচুক ফাংনি সামং তাঙ্গানে অ পান্ডানি নাইমুং অংখা উত্তর সালকা আমচাই কিটিংগৈ আ মালমাতাতে দুধ নতুই জুদা জুদা তাংবো তাংতে সামংবো তাংন আমযুগৈ নাইজাগানো আর আ খলাইনাই রোগনি হামক্রাইতে আ জিমুংনি হামক্রাইনো তুইব ককলাম অঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা শালমারি ককতিশালনি ফুংদামচিসাও আকাশবাণী নে মন কি বাত পান্ডাও হা কতরতে বুইহা কত নিলুকুরক বাই কগলাম শালায়ান অবঙ্গানে মন কি বাত পান্ডানে ফিল সারা থামচি ব্রিবেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত রহনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরামো এবার নমো এপস লুকুরকনি ওয়ান সুমুরগ্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বার কল খেলাই দি হিন্দি এবার ইংরাজি বাই ওয়ান সুমুরগ্ন রেকর্ড খুলাই মানানো আবনো কারইব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আপতইব এসএমএস খেলাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসগাং শাল নই চিচুকু জরা ফিয়কজাক টঙ্গানো ফিট ইন্ডিয়া সামং বুতাঙ্গ তিনি আগরতলাও সাইকেল র্যালিতে যোগ ব্যায়াম যুগালিখা আসাম রাইফেলস তিনি আসাম রাইফেলস নিয়ে আগরতলা গ্যারিসানো যুগালিজাক ও সামং বুতাঙ্গ বাহিনী নিয়ে জুদা জুদা র্যামনি খড়ক বাচি জোয়ান মানজাখা ও সাইকেল র্যালি আগরতলা গ্যারিসন নিসেমি শালবাগান জোড়া যুগালিজাখা আসাম রাইফেলস নিবু খাকতে সাজাখা ফিট ইন্ডিয়া সামং বুতাং বসং ওয়ানসুক মুম্বাই গদালজাকরি ওই বাহিনী নিয়ে জোয়ান রোগনি বিশিং শাক হামতে ফিটনেস হুকুমো সেনামৈতি সেনাবাগৈ ও শাকথার মুং ইয়াগো নাজ কেন্দ্রহাপাংনি ফিট ইন্ডিয়াতে খেলো ইন্ডিয়া বসং সামং বুতাংন রুগে বিএসএফ নি সারা চুকু চিচুকু ব্যাটেলিয়ানে শাক থার্মা বাই তিনি কৈলাসহর বাইসাইকেল র্যালি যুগালি জাখা কৈলাসহর নি উনকুটি নি ট্রেকিং পয়েন্ট নি সেমি কৈলাসহর ধর্মনগর লাহার ও রেলিনো যুগালি জাখা রেলিনো চেঙ্গে রেখা ব্যাটেলিয়ানে কমান্ডেন্ট অতুল সাইনি ও সামং বুতাঙ্গ বিএসএফ নি চেলাতে বুড়ি জওয়ান রক মানজাক ফাইকা আগরতলানি কৃষ্ণনগর তংনায় প্রদেশ বিজেপি তাংনগ তিনি প্রদেশ মহিলা মোর্চানি মথানি ককলাম পান্ডা যুগালি জাখা পান্ডাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী তৈফাংবাই হাপাংনি বিশি চিনি পুংমানো রুগেই জুদা জুদা সামং বুতাংনতেই ককলাম অংখা আর মানজাখা প্রদেশ বিজেপি কাসকু রাজীব ভট্টাচার্য মহিলা মোর্চানি কাসকুযুগ মিমি মজুমদার আকর্ষণ ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ তিনি আগরতলা ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতন রেমচিনি রিংনগ বাই থাংমো চুঙ্গুই থৈরিমা শিবির কাশা যুগালিখা আর মানজাখা সাংসদ রাজীব ভট্টাচার্য কর্পোরেটর রত্না দত্ত শিবির যতই খড়ক ব্রই চিনি নিয়ে বাই থাং মুচুঙ্গুই থৈরি লাইখা তাবু নবার তৈবার নিয়ে ককতুমা বুসকাং দামনুই চিপ্রিয় হাস্তিনী শালথাং জেলা ধলাই উনকুটি খুয়াই উত্তরতে সিপাহীজলা জেলা ফেরাঙ্কগুই দামো ব্রুইচিনি সিমে বাছি কিলোমিটার দৌই নবার শিবসাই মানো তে ওয়াতে ওয়াউই মানো হুনে হজা খেলাই রিখা নবার তুইবার নাইখুংনি বুখাকতে খনাতুংমারি টঙ্গানো সাকাও থামচি বা ডিগ্রি তাই খামাও নৈজি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি টংমানি সাকাও থামচি থাম দশমিক নৈ তে খামাও নৈজি নেই দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস পাইথাগো ককতমা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা উত্তর সালকা আমচাই তাবক হা কতনি হামক্রাইনি সকাংবাড়িয়ানি আমচাই বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তে মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও তিনি দিল্লি কতালো বাবাকনিনি পান্ডাও মালাইখা খানা মিজোরামনি আইজলো উত্তর সালকা আমচাইনি আ এরিমু মালমাতা আকরগ্নতে আমযুগমুং পান্ডা যুগালি জাগানো ককবর ককতুমা তিনি নিবাগে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানে খেনা ফুং দামস নেতামই সতী ব্রীজিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া জাতীয় কর্মসূচির অধীনে বিএসএফ ও আসাম রাইফেলসের উদ্যোগে রাজ্যে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত। আগামী 24 ঘণ্টায় রাজ্যের 7 জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এই বছর ভারত সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে 19 জন নারী এবং 16 জনকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, পদ্ম পুরস্কার যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে অন্যতম। 1954 সালে প্রবর্তিত এই পুরস্কারগুলি প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঘোষণা করা হয়। এই পুরস্কারের উদ্দেশ্য হল বিশিষ্ট কাজের স্বীকৃতি দেওয়া এবং এটি শিল্পকলা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, জনবিষয়ক এবং বাণিজ্য ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্র ও শাখায় অসামান্য এবং ব্যতিক্রমী কৃতিত্বের জন্য প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে আজ প্রধানমন্ত্রী একথা উল্লেখ করেন। প্রবন্ধে কাঞ্চনজঙ্ঘার 5টি সম্পদ, প্রাকৃতিক ঐশ্বর্য, জীববৈচিত্র্য, সংস্কৃতি, পর্যটন ও জলসম্পদ কিভাবে সিকিমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভাইব্রেন্ট সিকিম 2047-এর পথ দেখাচ্ছে তা তুলে ধরা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলে। তিনি দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করা, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং নিরাপদ সামুদ্রিক বাণিজ্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন।
1: India and the United States have common interests, but they also face shared challenges. Prominent among them is terrorism. Our position in that regard is very clear. It is one of zero tolerance. We appreciate the strong cooperation between concerned agencies of our two countries in this domain. I particularly recognized the extradition from the United States to India last year of a key planner of the 2611 Mumbai attacks. Our two countries will intensify cooperation bilaterally as also in relevant international forums. We will continue to collaborate closely on countering illegal trade in narcotics.
0: এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং জ্বালানি ক্ষেত্রে দুই দেশের কৌশলগত সমন্বয় রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই কে ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করার জন্য আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসসির ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল সংক্রান্ত বিভিন্ন ঘটনা এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের উত্থাপিত উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে আইআইটির বিশেষজ্ঞ দল সিস্টেমগুলির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং বিশেষভাবে পোর্টালের স্থিতিশীলতা ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রী রাজীব রঞ্জন সিং আগামীকাল মিজোরামের আইজলে উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করবেন। এই সভার প্রধান উদ্দেশ্য হবে উত্তর পূর্বাঞ্চল জুড়ে মৎস্য, পশুপালন এবং দুগ্ধ খাতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা। মৎস্যচাষীদের কল্যাণ ও জীবিকা উন্নয়নের ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেলও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার সমস্ত ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তাছাড়া বর্তমানে এই দেশগুলিতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে এখন পর্যন্ত ইবোলা রোগ প্রাদুর্ভাবের কোনো খবর নেই। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য বিভিজি রামজি আইন 2025 অধীনে খসড়া বিধিমালা গতকাল প্রকাশ করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, অংশীজন, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালার ওপর আপত্তি বা পরামর্শ জমা

0: যেতে পারবেন। বিকশিত ভারত জিরামজি আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 প্রতিস্থাপন করেছে। নতুন এই আইনের লক্ষ্য হল একটি অর্থবছরে বিধিবদ্ধ কর্মসংস্থান নিশ্চয়তা সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। বিকশিত ভারত জিরামজি আইনটি আগামী 1 জুলাই থেকে দেশের সর্বত্র কার্যকর করা হবে। ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ আজ আগরতলায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর রত্নাদত্ত। শিবিরে 42 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাংশু পাণ্ডা বিপুল ভোটে জয়লাভ করেছেন। শ্রী পাণ্ডা 1,09,000 বেশি ভোটের ব্যবধানে এই আসনে জয়ী হয়েছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী শম্ভুনাথ কুর্মী 40,600 বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা তৃতীয় হয়েছেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া জাতীয় কর্মসূচির অধীনে বিএসএফ এর 199 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আজ কৈলাসহরে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল ভাবনা ছিল ফিটনেস কি ডোজ আধা ঘন্টা রোজ। কৈলাসহরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন 9 কোটি ট্রেকিং পয়েন্ট সংলগ্ন কৈলাসহর ধর্মনগর সড়কপথে এই বাইসাইকেল র্যালি শুরু হয়। বিএসএফ এর 199 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অতুল সাইনি পতাকা নেড়ে র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট দেবেন্দর কুমার সহ পদস্থ আধিকারিকেরা। এই কর্মসূচিতে বিএসএফ এর পুরুষ ও মহিলা জওয়ানরা অংশগ্রহণ করেন। র্যালিটি দীর্ঘ প্রায় 11 কিলোমিটার পথ পরিক্রমা শেষে টিলাবাজার বিওপিতে গিয়ে শেষ হয়। ফিট ইন্ডিয়া আন্দোলনের কর্মসূচিতে আজ আগরতলায় সাইকেল র্যালি এবং যোগব্যায়াম আয়োজন করেছে আসাম রাইফেলস। আজ বাহিনীর আগরতলা গ্যারিসনে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 50 জন জওয়ান অংশ নেন। সাইকেল র্যালিটি আগরতলা গ্যারিসন থেকে শালবাগান পর্যন্ত অনুষ্ঠিত হয়। আসাম রাইফেলস জানিয়েছে, ফিট ইন্ডিয়া আন্দোলনের জাতীয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীর জওয়ানদের মধ্যে সুস্থতা ও ফিটনেসের সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলম অভিমুখে এগিয়ে আসছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 26 মে কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যায় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে আরও বলা হয়েছে যে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব অংশে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব অংশে প্রবেশ করতে পারে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ধলাই, উনকোটি, খোয়াই, উত্তর এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া জাতীয় কর্মসূচির অধীনে বিএসএফ ও আসাম রাইফেলসের উদ্যোগে রাজ্যে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের 7 জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী মিলনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 3.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের আজকের রবিবারের আড্ডার বিষয় তীব্র দাবদাহের মাস বৈশাখ জ্যৈষ্ঠ, তবু দগ্ধ দিনে আত্মজন আমাদের মুগ্ধ করে, শীতল করে, প্রাণে এনে দেয় অবারিত শান্তি। তাই আজও সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের ফোন লাইন একটু মনে হচ্ছে ঠিকভাবে কাজ করছে না। ফোন করবেন 8731875545 এই নাম্বারে।

0: শ্রোতা বন্ধুরা ফোন করবেন 8731875545 এই নাম্বারে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
1: না, আপনাকে শুনতে পাচ্ছি না।
0: আমাকে শুনতে না পারলে তো কথা বলতে পারবেন না।
1: রেডিওটা শুনতে পাচ্ছি।
0: রেডিওতে আমাকে শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ।
0: আচ্ছা, নাম বলুন আপনার।
1: রতন দাস।
0: আমাদের আজকের বিষয় জানেন তো, রবিবারের আড্ডার বিষয়?
1: হ্যাঁ হ্যাঁ,
0: বিষয় শুনেছেন? নজরুল, তীব্র বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস, এ দুই কবির জন্মমাস। বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মমাস, আর জ্যৈষ্ঠ মাস আমরা কিছুদিন অর্থাৎ আর একদিন পরেই পালন করব কবি নজরুলের জন্মদিন। এই দগ্ধ দিনেও আমাদের একটা শীতলতা এনে দেয় দুই কবির সৃজনশীলতা, তাদের কবিতা, গান, তাদের স্মৃতিচারণ। এই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান।
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো,
0: আপনি আমাকে রেডিওতে শুনতে পাচ্ছেন কি?
1: হ্যাঁ হ্যাঁ,
0: রেডিওটা ঠিক করে শুনুন।
1: আমি আপনার রেডিওটা শুনতে পাচ্ছি।
0: আচ্ছা, আমাদের আজকের বিষয় হলো এই যে তীব্র দাবদাহ বৈশাখ জ্যৈষ্ঠ দুমাস, এই দুই দগ্ধ দিনে আমাদের সঙ্গী দুই আত্মজন রবীন্দ্রনাথ আর নজরুল, যাদের কবিতা, গান, যাদের স্মৃতিচারণ আমাদেরকে একটু শান্তি এনে দেয়। তাঁদের কথা নিয়েই আজকের আমাদের আলোচনা, আড্ডা। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল।
1: ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি। জানি না আপনি আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা।
0: আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি।
1: আচ্ছা, তাহলে আমিও আপনাকে রেডিওতে শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ, আপনি রেডিওতে শুনুন আমাকে।
1: হ্যাঁ, তো আজকে আবার আমি রবীন্দ্রনাথ।

0: আমি এই প্রসঙ্গে একটু বলি,
1: বলুন।
0: বিভিন্ন রাজ ছাড়া আমাদের জীবনের কোনো কাজ আমরা সঠিকভাবে পালন করতে পারছি কিনা, এটাই আমাদের কাছে, আমার নিজের কাছে এটা একটা সংশয় আছে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের জীবনের এমন কোনো দিক নেই যেটা উনি ওনার কাজ কর্মের মাধ্যমে, লেখনের মাধ্যমে
1: ছুঁয়ে যাননি,
0: সেটাকে স্পর্শ করে জাননি।
1: ঠিক
0: তো এটা অনেকেই হয়তো বুঝতে পারেন না, কারণ ওনার ভাষাটা এটা তো সর্বজনগ্রাহী নয় আমি মনে করি। লোক সঙ্গীত এর মধ্যে সকলকে যেভাবে আকৃষ্ট করা যায় সেভাবে উনি করতে পারেননি।
1: আমরা এইভাবে তুলনা করতে পারবো না। আপনি লোকসঙ্গীতের সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করছেন,
0: না না আমি তুলনা দেখছি না,
1: তারপর
0: আমি বলছি আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে একটা রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম যখন চলে অনেকেই কিন্তু এই প্রোগ্রাম থেকে চলে যান, কারণ সেটা মর্ম কথা সেটা ওরা বুঝতে পারেন না। এত মর্ম কথাযুক্ত সঙ্গীত উনি রচনা করে গেছেন, যেগুলি একটু শিক্ষিত ব্যক্তি ছাড়া
1: রবীন্দ্রনাথের গান সবাই সবাই বুঝতে পারেন, রবীন্দ্রনাথের গান বুঝতে পারেন না। রবীন্দ্রনাথ সহজ সরল ভাষায় গান লিখে গেছেন, সেই ভক্তিমূলক গান থেকে শুরু করে দেশাত্মবোধক, প্রেম পর্যায়ের গান বলুন, পুঁজি পর্যায়ের গান বলুন, সমস্ত গান রবীন্দ্রনাথের গান। দুর্বোধ্যতা কী আছে রবীন্দ্রনাথের গানে? এটা আপনি কিভাবে অনুভব করছেন যে রবীন্দ্রনাথের গান দুর্বোধ্য, শিক্ষিত সমাজ ছাড়া রবীন্দ্রনাথের গান বুঝতে পারবে না? আপনি কিভাবে বলতে পারছেন যে রবীন্দ্রনাথের গান শুনতে চায় না, অনুষ্ঠান হলে রবীন্দ্রনাথের গান বাজনা মানুষ চলে আসে? আপনার কি অভিজ্ঞতা আছে এরকম যে এমন একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান চলছে, শিল্পীরা গান গাইছেন আর মানুষ বেরিয়ে চলে গেছে?
0: না, এটা আমি বলছি কোন একটা প্রোগ্রাম সর্বসাধারণের জন্য যখন,
1: রবীন্দ্রনাথের গান আজকে দূর দেশের জাতীয় সঙ্গীত।
0: হ্যাঁ হ্যাঁ আমি এটা জানি,
1: রবীন্দ্রনাথের গান, রাখিমন্দনের গান, এমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে, কোথায় রবীন্দ্রনাথের গানের দুর্বোধ্যতা আমি তো বুঝতে পারছি না।
0: না আমি এটা বলতে চাইছি না যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করতে চাই না,
1: না আপনি ছোট করবেন কেন? আপনি ছোট ছোট করার কে আপনি?
0: না আমি কেউ নই, আমি কিন্তু রবীন্দ্র ভক্ত। আমি আপনাদের রেডিও ছাড়াও আমি টিভিতেও কিন্তু প্রায় প্রত্যেক দিন 8টার সময়
1: আমাদের এক পাশে রবীন্দ্রনাথ, এক পাশে নজরুল। আপনি দেখুন তাদের সৃষ্টি।
0: না না, আমি রবীন্দ্রনাথের বিষয়টা একটু শেষ করিনি। আমি কিন্তু প্রত্যেক দিনই সোম থেকে বৃহস্পতি তিন দিন চার দিন আমি সকাল 8টা থেকে 9:30 অবধি রবি ঠাকুরের গান নিয়েই ব্যস্ত থাকি। আর বিশেষ করে আপনাদেরকে বলছি, 10টার সময় রাত 10টায় যে বিবাহ অনুষ্ঠান না হয়, সেই বিবাহ অনুষ্ঠানটা কিন্তু অনেকেই শুনতে চায় না। কোনো প্রতিবাদও করছি না আমি এই সম্পর্কে, তবুও আমি বলছি।
1: আপনার কি মতামত, এটা কি উঠিয়ে দেওয়া উচিত বিবাহ অনুষ্ঠানটা? না না, এই বিবাহী অনুষ্ঠানটা কি তুলে দিলে ভালো হবে? এখানে ধরুন অন্য কোনো গানের,
0: এটা আমি বলছি রাত 10টার সময় না দিয়ে এটাকে আরো আগে দেওয়া যায়। যেমন আপনারা সকাল না, সন্ধে 7:05
1: তখন দেওয়ার জন্য না? ঠিক আছে, আপনার সঙ্গে তো আর সময় দেওয়া যাচ্ছে না, আপনাকে অনেক কথা বলেছেন আপনি, খুব ভালো লাগলো। ভালো থাকবেন। রবীন্দ্রনাথের রাত 10টায় যে বিবাহবাড়ি অনুষ্ঠান, সেখানে রবীন্দ্রনাথের যে গানগুলি বাজা প্রয়োজন বা বাজানো উচিত সেগুলিই বাজে। আমরা দুই কবির গান দিয়েই, দুই কবিরকে নিয়েই আজকের আলোচনা। আপনার উচিত ছিল নজরুলকে একটু ছুঁয়ে যাওয়া। সুতরাং দুই কবিকে মনে রেখেই আমরা একটা গান দিয়ে শুরু করেছি। আপনি শুনুন, পুরো অনুষ্ঠানটা শুনুন, তারপরে ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ সময় আপনাকে দিলাম কথা বলার জন্য, এই জন্য আপনি ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক কথা হলো, শ্রোতা বন্ধুরা তো কথা বলবেনই। আরেকজন আছে, হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, নাম বলুন। তাপস মহাজন, শান্তিবাজার থেকে। বলুন, আমাদের আজকের বিষয় হলো রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে।
2: আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ এবং নজরুল, কবি নজরুল ইসলামকে নিয়ে। তো রবীন্দ্রনাথ এমন একটা কবি যে গানগুলো বাজলে জীবনের সঙ্গে মিলিয়ে গানগুলোর মধ্যে কিছু না কিছু মিলিয়ে।
1: ঠিক ঠিক ঠিক, এক সুন্দর কথা বলেছেন। রবীন্দ্রনাথের গান আমাদের জীবনে।
2: হ্যালো,
1: বলুন।
2: আমি যখন একটু ভাবি গানটা শুনে, তখন অনেক কিছু মানে একদম জীবনের কাহিনীর সঙ্গে মিস দেখতে পাই। শুনছেন স্যার?
1: শুনছি। সুখ দুঃখ আনন্দ বেদনা প্রেম অপ্রেম পুজো সবকিছুর মধ্যেই রবীন্দ্রনাথের।
2: হ্যাঁ, নজরুল হচ্ছে এমন একটা কবি তখনকার সময়ে বিদ্রোহী কবি।

0: শেষ স্বাধীনতার জন্য বিদ্রোহ। ইংরেজদের যখন আমাদের ভারতবর্ষ ছিল তখন ভারতে জনগণের মনে যেহেতু বিদ্রোহ ভাবটা আসে, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ যেন আসে, সেরকম গানগুলা তৈরি করেছে। তো
1: গান কবিতা নজরুল
0: তুলনায় হতে পারে না। আমি আমার নিজের পার্সোনাল চিন্তাধারা থেকে বলছি, আমি যখন শিক্ষা বিভাগে প্রাইমারি শিক্ষক হিসাবে প্রথম চাকরিতে জয়েন করি, তখন আমার হাতে একটা সঞ্চয়িতা বই আছে।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা পড়তে পড়তে আমি যেন কোথায় যেন ভেসে যাচ্ছি বা ডুবে না কোথায় জানি আমি ছড়িয়ে যাচ্ছি মনে হলো। এত জ্ঞান সম্পন্ন এক একটা শব্দ, আমি নিজে যেমন কোথায় হারিয়ে যাচ্ছি, আরে বাবা উপর সমুদ্রে ডুব দিয়েছি এমন মনে হয়। তো যতটুকু সম্ভব করলাম, কারণ নিজের ব্যালেন্সটা কোথায় জানি চলে যাচ্ছে এমন, এতই সাগর ওনার কথায়, এতই সাগর। আর আর নজরুলের ব্যাপারে বলতে গেলে, যেমন কান্ডারি হুঁশিয়ার, এটা বাদ দেওয়া যায় না।
1: নজরুলের অজস্র কবিতা আছে, অজস্র গান আছে। নজরুল একদিকে আপনি ঠিকই বলেছেন বিদ্রোহী কবি, আরেকদিকে প্রেমের কবি, সম্প্রীতির কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। একটা বৈচিত্র্যময় কবি কাজী নজরুল ইসলাম। আপনি দেখুন একটা কোনো এই যে ভক্তিমূলক গান নজরুলের, ঠিক ঠিক একদম ঠিক বলেছেন। এক এক মানে মেজাজ একটু অন্যরকম, মানে নজরুলের গান আর রবীন্দ্রনাথের গান আধুনিক গানের অনেকটা আধুনিক গানের মতোই নজরুলের গান। ঠিক,
0: ভগবান কৃষ্ণকে নিয়ে, রাজাকে নিয়ে যে সমস্ত গানগুলো গেয়েছেন নজরুল, এগুলি সত্যি এগুলি অমূল্য।
1: একটা গানকে শুনবেন নজরুলের, রাধা কৃষ্ণকে নিয়ে যে নজরুলের গান, একটা গান শুনবেন,
0: ও গান শুনি স্যার,
1: এখন শুনবেন, একটা শোনাবো আপনাকে।
0: হ্যাঁ শুনুন স্যার, খুব ভালো হবে।
1: রাধা কৃষ্ণ গগনে কৃষ্ণ মেঘ দোলে, এখন তো বৃষ্টিও হচ্ছে, ঠিক আছে ঠিক আছে,
0: এটা আমরা রেখে দিচ্ছি স্যার।
1: আচ্ছা গান শুনবেন?
0: ও গান শুনবো,
1: শুনুন, ভালো থাকবেন।
0: নমস্কার
1: স্যার, নমস্কার আপনাকে, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার।
0: নমস্কার।
1: আমি কলসি থেকে গোপাল মহাজন বলছি।
0: হ্যাঁ গোপাল বাবু,
1: আজকে রবীন্দ্রনাথ এবং নজরুল সম্বন্ধে, তারা দুইজন সম্বন্ধে বলছেন আর কি, যা কিছু বলার।
0: তাদেরকে আমরা একটু স্মৃতিচারণ করছি আর কি। ঠিক,
1: আমরা প্রথমে বলি, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি এবং নজরুলকে আমরা সম্মান করি। রবীন্দ্রনাথ নদীর পাড়ে বসে ছড়া লিখে গেছে, উষ্ণতা, আর্দ্রতা, সহিষ্ণুতা সবকিছুতেই রবীন্দ্রনাথ নিজের অভিজ্ঞতা থেকে আজ আমাদের মনের ভিতরে গেঁথে দিয়েছে। এই শুধু রাজ্য নয়, পৃথিবী নয়, ভারতবর্ষ নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে রবীন্দ্রনাথের নাম অমর, আজও অমর। উনি চলে যাইতে পারেন, ওনার আত্মার সদগতি আমাদের, আজও আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন ছড়া, বই, নাটক পাওয়া যায়, বাইরে বাইরে যেগুলো আমরা দেখি সব রবীন্দ্রনাথ। আর নজরুল, উনি বিশ্ব যে নজরুল সঙ্গীতের ভিতরে উনি সর্বশ্রেষ্ঠ। উনি যদি মুসলিম হইও আমাদেরকে যে সম্মান দিয়ে গেছে, লেখাপড়ার ভিতরে যে টাইমের অভিজ্ঞতাটা, যেটাই যে এতটুকু সাধ্য মতো পেয়েছেন, ওনার
0: একদম
1: নামও বিশ্ব ব্রহ্মাণ্ডে স্থিতি হয়ে আছে, কাজী নজরুল ইসলাম।
0: খুব ভালো বলেছেন।
1: খুব সুন্দর দুইজন,
0: ইভেন একজন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে,
1: হ্যাঁ হ্যাঁ
0: বৈশাখ
1: হ্যাঁ
0: মাসে তার নাটু জল থাকে,
1: বৈশাখ মাসে থাকে জল থাকে, পার হয় যাই গরু, পার হয় গাড়ি, দুই চার উঁচু চার,
0: বাহ বাহ, এখনো স্মরণে আছে।

0: আপনি তো আপনি তো নদীর পাড়েই আছেন, ঠিক না? পরিবেশটা এরকমই। ঠিক ঠিক ঠিক
1: আমরা প্রায় তাদেরকে সবসময় স্মরণ করি, সবাই সামনের দিকে এবং আগামীতে তারার দিকে দেখানো।
0: এখন হ্যাঁ, ছোটরা পড়ে তো, হে কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, বাতাবি লেবু। হ্যাঁ ঠিক আছে,
1: নমস্কার
0: নমস্কার আপনাকেও, ভালো বলেছেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।

0: দেখুন কি সুন্দর বলে গেছেন রবীন্দ্রনাথ সম্পর্কে। প্রথমে একজন বললেন যে সাধারণ মানুষ রবীন্দ্রনাথ নাকি কিছু বোঝেন না, আর এই ব্যাপারে বলবেন না। হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো হ্যালো,
1: বলছি
0: হ্যাঁ কে বলছেন?
1: পূর্ব কলাবাড়ি থেকে বলছি,
0: নাম বলুন।
1: চার্লি কর্মকার।
0: হ্যাঁ চার্লি, নমস্কার চার্লি বাবু,
1: আপনাকে
0: স্বাগত
1: নমস্কার,
0: জানাচ্ছি। নমস্কার আপনাকে।
1: আপনার সহকর্মীদের নমস্কার এবং শ্রোতা বন্ধুদের নমস্কার জানাই।
0: হুম হুম
1: আমি প্রথমে একটু দুঃখের কথা বলি, আমি প্রত্যেক দিনই ফোন করি কিন্তু বারে বারে বলে আউট অফ নেটওয়ার্ক, আউট অফ নেটওয়ার্ক, নেটওয়ার্কটা পাওয়াতে আমি খুব খুশি হয়েছি।
0: বাহ।
1: আজকের যে টপিক,
0: হুম হুম
1: আপনাদের প্রত্যেকটা টপিকই আমার কাছে খুবই হৃদয়গ্রাহী। আজকে একজন দুইজনেই সূর্য আবার দুইজনের চন্দ্র আমার চিন্তায়।
0: ঠিক।
1: রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার বাল্যকালে কবিতা লিখতে শুরু করেছেন, জল পড়ে পাতা নড়ে,
0: প্রথম কবিতা জল
1: প্রথম
0: পড়ে
1: কবিতা।
0: পাতা নড়ে। হ্যাঁ
1: তারপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে
0: প্রচন্ড দুঃখ কষ্ট, প্রচন্ড সংগ্রাম করেছেন।
1: খুবই চিন্তা করলে আশ্চর্য হয় এবং দুঃখ বিনা সুখ এই জগতে হয় না। দুঃখ কষ্ট লাঞ্ছন তিরস্কার সবকে সহ্য করতে হয়।
0: ঠিক।
1: দুজনকেই আমাদের জীবনে প্রয়োজন, দুজনকে আমাদের জীবনে প্রয়োজন। কাজী নজরুল ইসলাম যে উপায় ব্যানের সম্মুখে দুজনের, তার মধ্যে কাজী নজরুল ইসলাম যে বলছেন যে দুর্গমগির কান্তার মোর দুস্তর পারা বারহে, লঙ্ঘিত হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।
0: যাত্রীরা
1: তিনি আমাদের
0: হুঁশিয়ার।
1: উদ্দীপনা উৎসাহ দিচ্ছেন, দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাতকে
0: জয় করে
1: তুচ্ছ জ্ঞান করে জীবন প্রতিষ্ঠিত হইতে হলে এই পথে
0: এগিয়ে যেতে হবে,
1: অনুসরণ করতে হবে।
0: সেটা জীবন হোক, সেটা কোনো সংগ্রাম হোক, সেটা যুদ্ধক্ষেত্র হোক,
1: যে কোনো জীবনে
0: সেটা
1: প্রতিষ্ঠিত হইতে
0: স্বাধীনতার
1: হবে।
0: আন্দোলন হোক, এগিয়ে যেতে
1: আর
0: হবে।
1: দুজন কবিই শুধু বাঙালির উদ্দীপক নন, শুধু ভারতবাসীর উদ্দীপক নন, তারা সমস্ত পৃথিবীর উদ্দীপক, তারা পথ প্রদর্শক। আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করি,
0: ঠিক।
1: যেমন সূর্য জগতের অন্ধকার দূর করে দিনের
0: বাহ
1: আলোতে,
0: বাহ বাহ।
1: আর রাত্রে চন্দ্র আমাদের পথ দেখায়, স্নিগ্ধতা দান করে আমাদের হৃদয়ে, শান্তি দেয়। দুজনেই পরস্পর আমাদের জীবনে
0: তাদের গান শুনলে, কবিতা শুনলে শান্তি পাওয়া যায়।
1: সব কিছুতে উদ্দীপনা, উৎসাহ, দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, মাতৃভক্তি, মাতৃভক্তি, পিতৃভক্তি, সব বিষয়ে তারা আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে গেছে। অনেক কিছু বলছিল কিন্তু বলবেন তো, একটি দুঃখের কথা বলতে হয়, প্রথম যিনি বলছেন তার কথাগুলি পরিষ্কার বুঝে, তিনি প্রত্যেকটা দিন 25 মিনিট 20 মিনিট করে

0: সময় নেন। আমার এইটি অনুরোধ, বেশি না, 2 মিনিট, 2.5 মিনিট বলতে যথেষ্ট।
1: ঠিক ঠিক ঠিক ওনাকে এত সময় দেওয়া ঠিক না। ঠিকই বলছেন।
0: তার ভিতর
1: ঠিক আছে, আপনি খুব ভালো বলেছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ,
0: ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ। আপনি শুনুন, রবীন্দ্রনাথের কিছু একটু একটা গান শোনাচ্ছি।

0: হ্যালো, কে আছেন? হ্যাঁ, নাম বলুন। হ্যালো,
1: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন?
1: কথাটা আমার শুনছেন আপনি?
0: আপনার কথা
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছেন?
1: ও
0: আমাদের আজকের কথা বলার বিষয়ে ফোন করেছেন। হ্যালো হ্যালো হ্যালো,
1: শুনতে পাচ্ছেন কথা?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: হ্যালো
0: হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আপনার কথা তো ঠিকঠাক শুনতে পাচ্ছি না।
0: শুনে আছে অন্য হয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, স্বাগত জানাচ্ছি আপনাকে অনুষ্ঠানে।
1: হ্যাঁ দাদা, আজকে একটা কি সুন্দর বিষয় আমাদের আলোচনা হচ্ছে।
0: হুম হুম
1: বৈশাখ জ্যৈষ্ঠ এই দুটো মাস এই তীব্র দহনে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন আমাদের এই তৃষ্ণা মেটায় কিন্তু জল, শীতল জল, জল পান করে কিন্তু আমাদের তৃষ্ণা মেটায়।
0: ঠিক
1: ঠিক এই দুটো মাসে আমাদের দুই শ্রেষ্ঠ কবি, আমাদের বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন। চিন্তা করেছেন এই দুটো এই তীব্র
0: তীব্র
1: গরম
0: দহন মাসে এ দুজনের
1: মাসে
0: জন্ম।
1: তারা যেন পৃথিবীতে উদয় হয়েছেন মানুষকে শীতলতা দেওয়ার জন্য। কবিগুরুর গান যা রচনা করে গেছেন, সেই প্রত্যেক গান সেই শিশু থেকে শুরু করে যায়, শিশু যখন কথা বলতে শেখে ছড়া, তার সেই কবিগুরুর ছড়া দিয়ে শুরু করে। একজন বৃদ্ধ আমরা বয়স্ক মানুষ, সেই আমরা সে কবিতা গান আবৃত্তি করে আমরা ফুল হয়ে যাই।
0: ঠিক
1: কবিগুরুর গানগুলি যত যে গান রচনা করেছেন, তিনি একটা দর্শন ফিলোসফি। আমি তো মনে করি আমাদের সুখ দুঃখ বেদনা আনন্দ যা কিছু আছে
0: প্রত্যেকটা পর্যায়ে।
1: প্রত্যেকটার সঙ্গে কোনো না কোনো গান মিলে যায়। মনে হয় জীবনে আজকে আমার আমার জন্য
0: এই গানটা
1: কবিগুরু এই
0: লিখেছে।
1: গানটা রচনা করেছে। সত্যি যখন খুব দুঃখ পাই, তখন কবিগুরুর গান গানটা শুনে সেই দুঃখটা যেন মুহূর্তে চলে যায়। কবিগুরু তো কম দুঃখ পাননি জীবনে,
0: ঠিক,
1: আনন্দ যেমন পেয়েছে আনন্দ দুঃখ সবই পেয়েছে,
0: দুঃখ বেশি পেয়েছেন, প্রিয়জন হারিয়েছেন,
1: দুঃখ
0: শুধু
1: বেশি পেয়েছেন,
0: শুধু
1: কিন্তু
0: প্রিয়জন
1: তিনি
0: হারিয়েছেন।
1: অবলীলাক্রমে তিনি গানগুলি যে রচনা করে গেছেন, কবিতা লিখে গেছেন, গল্প লিখে গেছেন। আপনি আপনার ওই গল্পগুচ্ছের গল্পগুলি আপনার থেকে শুনি, আপনার যে সাহিত্য আসলে যে গল্প পাঠের আসলে গান সত্যি মানে কি অপূর্ব লাগে সত্যি,
0: সেই তো,
1: মানে এটা গান
0: এক একটা গল্প
1: আমি আমার জীবন
0: জীবনের
1: দর্শন
0: কথা।
1: পেয়েছি আমার কবিগুরুর সঙ্গে। আমি আর কাজী নজরুল ইসলাম, সেই তিনি গরিব ঘরে জন্ম নিয়েছেন, কত দুঃখ কষ্ট তার বড় হয়েছেন, তারপরেও তিনি একজন মুসলিম হয়েও আমি তো মনে করি তিনি একজন সব থেকে বড় ধর্ম সংস্কারক। এই কারণে পৃথিবীর দুটো ধর্ম হিন্দু এবং মুসলিম একত্রিত মানে একসাথে একই বৃন্তে দুটি কুসুম
0: হিন্দু
1: ইয়ে
0: মুসলমান
1: করে তিনি কি তৈরি করে গেছেন, দুটো দুটো জাতিকে দুটো ধর্মের মানুষকে একত্রিত করে, সেটা তো আর তুলনা হয় না।
0: আপনি কথা বলার পর একটা গান শোনাবো, যে অর্থাৎ দেশমাতৃকাকে উৎসর্গ করে তিনি কিভাবে একটা গান লিখেছেন, মানে ভাবা
1: অবশ্যই
0: ভাবাই
1: অবশ্যই
0: যায় না।
1: সত্যি কথা, মানে এই দুই কবি বলবো মানে আমাদের দেশটাকে কিভাবে ভালোবাসতে হয়, দেশকে
0: কিভাবে
1: আমরা বাস করছি, দেশে আমরা রয়েছি, দেশটাকে আমাদের ইংরেজ শাসন করে গেছে, তাদের বিরুদ্ধে আমাদের এই দুই কবি কবি গান কবিতা রচনা করে মানে বিদ্রোহ করেছেন সেই ইংরেজদের বিরুদ্ধে, মানে আমাদের ভারতবাসীকে জাগিয়েছেন। সত্যি কথা এরা তুলনা হয় না। তাই যখনই রবীন্দ্রসঙ্গীত শুনি বা নজরুল গীতি শুনি মনে হয় আহা তৃষ্ণা মিটল। নজরুল গীতির যে ভক্তি গীতি, যে শ্যামা সঙ্গীত তিনি লিখে গেছেন,
0: আহা
1: কল্পনা করা যায়
0: ভাবাই যায়
1: একজন মুসলিম হয়ে কি
0: কিভাবে ঠিক ঠিক
1: গান মানে শ্যামা সঙ্গীত রচনা করে গেছেন,
0: করে গেছেন।
1: তিনি তো সেই পথে সেইভাবে কিন্তু তিনি সেইভাবে তিনি ঠাকুরকে বা ভগবানকে বা কালীকে তিনি আরাধনা করেননি, কিন্তু কিন্তু উপলব্ধি করে তিনি যেইভাবে গানগুলি রচনা করেছেন যেন আশ্চর্য লাগে
0: বাবা, অবাক লাগে। এই দুই মনীষী যদি আবির্ভাব না হতো তাহলে আমরা মানে আমাদের পরিচয় আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াত?
1: মানে দুই জ্যোতিষ্ক, আর দুটো জ্যোতিষ্ক বলতে হবে,
0: ঠিক
1: রবি সূর্য আর নজরুল চন্দ্র। অন্ধকার রাত্রে যখন চাঁদের আলো আলোকিত আলোকিত হয়ে যায় মানুষ কত কত আমাদের কত ভালো লাগে। ঠিক আর রবি সূর্য, সূর্য না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকতো না, আমাদের বাঙালির অস্তিত্ব
0: ঠিক
1: থাকতো না। মানে বাঙালি বলে যে একটা জাতি সারা বিশ্বে মানুষ জানে একমাত্র এই দুই কবির জন্য, অন্যান্য আছে আরো অনেক আমাদের বাঙালির কবির শেষ নেই।
0: তবুও রবীন্দ্রনাথ আর নজরুল আমাদের,
1: তারপর ওই আপনাদের রেডিও প্রোগ্রামে যে শুনি পাঁচ স্পেশালি গান, সেখানে কবিগুরুর গান বাজানো হয়, নজরুলের বাজানো হয়, সেখানে আমার একটা অনুরোধ থাকবে ওই পঞ্চকবি আমাদের পঞ্চকবির গান, সেই কবিগুরু নজরুলের, তারপর রজনীকান্ত, বীরেন্দ্র লাল রায় এবং অতুল প্রসাদ, এই পাঁচ পাঁচ রকম পাঁচ পঞ্চকবির মিশিয়ে আধা ঘন্টার একটা প্রোগ্রাম, আধা ঘন্টার একটা প্রোগ্রাম যদি ভবিষ্যতে শোনার সত্যি ভালো লাগবে।
0: অবশ্যই,
1: আসলে তো আমরা এদেরকে নিয়ে তো আমরা গর্ব করি সত্যি কথা।
0: ঠিক ঠিক ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে।
1: নমস্কার, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও। আমরা নজরুলের একটি গান দিয়েই অনুষ্ঠানের ইতি টানবো। এতক্ষণ কথা হলো নজরুলের গান নিয়ে, আপনারাও শুনুন যে নজরুল কী আবেগ নিয়ে, কী উপলব্ধি নিয়ে এই গানগুলি লিখেছিলেন।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন রবিবার আড্ডায় আমাদের আজকের আড্ডা বিষয় ছিল সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন বাংলা নাটক প্রসঙ্গ হরধনু, রচনা চন্দন সেন, প্রযোজনায় সৌমেন বসু।

0: এই এই এই এই এই এই এই যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়?
1: বাহ, নাটকের সময় হয়ে গেছে, বাজনা বেজে গেছে, শুরু করতে হবে না? আরে, আমরাই তো এই নাটকের সূত্রধার।
0: থামো, তুমি মাইক ধরলে আর দেখতে হবে না, শুধু তোমার সংলাপই শোনা যাবে। তার থেকে আমার কথার মাঝখানে মাঝে মাঝে ফোড়ন কেটো, তাহলেই চলবে। নাও মিউজিকটা আবার শুরু করো।

0: মাননীয় শ্রোতা বন্ধুগণ, আমরা হলাম গিয়ে এই নাটকের সূত্রধার। আমরা মানে আমি, ও আর সে। না না না, নামগুলো বলা যাবে না।
1: এ নাম গোপন রেখে কাম করাটাই লেটেস্ট কি না?
0: বাহ, বেশ বলেছ। তবে বন্ধুরা, ওকে বেশি পাত্তা দেবেন না, ওর মাথায় একটু ইয়ে আছে। কবি কবি স্বভাব কি না, একটু বেশি কথা বলে, নাটক এগুলোই বুঝতে পারবেন। আর আমাদের তৃতীয় জন, তিনি আবার স্বভাবে ঠিক উল্টো, খুব কম কথা বলেন, বললেও বেশিটাই কোরাসে, ওই অনেকটা মিছিলে গলা দেবার মতো আর কি। এরকম বিচিত্র চরিত্রে ভর্তি আমাদের আজকের নাটক।
2: অসংখ্য চরিত্র, এদিকে অত লোকই নেই, তাই মাঝে মধ্যে আমরাও ঢুকে পড়েছি।
1: কিন্তু

0: সব চরিত্রই কাল্পনিক, তবু হঠাৎ যদি নিজেকে ওই চরিত্রে ভিড়ে খুঁজে পান, তবে বিজ্ঞের হাসি হেসে উদাসীন হয়ে যাবেন, কারণ নাটকটা আমাকে আপনাকে আমাদের নিয়ে।
1: ব্যাস ব্যাস ব্যাস আর নয়, এবার তাহলে আজকের প্রসঙ্গ
2: প্রসঙ্গ হরধনু।

0: নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, স্কুলেতে ছেলেরা সব পড়তে এসেছে,
1: আজকে সবাই ভীষণ রকম ব্যস্ত রয়েছে,
0: স্কুল দেখতে ইন্সপেক্টর জগত এসেছে।
2: ও দাদা জগত এসেছে,
3: ও দাদা জগত এসেছে।
2: কে ভেঙেছে হরধনু?
4: কে কে কে কে কে
0: কে ভেঙেছে হরধনু? বল কে ভেঙেছে?
2: কেউ ভাঙেনি,
1: কেউ ভাঙেনি,
3: কেউ ভাঙেনি,
0: কেউ ভাঙেনি। বড্ড জগত অবাক হয়েছে, ও দাদা অবাক হয়েছে, ও দাদা অবাক হয়েছে, ও দাদা অবাক হয়েছে।

0: 5?
1: Yes, sir.
0: Number 36?
2: Yes, sir.
0: Roll number 37?
2: Yes, sir.
0: Hey, hey, gondogol korchis keno? Gondogol korchis keno? Gondogol korbi na. Amar dike taka? Haan, amar dike takiye bosh. Achha, shon. যেমন যেমনটা শিখিয়েছি তেমন তেমনটা পারবি তো বলতে?
3: পারবো স্যার।
0: দেখিস বাবারা, হুঁশিয়ার থাকিস, ডোবাস না যেন আমাকে। এক্সটেনশনের জন্য প্রেয়ার করেছি, ওটা এখন আন্ডার কনসিডারেশনে আছে। এখন তোদের ভুলে আন্ডার কনসিডারেশনটা যদি নো কনসিডারেশন হয়ে যায় তবে খাবো কি বাবা? হ্যাঁ, জুতুর শব্দ পাচ্ছি যেন। চুপ চুপ চুপ চুপ শোনো, আজ আমি তোমাদের পড়াবো বঙ্গ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা, অত্যন্ত শিক্ষণীয় কবিতা। না, কেউ না।
4: শুনুন।
0: ও হেডমাস্টার মশাই, আপনি? আমি ভেবেছিলাম
4: ক্লাসটা ঠিকভাবে সাজিয়েছেন তো?
0: আগে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না সাজালে কি হয় স্যার? এই তো, এই তো দেখুন না স্যার, এই তো সুবোধকে রেখেছি এইখানে, ওই তো ওই গোপাল আছে। হ্যাঁ স্যার,
4: ওরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে তো?
0: আগে হ্যাঁ পারবে পারবে, একেবারে আমি ওদের তোতা পাখির মতো শিখিয়ে পড়িয়ে রেখেছি স্যার।
4: আর শুনুন, স্পেশাল একটা গ্র্যান্টের জন্য প্রেয়ার করব আর ভাবছি।
0: স্যার স্যার স্যার, আমার অ্যাপ্লিকেশনটাও একটু সেই সঙ্গে
4: স্কুলের আমূল সংস্কারে হাত দিতে চাই।
0: নিশ্চয় নিশ্চয়, সেই সঙ্গে আমার প্রেয়ারের ব্যাপারটাও ওর ওই রেকমেন্ডেশনটা স্যার।
4: হবে হবে, সব হবে, আগে ওর ইমপ্রেশনটা ভালো করুন।
0: সে আর বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এই শোনো শোনো, তোমরা যদি বিদ্যালয়ের উন্নতি চাও তাহলে আজকের অগ্নি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হও, সসম্মানে, বুঝেছ তো তোমরা?
3: হ্যাঁ স্যার।
0: আচ্ছা
4: ঠিক আছে, আপনি ওদেরকে সামলান, আমি অন্য ক্লাসগুলো দেখে আসছি।
0: আচ্ছা ঠিক আছে স্যার। এই এই এই এই হুঁশিয়ার থাকিস, খুব হুঁশিয়ার। দেখি তো যা যা শিখিয়েছি তা সব তোদের মনে আছে কি না? এই এই তুমি এই বলো তো গোপাল, অলর্ক শব্দটির অর্থ কি?
2: অলর্ক মানে ক্ষিপ্ত কুকুর স্যার।
0: বাহ বাহ বাহ বাহ বাহ, পারবি? আচ্ছা পারবি তো এইভাবে ঝট করে বলতে?
2: হ্যাঁ স্যার।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমি সাহিত্যকে বিজ্ঞানে নিয়ে যাচ্ছি। আচ্ছা বলো তো, পাগলা কুকুরের দংশনে কোন জীবনঘাতী রোগের সৃষ্টি হয়?
2: পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয় স্যার।
0: চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা শোনো, এখন আমি বিজ্ঞানকে সাধারণ জ্ঞানে নিয়ে যাচ্ছি। বলো তো হারান, এই জলাতঙ্ক রোগের প্রতিষেধক কি?
2: স্যার কেউ আসছে।
0: হ্যাঁ আসছে, এই এই চুপ চুপ চুপ চুপ চুপ কর চুপ কর। এই শোনো, আজ আমি তোমাদের পড়াবো বঙ্গ সাহিত্যের শ্রেষ্ঠ কবিতা, অত্যন্ত শিক্ষণীয় কবিতা।
5: হেডমাস্টার।

0: মশাই বলে পাঠালেন ওনারা আসছেন তৈরি থাকতে।
1: হ্যাঁ আসছেন, এক্ষুনি।
0: জল খাবেন?
1: না, এই এই এই এই তোর মতো যদি দপ্তরের কাজ করতাম তবে আমি এমনি করে সেজে গুজে পান চিবুতে চিবুতে রঙ্গরসিকতা করে ঘুরে বেড়াতে পারতাম।
0: আমি যাই।
1: যা, এই এই শোন শোন শোন। হ্যাঁ রে, প্রথমে কি আমার ক্লাসে আসছেন?
0: আসছেন কি? ওই তো এসে পড়েছেন।
1: হ্যাঁ এসে পড়েছেন। এই এই চুপ চুপ চুপ চুপ চুপ,
0: যাচ্ছি।
1: হ্যাঁ তুই যা। এই শোনো শোনো, আজ আমি তোমাদের পড়াবো বঙ্গ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা, অত্যন্ত শিক্ষণীয় কবিতা। আসুন আসুন আসুন আসুন স্যার, আসুন আসুন।
2: নমস্কার, বসো বসো বসো। আচ্ছা, এটা কোন ক্লাস?
1: আগে চতুর্থ শ্রেণী, ক্লাস ফোর স্যার।
2: কি পড়ছিলে তোমরা?
3: বাংলা।
1: আগে হ্যাঁ, ওই মাতৃভাষা।
2: গল্প না কবিতা?
3: কবিতা।
1: আগে হ্যাঁ, ওই বঙ্গ সাহিত্যের অন্যতম শিশু পাঠ্য।
2: আচ্ছা আচ্ছা, তোমরা আবৃত্তি করতে পারো?
3: পারি স্যার।
2: শোনাবে একটা কবিতা আবৃত্তি করে?
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবে স্যার। এই তুমি, এই গোপাল, গোপাল তুমি বলো
2: বলো
1: বলো। তুমি বলো।
4: পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে স্যার।
5: কি হচ্ছে এসব? হ্যাঁ
1: ছি ছি ছি ছি ছি ছি। আরে আগে প্রশ্নটা শুনবে তো।
2: না না, বকবেন না বকবেন না, মনে হচ্ছে ঘাবড়ে গেছে। এই যে তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, কি নাম তোমার?
6: আরাধন পাল।
2: বাহ, চমৎকার নাম। আচ্ছা তোমায় এখন একটা খুব সোজা প্রশ্ন করছি। না না না, পারবে পারবে, সবাই জানে, প্রশ্নটা আগে শুনে নাও। হ্যাঁ আচ্ছা বলো তো, হরধনু কে ভেঙেছে?
6: হরধনু।
2: হ্যাঁ হ্যাঁ, তুমি জানো কে ভেঙেছে হরধনু? আরে না না না, আমার দিকে তাকা। হ্যাঁ বলো তো, কে ভেঙেছে হরধনু বলো।
6: আমি জানি না স্যার।
2: না না না, তুমি জানো বলো, চেষ্টা করো চেষ্টা করো, বলো না বলো বলো বলো না।
6: আমি,
2: হ্যাঁ ভয় কি বলো, বলে গেল। হ্যাঁ বলো।
6: আমি ভাঙিনি স্যার।
2: ও ও, ভাবি কাঁদছে কেন?
4: হরধনু ভাঙিনি স্যার।
2: সে কি কি বলছে এইসব?
1: ও ঠিকই বলেছে স্যার, হরধনু অত্যন্ত ভালো ছেলে, সে এসব ভাঙচুরের মধ্যে থাকতেই পারে না স্যার, কখনো না।
5: আর তাছাড়া যারা এইসব ভাঙচুর করে বেড়ায় স্যার, তারা কেউ আমার স্কুলের নয়, এই অঞ্চলেরই কেউ নয়। এই এলাকা অত্যন্ত ভালো এলাকা, এখানকার কেউ হরধনু ভাঙতেই পারে না স্যার। হরধন তো নয়, ও অত্যন্ত ভালো ছেলে স্যার।
2: কি কি বলছেন এইসব? হ্যাঁ

0: আরে এই হাসছ কেন? আরে হাসছ কেন? লোকটা হাসছে, খ্যাঁক খ্যাঁক করে হাসছে। জানেন, এমনি করে রোজ হাসে আর সবার দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রাখে। আচ্ছা, সত্যিও হাসছে তো? বিস্ফোরণের প্রকাশ তো দুঃখে, অপমানে, কান্নায়। তবে নাকি ও কাঁদছে? ঢং যাকে যাকে, আমি আমার কাজ সেরে নিই আগে। মাননীয় শ্রোতাগণ, এখন আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় দৃশ্যে। দ্বিতীয় দৃশ্যটা ভুলে গেছি।
1: সে কি, কেন?
0: ভালো করে অনুশীলন করা হয়নি।
1: তাহলে তাপ্পি দাও।
0: তাপ্পি দেব?
1: নিশ্চয়ই তাপ্পি দেবে, ভরংটাই খায় বেশি লোকে, জমবে ভালো।
0: ও সময় পারবো না,
1: সব কিছুতেই তোমার। ঠিক আছে, দ্বিতীয় দৃশ্যটা ছেঁটে ফেলো।
0: ছেঁটে ফেলবো?
1: নিশ্চয়ই, সিচুয়েশন মূল্যায়নে এটাই হলো সঠিক ট্যাকটিক্যাল স্টেপ।
0: তাহলে তৃতীয় দৃশ্যে জাম্প করি?
1: আলবাত, শুরু হচ্ছে, শুরু হচ্ছে, এখনই শুরু হচ্ছে গৃহিণী সন্দর্শনে জগৎ এবং
2: জগতের গবাক্ষ সংলাপ। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, জগৎ এলো বাড়িতে তার মাথাটা ঝিমঝিম।

0: আসুক আসুক আজ বাড়িতে, আজ ইঁদুরের একদিন কি আমারই একদিন। আমার অত সাধে নকশি কাঁথাটা কিনা ছিঁড়ে কেটে একাকার। এই যে শুনছো, এভাবে আর থাকা যায় না, একটা কিছু করো।
1: হ্যাঁ,
0: বাড়িতে গিজ গিজ করছে ইঁদুর, ওদের দাঁতে সব গেল, কোনো কিছু আর আসতো নেই, সব ছিঁড়ে কেটে একাকার। আমার অত সাধে নকশি কাঁথাটা কি ব্যাপার, কানে যাচ্ছে আমার কথা? আজই একটা ইঁদুর মারার কল আনো। ওই দামড়া ইঁদুরের বংশ যদি আমি নিবংশ না করি তো আমার নাম নেই।
1: আচ্ছা, তুমি জানো কে ভেঙেছে হরধনু?
0: কি ভেঙেছে?
1: হরধনু জানো কে ভেঙেছে?
0: কে আবার? ওই হতচ্ছাড়া ইঁদুর গুলো ছাড়া আর কে ভাঙবে হরধনু?
1: যা,
0: আমার নকশি কাঁথাটা কাটতে পারলো আর তোমার হরধনু পারবে না ভাঙতে?
1: মূর্খের মতো কথা বলো না তো।
0: কি, আমি আমি মূর্খ?
1: আহ, হচ্ছে রামায়ণের হরধনুর কথা আর তুমি বলছো কি না ইঁদুর? ইঁদুর ইঁদুরে কি করে ভাঙবে?
0: তবে কি আমি ভেঙেছি? তুমি কি আমাকেই সন্দেহ করছো নাকি?
1: চুপ করবে?
0: কেন চুপ করবো বলে, কেন চুপ করবো? তোমাকে আমি চিনি না ভেবেছো? হারে হারে চিনি, তুমি সব পারো।
1: আহ শোনো, আজ একটা স্কুলে গিয়েছিলাম,
0: তাতে আমার কি?
1: সেখানে আমি ছাত্রদের বলেছিলাম।
0: স্কুলেও তুমি আমার কথা বলেছো?
1: আরে না না, ছাত্রদের জিজ্ঞেস করেছিলাম হরধনু কে ভেঙেছে।
0: ওরা কি বললো?
1: ওরা বললো ওরা ভাঙেনি,
0: ওরাই ভেঙেছে। জানি তো ওদের, ওদের মতো অসভ্য জঙ্গলি।
1: আশ্চর্য কি জানো, মাস্টার মশাইরাও বললেন ছাত্ররা হরধনু ভাঙেনি।
0: শুনিস সাকী মাতাল, বললেই হলো?
1: আহ চুপ করবে?
0: ধমকে পারবে আমাকে চুপ করাতে? আমি তোমার তেমন কলা বউ নই।
1: ওহ, দয়া করে এক গ্লাস জল দেবে?
0: ঠং, কে না কে ভেঙেছে হরধনু, আর উনি তো আর পাচ্ছে না আমাকে, শেষকালে কিনা আমাকে।
1: বাবা, আরে জানলার কাছে একটা ছেলে না? হ্যাঁ, ওকেই ডাকি। হ্যাঁ ওকেই ডাকি।
2: এই খোকা, শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তোমাকেই ডাকছি, এসো এসো না ঘরে এসো। হ্যাঁ এসো এসো, এসো এসো বসো। লজ্জা কি, বাহ কি সুন্দর তোমার বলটা, কি নাম তোমার?
3: সাধন।
0: ওই ভেঙেছে?
1: না না, তুমি যাও, আমি ওর সঙ্গে কথা বলবো। বসো সাধন বসো, খুব সুন্দর নাম তোমার। কোন ক্লাসে পড়ো তুমি?
3: ক্লাস ফাইভে।
1: আচ্ছা, তোমাকে না আমি একটা একটা এই এই কলমটা কি পছন্দ হয় সাধন?
3: হ্যাঁ।
1: দেখো তো, এর একটা দিক লাল আর এই দিকটা কেমন সবুজ, কি পছন্দ হয়?
3: হ্যাঁ।
1: নেবে?
3: হ্যাঁ নেব।
1: দেব দেব, যদি আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি, কি পারবে?
3: কি প্রশ্ন?
1: বলো তো, হরধনু কে ভেঙেছে?
3: আমি জানি না।
1: না না না না না, তুমি জানো, এই কথা তো সবাই জানে, রামায়ণের গল্প তো তুমি জানোই। তবে বলো বলো কে ভেঙেছে হরধনু, বলো না, বলো বলো না বলো।
3: আমি জানি না, আমি মাঠে একা একা বল খেলছিলাম, আমি কিচ্ছু দেখিনি।
1: আহা হা, দেখবে কেন, তুমি তো শুনেছো রামায়ণের গল্প, তুমি শুনেছো তো, একটু ভাবলেই তোমার মনে পড়বে। হ্যাঁ তুমি ভেবে বলো, কি কি মনে পড়েছে? হ্যাঁ ভাবো ভাবো সাধন, ভারো আরো আরো ভালো করে ভাবো, খুব ভালো করে ভাবো। বলো বলো কে ভেঙেছে বলো।
3: আমি জানি না, আমি কিচ্ছু জানি না।
1: শোনো শোনো শোনো সাধন, শোনো তোমার কলম। যা চলে গেল,
0: পালিয়েছে, দেখো কি দোষী ছেলে।
1: হুম।

0: আরে হ্যাঁ, একটা ছেলে বাঁশি বাজাচ্ছে না? হ্যাঁ, এই যে, এই যে খোকা, এসো এসো এসো এসো, হ্যাঁ দেখো তোমাকে কি দেব, এসো এসো, হ্যাঁ এসো। বাহ, হ্যাঁ আসছে, ছেলেটা বেশ সাহসী। হ্যাঁ, ও ঠিক পারবে, কেমন স্মার্টলি আসছে। এই তো বসো। বাহ বাহ বাহ, বাঁশিটা তো বেশ। কি নাম তোমার খোকা?
1: ভোলা।
0: বাহ, খুব সুন্দর নাম।

0: কোন ক্লাসে পড়ো ভোলা?
1: ক্লাস থ্রি।
0: আচ্ছা আচ্ছা ভোলা, বলো তো
1: আগে দাও।
0: কি দেব?
1: কলম।
0: আচ্ছা দেব দেব, তার আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে যে ভোলা।
1: না আগে দাও।
0: ঠিক আছে ঠিক আছে, এই এই নাও। হ্যাঁ এবার বলো।
1: রিঙ্কু ভেঙেছে।
0: কে রিঙ্কু? কি ভেঙেছে?
1: আমাদের ক্লাসের রিঙ্কু, ও আমাকে রোজ মারে। ওই হলো ধনু ভেঙেছে। হ্যাঁ ওই হলো ধনু ভেঙেছে।
2: কে কে জগৎবাবুকে? কে জগৎবাবু? জগৎবাবুকে আপনি?
0: আগে হ্যাঁ
2: আপনি তাহলে এখানকার লোকাল ইন্সপেক্টর অফ স্কুলস, আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন।
0: আগে হ্যাঁ
3: এখানে বসুন অরিজদা, এখানে।
2: না না আমি ব্যস্ত, জানেন কি ভীষণ ব্যস্ত, আমি কতগুলো কাজ ফেলে এসেছি এখানে জানেন?
0: আগে না
2: বলে দাও পেন।
3: এখনই একটা আউটডোর মিটিং আছে, তারপর একটা ফুলের দোকানের উদ্বোধন, তারপর ইনডোর কনফারেন্স, অবশেষে মাঝরাতে সাংবাদিক সম্মেলন, বুঝেছেন?
2: এই সব ফেলে কেন এসেছি জানেন?
0: আগে না
3: ন্যাকা।
2: আজ স্কুলে আবার ছেলেকে হরধনু প্রসঙ্গে কি বলেছেন আপনি? কি বলেছেন? কি বলেছেন?
0: আগে
2: জানেন কি হয়েছে এর ফলে, কি ভয়াবহ পরিণাম বলে দাও পেন।
3: যাকে বলে ইয়ে, মানে ওই কেলিয়ে গেছে,
2: সাইকোলজিক্যালি একেবারে আপসেট হয়ে পড়েছে। আমার ছেলে কেন ভাঙবে আপনার ওই ফালতু হরধনু? ওর দৃষ্টি উচ্চে, যাকে বলে মহাশূন্যে, নক্ষত্র লোকে। আর আপনি কি না, আপনাকে আমি সন্দেহ করছি, গভীর ষড়যন্ত্র বুঝেছি উপেন। এর পেছনে রয়েছে গভীর চক্রান্ত। ছেলের দোষে বাপের বদনাম, চালাকি।
3: ঠিক বলেছেন অরিজদা, শালা চালাকি।
0: না আগে আমি
2: চুপ করুন। আপনার মতো চুনোপটি আমলাদের আমি আমার পাঞ্জাবির দু পকেটে নিয়ে ঘুরে বেড়াই, আমার ভাবমূর্তিতে হাত।
3: পলিটিক্যাল ক্যারিয়ারকে পাংচার করার ষড়যন্ত্র
2: জানেন? আপনাকে আমি আমার দু আঙুলে পিঁপড়ের মতো ফিসে ফেলতে পারি,
3: গায়ের ছাল তুলে কুত্তা দিয়ে খাওয়াবো শালা।
2: উত্তেজিত হইও না উপেন, শুধু নামটা মনে রাখো। নামটা কি যেন? নাম
3: জগত।
2: চলো চলো, সময় নেই, অনেক কাজ। এসেছিলাম, মনে থাকবে তো?
0: কুত্তা দিয়ে খাবে, আমি তোদের কেনা গোলাম নই, যা খুশি কর তোরা। হ্যাঁ হ্যাঁ আমি হরধনু ছাড়ব না, আমি রিপোর্ট করব, সব বাইকে জানাবো, সব বলবো, সব সব।
4: কি চিৎকার করছো কেন?
0: চুপ।
2: সাইলেন্স সাইলেন্স সাইলেন্স, এভরিবডি বি সাইলেন্ট। অশোক অশোক স্তব্ধতা, ঝিরঝির বৃষ্টির মতো আকাশ থেকে নেমে অশোক নিঃসীম নিঝুম নিরবতা। থামো হে শব্দ ঝংকারে আকীর্ণ গতিময় পৃথিবী, একটু থামো, স্থির হও আপন কক্ষপথে, দৃষ্টি দাও পেছনে সুদূর অতীতে, খসে যাওয়া স্তব্ধ ফুলের বিলীয়মান গন্ধ কর অনুভব। ওখানে তোমার স্বপ্নভঙ্গের বেদনা রয়েছে তোমারই প্রতীক্ষায়, তপভঙ্গে তাপসগণ তাকাও পেছনে সভ্যতার প্রথম লগ্নে।
5: শুনছেন তো, পাগলামি শুরু হয়েছে আবার।
2: বারবার বারবার তুমি আমার ধ্যান দিচ্ছ নষ্ট করে,
3: এখন পরের দৃশ্যে যেতে হবে না?
2: কিন্তু কিন্তু তার আগে রিপোর্টের কথা তো বলতে হবে।
3: সেটা বলা হচ্ছে কই, ইনিয়ে বিনিয়ে তো মহাভারত তৈরি হচ্ছে।
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সংক্ষেপেই বলছি, শুনুন শুনুন আপনারা, শেষ পর্যন্ত জগৎ তার রিপোর্ট পেশ করলো কর্তৃপক্ষের কাছে।
3: বিরাট রিপোর্ট, 30 পাতা।
2: বলল এতকাল কিছুই হয়নি, এ অজ্ঞতার মূলে রয়েছে প্রকৃত শিক্ষা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, ক্রমপরিবর্তনশীল এবং ক্রমবর্ধমান অপব্যাখ্যা, সঠিক কর্মসূচি গ্রহণের অনিচ্ছা ইত্যাদি ইত্যাদি।
3: আরও বলল পদস্খলনের ধারাবাহিকতার পেছনে কাজ করেছে তাৎক্ষণিক ফায়দা লোটার প্রবণতা এবং এবং ব্যক্তিগত প্রতিষ্ঠার লোভ। লোকটা কত কি বলল ইনিয়ে বিনিয়ে, আর
2: আর আর অচিরেই লোকে জগৎকে পাগল ভাবতে শুরু করল। কেউ বলল এটা চিৎকাদুনে পাগলের গ্রুপ, আবার কেউ বলল বদ্ধ উন্মাদ, কমপ্লিটলি ম্যাড, অন্যরা বলল সিজোফ্রেনিকও হতে পারে, ও মরতে চায়, ঘাড় নেড়ে আরো বলল ও বিচ্যুত, মরাই ভালো।
3: তবু টনক নড়ল।
2: হ্যাঁ টনক নড়ল কর্তৃপক্ষের, এবং সে

0: মাননীয় সদস্যগণ, আপনারা আপনারা একটু শান্ত হন, শান্ত হন মাননীয় সদস্যগণ, আপনারা শুনুন, আপনারা শুনুন বক্তার কথাটা, শুনুন উনি কি বলছেন।
1: মিস্টার স্পিকার স্যার, হরধনু ভাঙার কেলেঙ্কারি দুনিয়ার সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে নারকীয়, সবচেয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারি, তুচ্ছ তুচ্ছ এর তুলনায় বিশ্বের অন্য সব কেলেঙ্কারি, এর সুদূর প্রসারী ফলাফল বিশ্বে নিয়ে আসবে চরম সংকট, তছনছ হয়ে যাবে মানব সভ্যতা, ভেঙে খান খান হয়ে যাবে বিশ্বের স্থিতিশীলতা, যে কোনো মুহূর্তে আরম্ভ হবে দেশে দেশে, জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে এক মহারণ, ধ্বংস হয়ে যাবে আমাদের পৃথিবী। আর আমাদের সরকার, আমাদের সরকার কেন নীরব, কেন নীরব আমাদের সরকার, কি তার অভিসন্ধি? কিছু বলিনি মিস্টার স্পিকার স্যার, পোশাক খুলতে বলা আর ন্যায় করতে বলা এক কথা
0: নয়। শান্ত হন, শান্ত হন, কথাটা আন পার্লামেন্টারি, পুরো বাক্যটাকে আলোচনা থেকে কেটে দেওয়া হোক। শান্ত, শান্ত, শান্ত হন, শান্ত হন মাননীয় সদস্যগণ, শান্ত হন। এখন আপনারা শুনুন, বিরোধী নেতা যা বলছিলেন তাকে বক্তব্য শেষ করতে দিন। হ্যাঁ বলুন।
1: মিসেস স্পিকার স্যার, হরধনু ভাঙার রহস্যের পিছনে সক্রিয় রয়েছে এক আন্তর্জাতিক চক্র। এই মুহূর্তে, এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিয়ে হরধনু ভাঙার মূল রহস্য প্রকাশ করতে হবে।
2: মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সভায় অনুপস্থিত মিস্টার স্পিকার স্যার।
0: মাননীয় সদস্যগণ, মাননীয় সদস্যগণ, আপনারা সভার কাজে বারবার বিঘ্ন ঘটাচ্ছেন, নিদান সভার মর্যাদা নিষ্ঠার সঙ্গে রক্ষা করুন, সরকার পক্ষকে বিবৃতি প্রকাশ করতে দিন। আর আস্তে আস্তে শান্ত হন। এখন পশুপালন মন্ত্রী শ্রী পশুপতি বড়াল, আপনার বক্তব্য পেশ করুন।
3: মিস্টার স্পিকার স্যার,
1: মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে,
4: তিনি আসবেন না,
5: এবার স্বচ্ছন্দে ওয়াক আউট করুন।
0: মাননীয় সদস্যগণ, মাননীয় সদস্যগণ, নিদান সভা নীতি নির্ধারণের স্থান, অতি পবিত্র ক্ষেত্র, আপনারা তার সম্মানিত সদস্য, সভার কাজে আপনারা বিঘ্ন ঘটাবেন না, এটা আমাদের অনুরোধ। শান্ত হন, শান্ত হন। মাননীয় পশুপালন মন্ত্রী, আপনি আপনার বক্তব্য পেশ করুন।
6: মিস্টার স্পিকার স্যার, যারা হরধনু ভাঙার অতি গুরুত্বপূর্ণ রহস্যকে নিয়ে ময়দানে গলাবাজির সস্তা রাজনীতির ঝড় তুলতে চাইছে, আমি তাদের সতর্ক করছি, বিষয়টা সস্তা রাজনীতির নয়, হরধনু ভাঙার রহস্য দেশের ঐক্য, অখণ্ডতা এবং স্বাধীনতার প্রশ্নে জড়িত, এর সঙ্গে জড়িয়ে আছে সমগ্র বিশ্বের শান্তি, তাই একে খুব সাবধানে খুঁটিয়ে দেখতে হবে। হ্যাঁ, এর প্রতিটি অংশের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে, কোনো হটকারী মন্তব্যে অথবা সস্তা রাজনীতিতে এর সমাধান সূত্র নেই, এই রহস্যের সমাধান সূত্র তাই আমাদের সামনে কেবল একটি, এবং সেই সমাধান সূত্র আমাদের গণমুখী সরকার গ্রহণ করেছে। মিস্টার স্পিকার স্যার, সরকার সিদ্ধান্ত নিয়েছে হরধনু ভাঙার রহস্য সমাধানে গঠিত হবে এক সদস্যের নূতন শক্তিশালী তদন্ত কমিটি।

0: এখন কোন দৃশ্য হবে যেন?
1: নেকা
0: কি বললে?
1: কিছু না,
0: তোমার তোমার এই ইনফাইট করার টেন্ডেন্সিটা কমাও, ডিসিপ্লিন মেনে চলতে শেখো।
1: তাই নাকি?
0: ইয়েস, তাই। ডিসিপ্লিন ফার্স্ট, ডিসিপ্লিন সেকেন্ড, অ্যান্ড ডিসিপ্লিন ফাইনাল। অলওয়েজ অলওয়েজ ইউ হ্যাভ টু ওবে দ্য কমান্ড অফ ইউর সুপিরিয়র।

0: without question, without argument. Understand? Sorry. নিজেদের মধ্যে একটু জড়িয়ে পড়েছিলাম, ক্ষমা করবেন। এখন আপনারা শুনবেন, হ্যাঁ মনে পড়েছে, এখন শুনবেন জগৎ সংসার কি ভীষণ বিপদ জগতের। তদন্ত কমিশনে জগৎকে সাক্ষ্য দিতে হবে। আসন্ন ঝড়ের মেঘে আকাশ থমথম, কি হয় রব, ছেঁকে ধরেছে দেশ বিদেশের ঝাঁকে ঝাঁকে সাংবাদিক, বেচারা জগৎ। আসুন সেই দৃশ্যটাই শুনি। শুরু হচ্ছে জগতের ইঁদুর অন্বেষণ এবং
1: এবং সমাধান সূত্রের আবিষ্কার।

0: শোনো, এখনো সময় আছে, তুমি যাও।
1: কোথায়?
0: ওদের কাছে গিয়ে বলো সব মিথ্যে, হরধনু বলে কিছু নেই, ছিলও না কোনোদিন।
1: না, আমি যাবো না।
0: পাগলামি করো না তো, যা বলছি তাই করো, সময় নেই।
1: বললাম তো যাবো না, কেন এক কথা বারবার বলছো?
0: যাবে না তো করবেটা কি শুনি, জেলে পচে মরবে?
1: না, আমি আমি প্রমাণ করব।
0: ঢং, প্রমাণ করব? কি প্রমাণ করবে তুমি, কি প্রমাণ করবে, কিভাবে করবে?
1: রামায়ণ, রামায়ণ থেকে প্রমাণ করব। আচ্ছা, আমাকে আমাকে একটা রামায়ণ এনে দেবে? হ্যাঁ, দেরি করো না, জলদি জলদি যা, কই কই যা যা যা।
0: রামায়ণ? তুমি কি পাগল হয়ে গেছো?
1: আহ, দেরি করো না, যাও যাও।
0: রামায়ণ দিয়ে তুমি কি করবে?
1: আমি আমি প্রমাণ করব। ওই ওই রামায়ণেই তো আছে হরধনু। আমি কমিশনের সামনে গিয়ে দাঁড়াবো, বলবো এই দেখুন রামায়ণ, এইখানে আছে সব। বলবো বলবো পড়ুন, বহুদিন তো আর চর্চা নেই, অনুশীলন নেই, শিক্ষা নেই, তাই আমরা সব ভুলে গেছি, ভুলে গেছি সব, ভুলে গেছি ঘুম, গভীর ঘুম। এই এই এই ঘুম থেকে জেগে উঠুন, জাগান, জাগান।
0: ওই জন্য লোকে তোমাকে পাগল বলে।
1: বলে বলে বলুক, নিয়ে এসো নিয়ে এসো রামায়ণ। কই যাচ্ছ না কেন, যাও।
0: রামায়ণ নেই?
1: নেই
0: না, নেই, ইঁদুরে কেটেছে সব। তোমাকে তো কতদিন বলেছি।
1: ইঁদুর? কেন কেন কাটলো ইঁদুর? কি করে কাটলো ইঁদুর? হ্যাঁ, কেন যত্ন করে রাখোনি? আহ, কেন নজর দাওনি? বলো বলো, কেন কেন কেন কাটলো ইঁদুর?
0: আহা, ঠং, যাকে ছুঁয়েও দেখে না কেউ কোনোদিন, যা এখন অকেজো বাতিল, তাকে কিনা পালক দিয়ে পরিষ্কার করে মাথায় করে রাখতে হবে।
1: তুমি থামবে? একটা লাঠি, লাঠি লাঠি, যাও যাও তো, যাও তো, একটা একটা লাঠি এনে দাও তো, নিয়ে এসো নিয়ে এসো, যাও। কই
0: কি করছো তুমি, লাঠি দিয়ে কি করবে তুমি?
1: এই তো ইঁদুর মারবো, ইঁদুর মারবো, ইঁদুর মারবো। কই কই দাও দাও দাও।
0: এই তুমি আমার ঘর নষ্ট করবে না বলে দিলাম, ইঁদুর এখন পাবে কোথায়? ওরা আসে রাতের বেলায় চুপি চুপি। শুনছো, ওদের এখন পাবে না।
1: না, আমাকে আমাকে পেতেই হবে, আমাকে আমাকে পেতেই হবে। আপনারা কি আপনারা কি জানেন, ইঁদুর আসে চুপি চুপি রাতের অন্ধকারে। আপনারা কি জানেন, আমাদের ঘুমের অসতর্কতায় ওদের ওই লোভের দাঁত কুবলে খেয়ে যায়। আমাদের এই বোধের সত্তাকে, আমাদের স্মৃতিকে। আপনারা কি জানেন, দিনে দিনে বেড়ে ওঠা ওই যেসব ইঁদুরের পাল ছেয়ে রয়েছে আমাদের চারপাশে, বাসা বাঁধছে সর্বত্র, ঘরে বাইরে, আমাদের দেহে মনে, প্রতিদিন প্রতিদিন ক্ষয় হচ্ছি আমরা। কি কি মারবেন না, মারবেন না ওই সব ধূর্ত প্রতারক লোভী ইঁদুরদের? কি কি মারবেন না, মারবেন না, মারবেন না, আপনারা মারবেন না।

এতক্ষণ শুনলেন নাটক অর্ধনুগঙ্গ, রচনায় চন্দন সেন, প্রযোজনায় সৌমেন বসু। আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

লুকিয়েও খেয়ে ফেলবে। বাচ্চাদের বলে দেব, তোদের বেড়াল মাসি এলে ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে।

দেশাত্মবোধ গান শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে হারানো দিনের গান, বরিষ্ঠ নাগরিকদের জন্য শিল্পী মান্না দে।

0: ওটা ঢালু জমি বেচে দাও।
1: ভরসা রাখুন, বাড়ি মজবুতই হবে।
0: তুমি শুধু আলট্রাটেকই বেছে নিলে কেন বলো তো?
2: জেঠু, বাড়ি জীবনে একবারই হয়।
0: মেনে নিলাম বাবু, বাড়ি একটাই, সুযোগও একটাই, তাই সিমেন্টও দেশের নম্বর এক।